আমরা শুনছি আনন্দধ্বনি, রবীন্দ্রসঙ্গীত, 107 FM রেনবো এবং নিউজ অন AIR অ্যাপে। শ্রীকান্ত আচার্য এবং লোপামুদ্রা মিত্রের দ্বৈত কণ্ঠে শুনলাম গানটি। এরপর প্রস্মিতা পাল।

আলিপুর আবহাওয়া দপ্তর এবং ভারতীয় মৌসম বিজ্ঞান বিভাগ থেকে পাওয়া খবর অনুযায়ী হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, হুগলি, হাওড়া, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, নদিয়া জেলার কিছু অংশে। আগামী দুই থেকে তিন ঘণ্টায় এই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি বইবে ঝোড়ো হাওয়া, ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে। শুনলেন আবহাওয়া সংক্রান্ত বিজ্ঞপ্তি এবং

শ্রীরাধা বন্দ্যোপাধ্যায় এবং শ্রীকান্ত আচার্যর দ্বৈত কণ্ঠে শুনলাম গানটি। এরপর স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত।

প্রভাত বিনায়ে সুস্বাগতম আর সুপ্রভাত। প্রভাত বিনায়ে আজ কথা হবে এক বহুযুগ আগের গল্প। ভাদ্র মাসের কৃষ্ণাষ্টমীর এক দুর্যোগময় রাতে গোকুলে জন্মগ্রহণ করেছিল এক মেয়ে। যেই মেয়ের বাবার নাম ছিল নন্দ, মায়ের নাম যশোদা। সদ্যজাত সেই মেয়ের মা জানতই না তার কন্যা সন্তান হয়েছে। আকাশ ভেঙে পড়ছে পৃথিবীর বুকে প্রবল ঝড় বৃষ্টি, প্রবল দুর্যোগ। তার মধ্যেই উত্তাল যমুনা পেরিয়ে এক পুরুষ এসে পরম যত্নে এক সদ্যজাত শিশুপুত্রকে রেখে গেছিলেন অচেতন যশোদার কাছে এবং সন্তর্পণে তুলে নিয়েছিলেন সেই শিশুকন্যাটিকে। এবং সেই শিশুকন্যার কথাই আজকে বলবো, যাকে যশোদার বুক থেকে তুলে এনে নিয়ে আসা হয়েছিল মথুরার রাজা কংসের কারাগারে। সেখানে তার জন্য অপেক্ষা করছিল অদ্ভুত এক পরিণতি। আসলে সদ্যজাত সেই শিশুপুত্রের জন্য কংস রেখেছিলেন সাঙ্গপাঙ্গদের, যারা ঘাতক হিসেবে সেই শিশুপুত্রকে হত্যা করবে। আসলে তারা জানত বসুদেব এবং দেবকীর অষ্টম সন্তানের হাতে মৃত্যু লেখা আছে মথুরার রাজা নৃশংস কংসে, এবং তার ফলে সেই শিশুপুত্রের জীবন বড়ই অমূল্য, তিনি মহামূল্যবান। তার পরিবর্তে নিয়ে আসা হলো সেই মেয়েটিকে। সেই মেয়েটিকে যখন আমরা দেখতে পাই কংস তুলে নিয়ে গেলেন, তখন কি ঘটেছিল? আজকে সেই মেয়ের গল্প, যেই মেয়ের জন্মের সাথে জড়িয়ে আছে জন্মাষ্টমী তিথি। তিনি যোগমায়া।

যেই মেয়েটির কথা বলছিলাম, কারাকারির দেওয়ালে আছার মারতে চেয়ে দুহাতে সেই মেয়েটিকে যখন কংসরাজ তুলে ধরলেন, সজোরে নিক্ষেপ করলেন পাথরে, কিন্তু তাকে মারবে কার সাধ্য? তৎক্ষণাৎ সেই কন্যা কংসের হাত থেকে মুক্ত হয়ে উড়াল দিল আকাশে, আট হাতে ধারণ করল ধনু, শূল, বান, চর্ম, অসি, শঙ্খ, চক্র, গদা, ঝলসে উঠল যোগমায়া রূপে। কংসের উদ্দেশ্যে ভেসে এলো আকাশবাণী, তোমারে বোধিবে যে গোকুলে বাড়িছে সে। আসলে যোগমায়া, যিনি যশোদার কন্যা, তার সাথে শ্রীকৃষ্ণের এক অদ্ভুত সংযোগ। কখনো তাকে বলা হয়েছে কৃষ্ণের দিব্য শক্তির মায়ার প্রতীক। শ্রীকৃষ্ণের জন্ম এবং তার পরবর্তীকালে তাকে সুরক্ষার জন্য যিনি ছিলেন প্রধান সহায়ক, যোগমায়াকে কখনো দেবী দুর্গার আরেক রূপও বলা হয়।

কখনো দেবী লক্ষ্মী শ্রী, শ্রীদেবীর আরেক রূপও বলা হয়। তিনি কৃষ্ণের শক্তিরূপও তাকে বলা হয়, যিনি কিনা কৃষ্ণকে রক্ষা করে এসেছেন সমস্ত অশুভ শক্তির হাত থেকে। আজকেই তাকে নিয়ে কথা বলবো, কারণ যোগমায়ার সাথে কৃষ্ণের সংযোগ জন্মসূত্রে।

ভাগবত পুরাণে আমরা কিন্তু পাই এই যোগমায়ের কথা। শ্রীকৃষ্ণের জন্মের সঙ্গে তিনি একসাথে জন্মগ্রহণ করেছিলেন এবং যশোদার নন্দের নবজাতিকা কন্যা যোগমায়াকে বসুদেব নিয়ে আসেন, আমরা সবটাই জানি। এবং যোগমায়ার আরেক রূপ বিন্ধ্যবাসিনী দেবী। সেই বিন্ধ্যবাসিনী দেবীর মন্দির রয়েছে বিন্ধ্যাচলে। যারা বারাণসীতে যান তীর্থ করতে বা বেনারসে যান পর্যটনের জন্য, ইতিহাস ভ্রমণের জন্য, বেনারস বা বারাণসী থেকে কিছুটা দূর গেলেই বিন্ধ্যাচল পর্বত। বিন্ধ্যাচল পর্বতের ওপরে রয়েছে দেবী বিন্ধ্যবাসিনীর মন্দির। সেই বিন্ধ্যবাসিনী দেবীকেও কিন্তু যোগমায়ার আরেক রূপ বলে গণ্য করা হয়।

যে বিন্ধ্যবাসিনীর কথা দেবী, বিন্ধ্যবাসিনীর কথা বলছিলাম, যখন শ্রীকৃষ্ণের জন্মের রাতে যোগমায়াকে পাথরে আছড়ে যখন কংসরাজ মারতে উদ্যত হলেন, দেবী অষ্টভুজা রূপ নিয়ে দিব্য দেব মুহূর্তে প্রকাশিত হলেন এবং কংসকে তার বিনাশকারী জন্মের সতর্ক বার্তা দিয়ে আকাশপথে মিলিয়ে গেলেন। বিন্ধ্য পর্বতে গিয়ে বসবাস শুরু করলেন। বিন্ধ্য পর্বত বা বিন্ধ্যাচল পর্বত, এবং সেই বিন্ধ্যাচলে দেবীর মন্দির আজও বিরাজমান। বিন্ধ্য পর্বতে নিবাস করার কারণেই তার অপর নাম বিন্ধ্যবাসিনী। আসলে বিন্ধ্যবাসিনী মন্দির অত্যন্ত গুরুত্বপূর্ণ এক শক্তিপীঠ। আপনারা যদি বললাম ওই যে বারাণসী থেকে যদি যেতে চান, অবশ্যই যেতে পারেন বিন্ধ্যাচলের ওপরে বিন্ধ্যবাসিনী মন্দিরে দেবী যোগমায়াকে। তাহলে স্বচক্ষে আপনারা দেখতে পাবেন তিনি রয়েছেন বিন্ধ্যবাসিনী হয়ে। আসলে কোথাও গিয়ে পুরুষের প্রধান সহায়ক বোধহয় নারী, অর্ধ নারীশ্বর। ঈশ্বর সেইভাবেই বানিয়েছেন পুরুষ এবং নারীকে। নারী

বিনা পুরুষ অসম্পূর্ণ এবং পুরুষের বিনা নারী অসম্পূর্ণ। কোথাও গিয়ে ঈশ্বরের মধ্যেও সেই রূপ কিন্তু আমরা দেখতে পাই যে কৃষ্ণের প্রধান শক্তির সহায়িকা দেবী যোগমায়া।

যে কথা বলছিলাম যে পুরুষ দেবতাকে বাঁচানোর ক্ষেত্রে নারী দেবতার অর্থাৎ দেবীর ভূমিকাও কিন্তু কম নয়। পুরুষকে সবসময় আগলে রাখার, রক্ষা করার দায়িত্ব নিয়েছেন নারীরাই। কোথাও গিয়ে পুরাণে কিন্তু নারীদের এই ক্ষমতায়ন শক্তির প্রতীক হিসেবে নারীদেরকে তুলে ধরা সেটি বরাবরই ছিল। যোগমায়াকে ভাগবত পুরাণে যেমন আমরা পাই, তেমন কিন্তু যোগমায়াকে মহাভারতেও আমরা পাই। কিরকমভাবে পাই? কোথাও গিয়ে বলা হচ্ছে, ভাগবত পুরাণ থেকেই এসেছেন বা ইতিহাসবিদরা পুরাণবিদরা বলেন, যেমন ডাক্তার সুকুমার

বলছেন জেন, তিনি বলছেন যে বিন্ধ্যবাসিনী দেবী, বিন্ধ্যবাসিনী দেবীর যে আরেকটি নাম একানংসা। একানংসা শব্দটির অর্থ হল যিনি কুমারী কন্যা বা অবিবাহিতা স্ত্রী। কিন্তু তারপরে সেই একানংসা নামটি বিলুপ্ত হয়েছে, হতে হতে হতে ভদ্রা নামে পরিণত হয়েছেন দেবী। কোথাও আবার কোথাও দেবী সুভদ্রা, যিনি রয়েছেন বলরাম এবং শ্রীকৃষ্ণের ভগিনী রূপে, এবং জগন্নাথ ধামে যিনি রয়েছেন জগন্নাথ এবং বলরামের মাঝখানে সুভদ্রা রূপে। কোথাও সেই প্রজাপতির অংশ থেকে উৎপন্ন হওয়া যোগমায়া, যে যোগকন্যার জন্য বেঁচে গিয়েছিলেন শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর সেই তিথিতে, যাকে নিয়ে কাল হয়তো সারাদিন পালিত হবে পুরো দেশ জুড়ে এবং বিভিন্ন স্থানে জন্মাষ্টমী, কিন্তু সেই জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণের বেঁচে যাওয়ার আশ্চর্য রহস্যের সাথে জড়িয়ে আছেন যিনি, তিনি যোগমায়া। পুরীর জগন্নাথ মন্দিরে জগন্নাথ এবং বলরামের মধ্যেখানে উপবিষ্টা দেবী সুভদ্রা, তিনিও কিন্তু যোগমায়ার আরও এক রূপ, যার কথা বলছিলাম। দেবী একানংসা বা বিন্ধ্যবাসিনী থেকে ক্রমে ক্রমে ক্রমে ভদ্রা থেকে সুভদ্রায় পরিণত হয়েছেন দেবী। এবং তার যে রূপ যদি বর্ণনা হয়, দেখা যাবে বিদ্যুতের ন্যায় গাত্রবর্ণা, সূর্যের ন্যায় নেত্র বিশিষ্টা, আলুলায়িত কুন্তলা, দিব্যমালা পরিহিতা, সর্বাঙ্গহারে এবং উজ্জ্বল মুকুটে শোভিতা, নীলপীত বস্ত্র পরিহিতা। দেবীর নামের ব্যাখ্যা করা হয়েছে যে দেবী রয়েছেন সমুদায় লোক ব্যপ্ত করে পূর্ণরূপে, এক নয় অংশরূপে নয়। মহাভারতে দেবী সুভদ্রাকে আমরা পাই, যাকে মহাভারতের অর্জুন বিবাহ করেছিলেন। আবার বরাহমিহিরের বৃহৎ সংহিতায় একানংসা কখনো দ্বিভুজা, কখনো চতুর্ভুজা, কখনো অষ্টভুজা, আবার কখনো মনে করা হয় দেবীর হাতে যে বস্তুগুলি রয়েছে তার নিরিখে তিনি সরস্বতী এবং লক্ষ্মীর সম্মিলিত রূপ যোগমায়া।

দুর্গাপুজো যেহেতু বাঙালির শ্রেষ্ঠতম উৎসব, এবং দুর্গাপুজো আর বেশি দিন কিন্তু নেই। আজকে 3রা সেপ্টেম্বর, 10 তারিখে মহালয়া, আর সেই অর্থে ধরলে এক মাসের এ অধিক সময় দেখতে দেখতে কেটে যাবে। মা যখন আসছেন, এই যোগমায়াকে কিন্তু ওই যে বললাম সরস্বতী লক্ষ্মীর সম্মিলিত রূপ বলা হয়েছে, আবারও মহিষাসুর মর্দিনী দুর্গার সঙ্গে যে দুর্গার যে নানান রূপ আমরা দেখি, নবদুর্গা, কাত্যায়নী দুর্গা, নীলকণ্ঠী দুর্গা, ক্ষেমঙ্করী দুর্গা, হরসিদ্ধি দুর্গা, রুদ্রাংশ দুর্গা, বনদুর্গা, অগ্নিদুর্গা, রিপুমারী দুর্গা, অপরাজিতা দুর্গা, তেমনি রয়েছেন বিন্ধ্যবাসিনী দুর্গা। বঙ্গদেশের দুর্গার অনুরূপ বিন্ধ্যাচলে, যে বিন্ধ্যাঞ্চলের কথা বলছিলাম, বিন্ধ্যাচল, সেই বিন্ধ্য অঞ্চলে কিন্তু বিন্ধ্যবাসিনী দেবীর পুজো, তার কথাও বলছিলাম। আসলে এই দেবী দুর্গার পুজোর সাথেও কিন্তু বিন্ধ্যবাসিনীর রয়েছে যোগাযোগ। কিরকম? মহিষাসুর যখন বধের ঠিক আগে সিংহ শুম্ভ নিশুম্ভ যখন জান, মানে মহিষাসুর তাদেরকে পাঠিয়েছিলেন দেবী দুর্গার সাথে লড়াই করার জন্য, তারা সেনাপতি ছিল মহিষাসুরে, এবং সেইখানে যখন তারা লড়াই করতে এলো, দেবীর রূপ দেখে মোহিত হলো এবং দেবী তাদেরকে দেখে ক্রোধিতা হলেন, এইখানে দেবী কিন্তু কৌশিকী রূপে তাদের বধ করেছিলেন। শুম্ভ নিশুম্ভ এই দুই অসুরকে বিন্ধ্যবাসিনীর আরও একটি রূপ দেবী কৌশিকী। স্কন্দপুরাণ বলছে দেবী বিন্ধ্যবাসিনী কৌশিকী, যিনি পার্বতী এবং কালীর অংশ থেকে উদ্ভূতা, আদ্যাশক্তির কোষসমূহ থেকে উৎপন্ন হওয়ার জন্য তার নাম হল কৌশিকী। মহিষাসুর বধের পর দুর্গার তেজ থেকে তিনি আবির্ভূতা হলেন, এবং শুম্ভ নিশুম্ভ যখন লড়াই করছেন দেবীর সঙ্গে বিন্ধ্যাঞ্চলে, তখন কিন্তু এই কৌশিকী, দেবী কৌশিকী তাকে, তাদেরকে দুজনকে বধ করলেন। তাদের সেই মানে তাদের সঙ্গে যখন দেবী লড়াই করছেন, দেবীর এই অদ্ভুত এক রূপ আমরা কিন্তু দেখতে পাই। যেমন তিনি সহস্র মহাবাহ, প্রতি হাতে ভীষণ সমরাস্ত্র, আবার বলা হয় দেবী বিন্ধ্যবাসিনী দুন্দুবি নামে এক ভয়ঙ্কর অসুরকে বধ করেছিলেন। তো নানানভাবে কিন্তু এই যোগমায়ার রূপের গল্প বিভিন্ন পুরাণে আমরা পাই।

দেবীর কথা রয়েছে মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধযাত্রার প্রাক্কালে। কৃষ্ণের পরামর্শে দেবী যোগমায়াকে স্তব করতে বলেছিলেন অর্জুনকে। শ্রীকৃষ্ণ বলেছিলেন যে দেবী যোগমায়া স্তব যেন তিনি করেন। সেখানে দেবীকে অর্জুন যখন প্রণাম করছেন, মহাকালী কপালী করালী কৃষ্ণ পিঙ্গলে দুর্গে বলে তেমনি বলছেন কৌশিকী গোপেন্দ্রা অনুযে নন্দ গোপকুল সম্ভবে বলতেও কিন্তু অর্জুন ভুলছেন না। আর বিন্ধ্য পর্বতে এই দেবীর খ্যাতি ছড়িয়ে পড়েছিল সুদূর কাশ্মীর পর্যন্ত। কলহানির রাজতরঙ্গিনী যে প্রখ্যাত যে ইতিহাস গ্রন্থটি, কলহানির রাজতরঙ্গিনী গ্রন্থে বিন্ধ্যাচলের বিন্ধ্যবাসিনী দেবীর কথা রয়েছে। তখন তিনি ছিলেন পরিচিত এবং জনপ্রিয় ভ্রামরী দেবী নামে। এইভাবেই দেবী রয়েছেন যোগমায়া শ্রীকৃষ্ণের জন্মতিথির সাথে জড়িয়ে, রয়েছেন মহিষাসুর মর্দিনী দেবী দুর্গার সাথে, রয়েছেন দেবী সরস্বতী দেবী লক্ষ্মী শ্রী এবং সারস্বত যে বলা হয় বিদ্যার দেবী বিদ্যাদায়িনী তার সাথে, সমস্তটা নিয়েই তিনি কিন্তু রয়েছেন এই যোগমায়া।

বুন্দেলখণ্ড রাজ্যটির নামকরণও কিন্তু দেবী বিন্ধ্যবাসিনীর থেকে। এবং বুন্দেল সর্দার হেমকরণ যখন বিন্ধ্যবাসিনীর তপস্যা শুরু করলেন, দীর্ঘ তপস্যার পরও যখন দেবীর দেখা তিনি পেলেন না, তখন তিনি আত্মাহুতি দেবেন বলে ঠিক করলেন। এই উদ্দেশ্যে নিজের শরীরে আঘাত করতে তার এক ফোঁটা রক্ত মাটিতে পড়ে। দেবী বিন্ধ্যবাসিনী অর্থাৎ যোগমায়া তাকে দেখা দেন, বুন্দেল সর্দারদের বংশধরদের রাজা হওয়ার বর দেন। বুন্দ বা রক্তের ফোঁটা থেকে এই রাজ্যের নামকরণ হল বুন্দেলখণ্ড, এবং সেইখান থেকেই বুন্দেলা রাজবংশ। এইভাবে নানান গল্পকথায় দেবী যোগমায়া রয়েছেন আমাদের ইতিহাসে, আমাদের পুরাণে, আমাদের

লোকগাথায়। তাকে নিয়ে আজকে কথা হচ্ছিল, আবারও 8:30 ফিরব আমি অর্পিতা, গান এবং কথা নিয়ে আপনাদের সাথে। আর আজকে যেহেতু 3রা সেপ্টেম্বর এবং আজকে মহানায়ক উত্তম কুমারের শতবর্ষ উদযাপন সারা বঙ্গদেশ জুড়ে, তো কথা হবে মৌনের মেলোডিতে মহানায়ককে নিয়েই। আপনারা সঙ্গে থাকবেন আমার সাথে, সেই আশা রেখে রেখে যাব গান। আর আবারও ঠিক 8:30 থেকে সকাল 10 পর্যন্ত আমি আপনাদের সাথে থাকব মনের মেলোডিতে। অর্পিতা আপনাদের বেতার বন্ধু। সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, FM গোল্ডকে নিজেদের বন্ধু করে রাখুন।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি শোনা।
1: আকাশবাণী কলকাতা, একটি ঘোষণা। শিশুমহল ও গল্পদাদুর আসরে শিল্পী হিসেবে অংশগ্রহণ করার জন্য একটি প্যানেল

0: গঠন করা হবে। ইচ্ছুক প্রার্থীদের অভিভাবকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে, যার ভিত্তিতে সংশ্লিষ্ট বিভাগ থেকে ফর্ম দেওয়া হবে। প্রার্থীর বয়সসীমা 31 অগস্ট 2026 তারিখে 6 বছর পূর্ণ ও 12 বছরের মধ্যে হতে হবে। এই আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীর অভিভাবকেরাই। স্ক্রিনিং হবে আবৃত্তি, কণ্ঠসঙ্গীত ও যন্ত্রসঙ্গীতে। আবৃত্তিতে একক এবং গ্রুপ দুয়ের জন্যই আবেদন করা যাবে। ফর্মে উল্লেখ করতে হবে প্রার্থী কোন কোন বিষয়ে স্ক্রিনিংয়ে অংশ নিতে চায়। এক বা একাধিক বিষয় হলেও একটি ফর্ম দেওয়া হবে, যাতে সেই বিষয়গুলোর উল্লেখ থাকবে। গ্রুপের রেজিস্ট্রেশন থাকতে হবে। গ্রুপের যিনি লিডার তার নামে আবেদনপত্র হবে, ঠিকানাও গ্রুপেরই হতে হবে এবং আবেদনপত্রে গ্রুপের প্রত্যেক সদস্যের নাম, বয়স ও রেজিস্ট্রেশন নাম্বারের উল্লেখ থাকবে। ফর্মে প্রার্থীর বয়সের উল্লেখ অবশ্যই থাকবে। ফর্মের সঙ্গে দিতে হবে প্রার্থীর বয়সের প্রমাণপত্রের প্রত্যয়িত নকল। এছাড়া ফর্মে উল্লেখ থাকতে হবে অভিভাবকের পোস্টাল অ্যাড্রেস, হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন নাম্বার ও ইমেল আইডি। ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 অগস্ট 2026 থেকে 8ই সেপ্টেম্বর 2026 পর্যন্ত। শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11ই সেপ্টেম্বর 2026। ফর্ম বাছাইয়ের পর স্ক্রিনিংয়ে অংশগ্রহণ করার জন্য প্রার্থীর অভিভাবকের ইমেল আইডি এবং ফোন নম্বরে স্ক্রিনিংয়ের দিন ও সময় জানিয়ে দেওয়া হবে। ফর্মের সঙ্গে কোনো রকম ফিস জমা দিতে হবে না। আবেদন করতে হবে এই ঠিকানায়: শিশু বিভাগ, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। আবারও জানাচ্ছি, ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 অগস্ট 2026 থেকে 8ই সেপ্টেম্বর 2026 পর্যন্ত। শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11ই সেপ্টেম্বর 2026। ঘোষণাটি শেষ হল।
1: মন কারা কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে। মনের মেলোডি, মনের মেলোডি।
2: মনের মেলোডিতে আবার অর্পিতা হাজির। আর আজকে কথা হবে, আর কোনো কথাই হবে না, মানে জন্মশতবর্ষে মহানায়ক উত্তম কুমার, তাকে নিয়ে ছাড়া আজকে কোন বিষয় নিয়েই বা কথা হবে। রোম্যান্টিক নায়কের বাইরে ব্যতিক্রমী উত্তমকে নিয়ে কথা বলবো আমরা। গোয়েন্দা থেকে চতুর খুনি উত্তম কুমার কিন্তু রোম্যান্টিক চকলেট বয় বা কমার্শিয়াল বক্স অফিস সফল মহানায়ক শুধু ছিলেন না, বহুমুখী অভিনেতা ছিলেন, যিনি নিজের কমফোর্ট জোন ছেড়ে বেরিয়ে ধূসর জটিল খল চরিত্রে বারে বারে মেলে ধরেছেন। মেলে ধরেছেন কমেডি চরিত্রে, মেলে ধরেছেন জটিল চরিত্র চিত্রণ, যেটাকে পার্শ্ব চরিত্র বলা যায়, সেরকম কিছু চরিত্র নিয়ে ব্যতিক্রমী উত্তম। যেখানে যেমন খোকাবাবুর প্রত্যাবর্তনের রায়চরণ, সেখানে একটা বলা যেতে পারে গ্ল্যামারাস উত্তম কুমার নন, অভিনেতা উত্তম কুমারকে আমরা কিন্তু চিনতে পারি। সেইরকমই ব্যতিক্রমী উত্তমকে নিয়ে কথা বলতে আসুন 9903052992। আজকে আর কোনো বিষয় নিয়ে কথা নয়, আসুন, বার্তা নিয়ে অপেক্ষা করি আছে আপনাদের জন্য এবং উত্তম কুমার অভিনীত ছায়াছবির গান দিয়ে সাজানো আজকের মনের মেলোডি। আমি অর্পিতা আপনাদের সাথে।

উত্তম কুমার মানে অভিনয়ের মাস্টার ক্লাস, এবং এই অভিনয়ের মাস্টার ক্লাসের নিদর্শন ছড়িয়ে আছে বিভিন্ন চরিত্রচিত্রণে। আসলে রোম্যান্টিক ম্যাথিনি আইডল এর বাইরে সেই মায়াময় চোখ এবং ভুবন ভোলানো হাসি, তার বাইরে অভিনেতা উত্তম কুমার ব্যতিক্রমী চরিত্রে, তাই নিয়ে আমরা কথা বলবো। ঠিক সকাল 10টা পর্যন্ত চলে এসেছেন আমাদের বন্ধু সৌভিক সরকার কসবাহালতু থেকে। উত্তম কুমার মানেই শুধু রোম্যান্টিক নায়ক নন, তিনি ছিলেন বহুমাত্রিক শিল্পী। সেই বৈচিত্র্যেরই অনন্য প্রমাণ তার গোয়েন্দা চরিত্রে অভিনয়ে চিড়িয়াখানা। শরদিন্দু বন্দ্যোপাধ্যায় সৃষ্ট ব্যোমকেশ বক্সী চরিত্রে উত্তম কুমারের অভিনয় ছিল একেবারেই অন্যরকম। চেনা রোম্যান্টিক ইমেজ থেকে বেরিয়ে তিনি হয়ে উঠেছিলেন সংযত, তীক্ষ্ণ বুদ্ধি, পর্যবেক্ষণ শক্তিসম্পন্ন এক গোয়েন্দা। তার চোখের দৃষ্টি, সংলাপ বলার ধরন, রহস্য উদ্ঘাটনের স্বাভাবিক ভঙ্গি চরিত্রটাকে দিয়েছিল অনন্য মাত্রা। চিড়িয়াখানা তাই শুধু একটি রহস্য রোমাঞ্চের ছবি নয়, উত্তম কুমারের অভিনয় প্রতিভার বৈচিত্র্যের এক স্মরণীয় দলিল। মহানায়কের শতবর্ষে তার এই ব্যতিক্রমী চরিত্রে অভিনয় আজও বাংলা সিনেমা প্রেমীদের কাছে বিশেষ আকর্ষণের। একদমই ঠিক চিড়িয়াখানার কথা বলেছেন, এবং সেই রকমই এমন এমন ব্যতিক্রমী চরিত্র, যেমন আমি বললাম খোকাবাবুর প্রত্যাবর্তনের রায়চরণের কথা, তেমনি গতকাল আমি দেখছিলাম থানা থেকে আসছি, সেখানে তিন কোড়ি হালদার চরিত্র উত্তম কুমার, যে চরিত্রটি কোথাও বিদেশি একটি সাইকোলজিক্যাল থ্রিলারের অনুপ্রেরণার মতন গল্পটি, এবং এত স্মার্ট মেকিং, এত বুদ্ধিদীপ্ত একটি ছবি যেখানে উত্তম কুমারের চরিত্রটি ভীষণ ভীষণ আকর্ষণীয়। সেখানে পুলিশ অফিসার তিনকড়ি হালদারের চরিত্রে অদ্ভুত এক অভিনয়, যেখানে যতটুকুনি পুলিশ অফিসার তার কোনো অতিরিক্ত আবেগ থাকবে না, তার সংযত মাত্রা থাকবে, তিনি প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করছেন, কোথাও মনস্তাত্ত্বিকভাবে, কোথাও আবার যান্ত্রিকভাবে, এবং এত সুন্দর তার এক্সপ্রেশন প্রত্যেকটি সংলাপ বলার ধরনে। তো এইরকম ব্যতিক্রমী চরিত্রে উত্তম কুমারকে নিয়ে কথা বলতে আসুন 9903052992 ঠিক সকাল 10টা পর্যন্ত মনের মেলোডিতে। শতবর্ষে মহানায়ক উত্তম কুমার, মহানায়ক রোম্যান্টিক নায়ক চকলেট বয়, এইভাবে আমরা জানি তাকে, ম্যাথিনি আইডল, তার বাইরে অভিনেতা উত্তম কুমার যেখানে যেখানে রয়েছেন ব্যতিক্রমী চরিত্রে, অসাধারণ অভিনয় ক্ষমতা সেখানে তিনি দেখিয়েছেন, তাই নিয়ে কথা হবে আজকে পুরো দিন।

বাঘবন্দি খেলার গান শুনছিলাম হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে, এবং বাঘবন্দি খেলা প্রফুল্ল রায়ের গল্প অবলম্বনে পীযূষ বসুর এই ছবিটি যখন উত্তম কুমারকে আমরা দেখি ভবেশ বাড়ুজ্যের চরিত্রে, অত্যন্ত ঘৃণিত একটি চরিত্র, দুর্নীতিগ্রস্ত, পরবর্তীকালে প্রথম জীবনে একজন অত্যন্ত অসংযমী একটি মানুষ, যিনি তার স্ত্রী এবং পুত্রকে অসম্ভব শারীরিক মানসিক নির্যাতন করছেন, পরবর্তীকালে একজন দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদ, একটি দৃশ্যের কথা মনে পড়ছে বাঘবন্দি খেলা, যেখানে উত্তম কুমার খাচ্ছেন, তার ছেলেটি অভুক্ত, আর সেখানে মাংসের পিস গুনে গুনে তাকে দিতে হবে, তিনি বলছেন তার প্রথমা স্ত্রীকে, এবং স্ত্রী বলছেন যে তুমি কি মানুষ, ছেলেটা না খেয়ে রয়েছে। সেখানে উত্তম কুমারের অভিব্যক্তি অদ্ভুত ক্রূর এবং অদ্ভুত নিষ্ঠুর, এবং সেটা দেখতে দেখতে আপনার কিন্তু ঘৃণারই উদ্রেক হবে। তো এইরকমই ব্যতিক্রমী চরিত্রে তিনি যখন অভিনয় করেছেন, দর্শক কিন্তু সেই আবেগে আপ্লুত হয়েছেন। ঢাকুরিয়া থেকে সুমিতা রায় লিখেছেন, সব্যসাচী ছবিতে ব্যতিক্রমী লেগেছিল তার, আর খোকাবাবুর প্রত্যাবর্তনের কথাও তিনি বলেছেন। তার পরের বার্তায় চলে যাই মহানায়ক উত্তম কুমারের শততম জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি। যত বলবো উত্তম কুমারকে নিয়ে ততই কম, উনি ছিলেন ইনস্টিটিউট। কখনো রোম্যান্টিক হিরো নিয়ে কিন্তু কথা বলা হবে, আজকে ব্যতিক্রমী চরিত্র নিয়ে। আর ওনাকে বলতে গেলে গঙ্গা জলে গঙ্গা পুজো করা হবে। দীপঙ্কর মাল গঙ্গাধরপুর ধর্মতলা হাওড়া থেকে বলছেন, আপনি কিন্তু কোনো মানে বিশেষ চরিত্র নিয়ে লেখেননি, সব রকম নিয়ে লিখেছেন। চলে যাই ঠিক পরের বার্তায় পবিত্র সাহা 2 নম্বর এয়ারপোর্ট গেট দমদম থেকে লিখেছেন,

লিখেছেন কি দেখি, তিনি লিখেছেন বাঘবন্দি খেলা। ও, বাঘবন্দি খেলার কথা তো আমি বললামই, যে ব্যতিক্রমী চরিত্রে অভিনয়। আর তারপরে অতন পাঠক আসুনদিয়া হাওড়া থেকে লিখেছেন, বৃষ্টি ভেজা সকালে সুন্দর সুন্দর গান শুনব, মহানায়কের অভিনীত সিনেমার গান শুনে মন ভালো হলো। ব্যতিক্রমী চরিত্র সব্যসাচী চরিত্রে ক্যাপ্টেনের চরিত্র, তার কথা লিখেছেন। আচ্ছা, চলে যাই পরের গানে, আবারও আপনাদের বার্তা পড়তে আসছি।

যেই নিয়ে কথা হচ্ছে, উত্তম কুমারের ব্যতিক্রমী চরিত্র নিয়ে আমরা কথা বলছি। মরুতীর্থ হিংলাজ এই ছায়াছবিতে উত্তম কুমারের থিরুমল চরিত্রটি অত্যন্ত অন্যরকম। এখানে কোনো নায়ক নায়িকা সেই অর্থে কিন্তু গতানুগতিক গল্প একদমই নয়, মহাকাব্যিক এক গল্প। সেখানে থিরুমল চরিত্রটি অত্যন্ত জটিল, সেই চরিত্রে উত্তম কুমারকে আমরা যখন দেখি মুগ্ধ হয়ে যাচ্ছি। এবং তিনি কিন্তু বাংলাভাষী কোনো যুবক নন, এবং তারপরেও সেখানে তার যে অদ্ভুত এক উদ্ভ্রান্ত যুবক, তার সেই অভিনয়ে আমরা দেখছি। এবং সেই সময় কিন্তু উত্তম কুমার তখন একদম পিক টাইমে। যাই হোক, আরও কথা হবে, চলে যাই পরের বার্তায়। যাদবেন্দ্র পাণ্ডা লিখেছেন, মহানায়ক উত্তম কুমারের চেনা রোম্যান্টিক ইমেজের বাইরে গিয়ে ব্যতিক্রমী মনস্তাত্ত্বিক নেতিবাচক চরিত্রে নিজের অভিনয়ের বহুমুখিতা প্রমাণ করেছেন বাগবন্দি খেলা। স্ত্রী যে ছায়াছবিটি, সেইখানে তিনি যেখানে রয়েছেন মাধব দত্তের অভিনয় করেছেন। আরও একটি চরিত্রের কথা মনে পড়ছে, আমরা তো বললাম এটি ক্রাইম থ্রিলার, বলা যেতেই পারে। তবে স্ত্রী ঠিক ক্রাইম থ্রিলার ওই অর্থে নয়, এটি এমনই একটি সিনেমা যেখানে ক্ষয়িষ্ণু জমিদার, যেখানে আমরা সেই বাবু কালচারের প্রতিনিধি হিসেবে মাধব দত্তকে দেখি, যিনি তার বিবাহিতা স্ত্রীকে, সেই অর্থে যদিও তিনি তার প্রতি যথেষ্ট সংবেদনশীল, কিন্তু আবারও দেখা যায় যে অত্যন্ত জটিল

এক চরিত্র, সন্দেহপ্রবণ, কপট, কোথাও গিয়ে অত্যাচারী এবং লম্পট সেই চরিত্রে উত্তম কুমারকে। যাই হোক, চলে যাব পরের গানে, আরও অনেক বার্তা আমরা পড়ব, কিন্তু মন দিয়ে গানও শুনবো।

মহানায়কের জন্মশতবর্ষে প্রথমেই শ্রদ্ধাঞ্জলি জানিয়ে বলি, প্রয়াণে সাড়ে চার দশক পার হয়ে গেলেও বাংলা চলচ্চিত্র তথা বঙ্গবাসীদের কাছে তার জনপ্রিয়তা আজও অমলিন। এবং নন্দা রায় পোড়েল লিখেছেন হাওড়া বেলগাছিয়া এল রোড থেকে, যে বিখ্যাত পত্রিকার বিশেষ সংখ্যায় পড়ছিলাম উত্তম একাই একশোতে, যে কিভাবে তিনি

উত্তম কুমারের জন্ম শতবর্ষ, উত্তম কুমারের জন্ম শতবর্ষের গান কথা আপনাদের বার্তা তো থাকবেই, তার সাথে সাথে ওয়েদার রিপোর্টও বলে দিই, আবহাওয়ার খবর। কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব বর্ধমান, বীরভূম, এই জেলাগুলিতে আগামী 2-3 ঘন্টার মধ্যে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা এবং 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সুতরাং সবাইকেই বলছি, খুব সাবধানে যাতায়াত করুন, কারণ সমস্ত জায়গায় প্রায় অর্ধেকাংশ জলমগ্ন এবং বিপজ্জনক হয়তো হয়ে আছে অনেক রাস্তা। খুব সাবধানে যেই বাহনেই আপনারা যাতায়াত করছেন, বর্ষাতি ছাতা নিয়ে নিরাপদে যাতায়াত করুন। আবারও বলে দিই, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব বর্ধমান, বীরভূম, এই জেলাগুলিতে 2-3 ঘন্টার মধ্যে 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে এবং বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা। সুতরাং সকলকে আবারও সাবধানতা অবলম্বন করে যাতায়াত করতে, নিরাপদে যাতায়াত করতে বলা হচ্ছে। আর চলে আসি পরের বার্তায়। উত্তম কুমারের শতবর্ষে বার্তা পাঠিয়েছেন আশিস দত্ত, সল্টলেক থেকে। চৌরঙ্গী ছবিতে স্যাটাবোস অতুলনীয়, লিখেছেন লক্ষ্মীদে সুভাষগ্রাম থেকে। নায়ক ছবিতে তিনি বলতে গেলে নিজেকেই মেলে ধরেছেন, আশিস দত্ত সল্টলেক থেকে লিখেছেন। লিখেছেন অগ্নিশ্বর ছবিতে, অগ্নিশ্বর ছবিতে তার অভিনয় অনবদ্য। এবং নিজে ব্যক্তিগত জীবনে উত্তম কুমার যে রোম্যান্টিক, শুধু মানে তার ব্যক্তিগত জীবনের কথা আশিস দত্ত লিখেছেন যে শুধুমাত্র রোম্যান্টিক নায়ক বা ভার্সেটাইল অ্যাক্টার ছিলেন না, খুবই দরদি মানুষ ছিলেন। বিভিন্ন লেখায়, পত্রপত্রিকায় আমরা পড়তে পারি সেগুলো। টেকনিশিয়ানসদের কোনো বিপদে পাশে দাঁড়াতেন, বন্যা দুর্গত মানুষদের জন্য সাহায্য করার হাত বারে বারে বাড়িয়ে দিয়েছেন। কেউ বিপদে পড়লে, এই যে কোনো রকম বিয়ের সময়, চিকিৎসার সময় টেকনিশিয়ানস, কারো মেয়ের বিয়ে বা কারোর দুর্গ মানে চিকিৎসার জন্য টাকার প্রয়োজন, তখনও কিন্তু তিনি হাত বাড়িয়েছেন। সমস্ত কথাই আমরা এখন পত্রপত্রিকায় পড়তে পারি, তার কথাই লিখেছেন আশিস দত্ত। চলে যাব পরের বার্তায়। লিখেছেন সংঘমিত্রা ঘোষ কাকিনাড়া ভাটপাড়া থেকে। সংঘমিত্রা ঘোষ লিখেছেন, শতকোটি প্রণাম প্রিয় মহানায়ককে। সব চরিত্রে সাবলীল ছিলেন, তবে ধন্নি মেয়ে সিনেমায় ওনার ও কমেডি অভিনয় আমার কাছে অতি অসাধারণ মনে হয়েছে। ধন্নি মেয়েতে অসম্ভব মজার একটি চরিত্র, ফুটবল প্রেমী একজন মানুষ, যিনি মানে ফুটবল ছাড়া শয়নে স্বপ্নে সব কিছুতেই ফুটবলকে দেখেন, তো অসম্ভব একটা মজার চরিত্র, তার কথা লিখেছেন। চলে যাই গানে এবং কথা হবে তারও পরে, আবারও একটি গান শুনে নেব।

0: বুঝলে বুঝলে বাবা অবলাকান্ত, শিখতে তোমায় হবে হবে ছাড়ব না।
1: উগবধু সুন্দরীতে উত্তম কুমারের বলা যেতে পারে এটি সর্বশেষ ছবি, এবং উগবধু সুন্দরীতে উত্তম কুমারের যে চরিত্র চিত্রণ অসম্ভব অসম্ভব। বাংলা ভাষার অধ্যাপক গবেষক গগন সেন, গগন সেন চরিত্রটিতে এক অদ্ভুত বাংলা ভাষার অধ্যাপক বলে বাংলা ভাষার প্রতি অসীম প্রেম এবং স্ত্রীর সাথে এখন শুটি মজার সংঘাত, কমেডি চরিত্রে উত্তম কুমার যে অসাধারণ, সঙ্গে অবশ্যই সন্তোষ দত্ত, অতুলনীয় এই যুগলবন্দি। আমরা কিন্তু মানে উত্তম কুমারকে রোম্যান্টিক নায়কের বাইরে থেকে দেখছি। সীমা দাস লিখেছেন, বাঙালি চলচ্চিত্র জগতের মহানায়ক উত্তম কুমার শুধুমাত্র অভিনেতা ছিলেন না, ছিলেন যুগ সংস্কৃতির প্রতীক। তার অভিনয় ব্যক্তিত্ব চিরস্মরণীয়, সুচিত্রা সেনের সাথে অনবদ্য রোম্যান্টিক রসায়ন সে তো চিরতরে বদলে দিয়েছিল, তাই নিয়ে কিন্তু আজকে কথা নয়। নায়ক ছবিতে সত্যজিৎ রায়ের পরিচালনায় অরিন্দম মুখোপাধ্যায়ের চরিত্রে নিজের তারকা খ্যাতির পেছনের একাকিত্ব, ভয়, অহংকার, অসহায়তা নিখুঁতভাবে তিনি তুলেছিলেন ফুটিয়ে। কালজয়ী সৃষ্টি, রাজকীয় উপস্থিতির মাধ্যমে প্রতিটি সিনেমা প্রেমীর হৃদয়ে চিরস্মরণীয় উত্তম কুমার। শান্তনু আইচ লিখেছেন, সুপ্রভাত অর্পিতা, আশা করি ভালো আছো। আজকের টপিক নিয়ে বলি যে মহানায়ক উত্তম কুমারের চৌরঙ্গি এই ছায়াছবিতে স্যাটাবোসের চরিত্রে অসাধারণ উত্তম কুমার, এবং উত্তম কুমারকে কিন্তু তখন মহানায়ক একদমই মনে হয়নি স্যাটাবোস, এবং স্যাটাবোসকে অবিস্মরণীয় করে রাখা শঙ্করের এই মহাকাব্যিক উপন্যাস চৌরঙ্গিতে অনবদ্য। আর শান্তনু আইচ লিখেছেন, টেগোর পার্ক থেকে কলকাতা 39 থেকে চলে যাই পরের বার্তায়। সোমেন সরকার লিখেছেন, যাদবপুর থেকে মহানায়ক উত্তম কুমারের শতবর্ষে সকলের থেকে আমার পরিবারের পক্ষ থেকে প্রণাম জানাই। আজকের দিনে আহিরিটোলার মামার বাড়িতে অরুণ কুমার চট্টোপাধ্যায় নামে জন্মেছিলেন, ভালো অভিনেতা হয়ে বাঁচতে চাই। অরিন্দম থেকে অ্যান্টনি ফিরিঙ্গির কবিয়াল সব হতে পেরেছিলেন, এবং তিনি বিশ্বাস করতেন সময়কে যে

সম্মান দেয় না, দর্শকও তাকে সম্মান দেয় না, তাই শুটিংয়ে কোনো দিন দেরি করতেন না। এবং উত্তম কুমারের এই অভিনেতা সত্তাকে নিয়ে কিন্তু আজকে কথা হচ্ছে। রোম্যান্টিক নায়কের ইমেজ থেকে বেরিয়ে তাকে আমরা খুঁজছি। রজত বিশ্বাস বানপুর নদিয়া থেকে লিখেছেন, যে মানুষটিকে আমরা পর্দায় প্রেমিক নায়ক আদর্শ পুরুষের চরিত্রে দেখতে অভ্যস্ত, অন্যরকম চরিত্রে যেমন খোকাবাবুর প্রত্যাবর্তনের কথা লিখেছেন, আসলে আমরা সেইভাবেই কিন্তু উত্তম কুমারকে খুঁজছি। ব্যতিক্রমী চরিত্র উত্তম কুমার, যেখানে রোম্যান্টিক নায়ক নন। অনেকগুলো বার্তা পড়লাম, চলে যাই গানে।

0: আমিতাই তুই গান গাই তুই বুঝি মনে মনে হয়ে গেল মিল।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. মন কারা কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM Gold-এ। মনের মেলোডি, মনের মেলোডি।
2: বুঝলে বুঝলে অবলাকান্ত, আমি একজন

0: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses, and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability, with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
1: চলে যাই পরের বার্তায়। তুমি আছো বাঙালির মনের মনে কোঠায়, দেখে তোমার অভিনয় বাঙালির হৃদয়ে ছুঁয়ে যায়। চরিত্রে ব্যারিস্টার পি কে বাসু, তোমার অভিনয় দেখে মুগ্ধ বৃদ্ধ থেকে শিশু। সুব্রত মাল গঙ্গাধরপুর, ধর্মতলা, হাওড়া থেকে লিখেছেন। উৎপল মুখোপাধ্যায় পুনা থেকে লিখেছেন, মনের মেলোডিতে মেলোডিয়াস গান শুনে মন ভালো করছি। প্রিয় শিল্পী মহানায়ক উত্তম কুমার, শতকোটি প্রণাম তাকে আজকে শতবর্ষে। তার সম্পর্কে কিছু লিখতে হলে বলবো, সমস্ত ভালো ভালো চরিত্রের সিনেমা দেখেছি, নেগেটিভ চরিত্রের সিনেমার কথা মনে পড়ছে না, বাঘবন্দি খেলা ছাড়া। আর আরও বার্তা চলে এসেছে, পড়ি। পূর্ণা ঘোষ লিখেছেন হাওড়া জগাছা বাড়োয়ারিতলা থেকে, বৃষ্টি স্নাত সকালে শুভেচ্ছা, মহানায়ক উত্তম কুমারের জন্ম শতবার্ষিকীতে সহস্র কোটি প্রণাম। উত্তম কুমার আজও সকলের মনে সমানভাবে রয়েছেন। আর গতকাল দেখলাম আমি সেও সখা, এবং সেখানেও কিন্তু এক অদ্ভুত একটা জটিল চরিত্র, এবং সেইখানে আমরা যদি দেখি অনিল চট্টোপাধ্যায় এবং তার সাথে মানে যেখানে আরও একজন নায়ক হিসেবে রয়েছেন, কিন্তু উত্তম কুমারের চরিত্রটি কিন্তু অদ্ভুত এক জটিল চরিত্র। এই সিনেমাটিতেও আমরা

হিন্দির রিমেক দেখেছি, কিন্তু উত্তম কুমারের মতন ওই অভিনয় আমরা কিন্তু হিন্দিটাতে অমিতাভ বচ্চনকে দেখেছি, ঠিক এই একই চরিত্রে। আমি সেও সখার কথা লিখেছেন। আর চলে যাই পরের বার্তায়। সোমনাথ ঘোষ লিখেছেন, মহানায়কের শতবর্ষে তাকে প্রণাম, থানা থেকে আসছির কথা লিখেছেন। একবারও তাকে মনে হয়নি যে তিনি তিনকড়ি হালদার নন, মহানায়ক উত্তম কুমার। আর সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট থেকে লিখেছেন, থানা থেকে আসছির কথা। তপন রায়চৌধুরী লিখেছেন যে উত্তম কুমারের প্রথম ছায়াছবি বসু পরিবার, তারপরে সাড়ে চুয়াত্তর অগ্নি পরীক্ষা, সপ্তপদু থেকে শুরু করে অগবধূ সুন্দরীতে তিনি অভিনয় করেছেন অসংখ্য সিনেমা। সত্যজিৎ রায়ের নায়ক ছবিতে তিনি যে অভিনয় করেছেন অনবদ্য। আর জোড়ামন্দির বাগুইহাটির তপন কুমার রায়চৌধুরী লিখেছেন, আরও অনেক বার্তা আছে, সেগুলো পড়ব, কিন্তু এবারে গানে যেতে হবে।

উত্তম কুমারকে নিয়ে বার্তা পাঠাচ্ছেন আপনারা, সেই কথায় আমি আছি অর্পিতা আপনাদের বেতার বন্ধু সাপমোচন ছায়াছবি থেকে। গান শুনছিলাম হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। উত্তম কুমারকে নিয়ে অনেক স্মৃতি লিখেছেন, আসলে খোকাবাবুর প্রত্যাবর্তনের কথা লিখেছেন, আমাকে মুগ্ধ করেছে। আর লিখেছেন কাবু আবু জাফর আত্রাই বাংলাদেশ থেকে।

কাজী আবু জাফর যে খোকাবাবুর প্রত্যাবর্তন তার কথা লিখেছেন। আর চলে যাই পরের বার্তায়। গুড মর্নিং সুপ্রভাত, কিশোর বালি হাওড়া থেকে বলছি। মহানায়ককে শতকোটি প্রণাম জানাই। সব রকম চরিত্রে অভিনয় করতে পারতেন বলেই তিনি মহানায়ক। সপ্তপদীর রোম্যান্টিক গানের দৃশ্য, সেটি তো বাঙালির আইকনিক দৃশ্য, রোম্যান্টিক গান এবং রোম্যান্টিক দৃশ্যের। কার্তিক মণ্ডল দাউদপুর থানা সন্দেশখালি উত্তর চব্বিশ পরগনা থেকে লিখেছেন, বাগবন্দি খেলা প্রতিশোধ চাপা ডাঙ্গার বউ কুহাক অগ্নিস্বরে ওনার অভিনয় আমাকে ভীষণ টানে, আমি অভিভূত। লিখেছেন যে মনিকা মাইতি নামখানা থেকে বলছেন যে প্রিয় নায়ক উত্তম কুমারের সব সিনেমা দেখা হয়নি, যে কটা দেখেছি তাতে নেগেটিভ চরিত্র নেই তাই বলতে পারছি না। নেগেটিভ চরিত্র বা গ্রে শেডসের চরিত্রের কথা আমি আসলে বলতে চেয়েছি, ব্যতিক্রমী চরিত্র, সেটি পার্শ্ব চরিত্রও হতে পারে, সেটি নেগেটিভ হতে পারে, মানে নেতিবাচক চরিত্র, খল চরিত্রও হতে পারে, আবার সেটি কমেডিও হতে পারে, যেখানে তুখোর কমেডিয়ান হিসেবে আমরা কিন্তু পাচ্ছি। তপন সিংহের বিচারক এই ছায়াছবিতে কিন্তু উত্তম কুমারের চরিত্রটি সেই অর্থে নেগেটিভ নয়, বলা যেতে পারে একটু ধূসর চরিত্র। তিনি কিন্তু চাইলে তার প্রথমা স্ত্রীকে বাঁচাতে পারতেন, কিন্তু কোথাও গিয়ে তিনি হয়তো বাঁচাতে চাননি। সুরমার প্রতি তিনি কিন্তু আকৃষ্ট হয়েছিলেন, কিন্তু সেই দ্বিধা এবং দ্বন্দ্বে চরিত্রটি আন্দোলিত হচ্ছে, ভুগছে। এটি অসম্ভবভাবে, অসম্ভব অসাধারণভাবে উত্তম কুমার কিন্তু ফুটিয়ে তুলেছেন। প্রথম দিকে যখন যুবক উত্তম কুমার একটুখানি কোথাও গিয়ে তাকে দেখছি আমরা ভীষণ শেকি, একটু আড়ষ্ট, একটু লজ্জা পাচ্ছেন, সলজ্জ, পরবর্তীকালে টু মাচ কনফিডেন্ট যখন পরিণত বিচারক হিসেবে দেখছি, অত্যন্ত জটিল একটি চরিত্র। সেই চরিত্র উত্তম কুমার অসাধারণ, এটি কিন্তু নেগেটিভ নয়, ধূসর চরিত্র, কারণ আমাদের মনের ভেতরে সাদা কালো সেই মিশ্রণটি রয়েছে, ভালো এবং মন্দের দ্বন্দ্ব। তাই নিয়ে কিন্তু কথা হচ্ছে, চলে যাই পরের গানে।

আন্দুল থেকে লিখেছেন স্বপন হাজরা যে অমানুষ ছবিতে মধুর চরিত্রে উত্তম কুমার অতুলনীয়। আর অ্যান্টনি ফিরিঙ্গির গান শুনতে চেয়েছিলেন, কিন্তু আপনি বলার আগেই আমি অ্যান্টনি ফিরিঙ্গির গান কিন্তু বাজিয়েছি। যাই হোক, অ্যান্টনি ফিরিঙ্গি চরিত্রে উত্তম কুমার একেবারে পর্তুগিজ সাহেব, সেই ধরনের অ্যাকসেন্ট, সেই ধরনের প্রোনাউন্সিয়েশন, সেই উচ্চারণ, সমস্ত কিছু। এবং পর্তুগিজরা যখন এসেছিলেন কলকাতা তথা ভারতবর্ষে, তাদের জীবনযাপন কীরকম ছিল, তাদেরকে নিয়ে পড়াশোনা করা, এটাও একটা কিন্তু মেথড অ্যাক্টিংয়ের অঙ্গ। তিনি কিন্তু প্রচুর পড়াশোনা করতেন, গান জানতেন, গান শিখেছিলেন এবং শিখতেন। শেখার যে ছাপ তার প্রত্যেকটি চরিত্র চিত্রণে কিন্তু আমরা পাই। আর অমানুষের কথা হচ্ছিল, অমানুষের মধু, সুন্দরবনের এক প্রান্তিক মানুষের চরিত্রে সেইখানকার ভাষায় কথা বলা, দেহাতি ভাষা, সেই ধরনের অঞ্চলের যে আঞ্চলিক ভাষা, কারণ বাংলা ভাষা বিভিন্ন অঞ্চল ভেদে প্রভেদ আছে তার উচ্চারণ রীতি, সেটাও কিন্তু তিনি অসাধারণভাবে, কারণ কাহিনীকার শক্তিপদ রাজগুরু সুন্দরবন অঞ্চলের এবং শক্তি সামন্তের পরিচালনায় এই ছায়াছবির কথা লিখেছেন। আর চলে যাই পরের বার্তায়। নিশাকর ধর লিখেছেন, শুভ সকাল অর্পিতাদি, উত্তম কুমারের জন্মশতবর্ষে তাকে জানাই সশ্রদ্ধ প্রণাম। উত্তম কুমার সম্বন্ধে সবই কম বলা হবে, যেই চরিত্রই তাকে দেওয়া হোক না কেন তিনি ছিলেন অসাধারণ। আর সপ্তপদীর কথা লিখেছেন, সপ্তপদীর কৃষ্ণেন্দুর কথা তো বাঙালি সবসময় রিনা ব্রাউন এবং কৃষ্ণেন্দুকে, এই জুটিকে মনে রাখবে। নিশাকর ধর আমতা জগদ্ধাত্রী তলা হাওড়া থেকে লিখেছেন, আসলে রোম্যান্টিক উত্তম কুমার বোধ হয় আমাদের মস্তিষ্ক থেকে, হৃদয় থেকে বেরোচ্ছেন না, যদিও অনেকেই, প্রচুর লোক এসেছেন বলছেন ব্যতিক্রমী চরিত্রে অভিনয়ের কথা। আমারও একটা ভীষণ মনে পড়ল শেষ অঙ্ক, এই যে ছায়াছবিটির কথা, তার কথা বলবো কিন্তু গানের ওপারে এসে।

লিখেছেন, মহানায়কের জন্মশতবর্ষকে জন্মশতবর্ষে শতকোটি প্রণাম। অভিনীত সব চরিত্র অসাধারণ। বাঘবন্দি খেলার সেই মাংস খাওয়ার দৃশ্যটি আজও মনে দাগ কেটে আছে। ওই যে ভয়ঙ্কর সুন্দর অভিনয় মহানায়ক বলেই কিন্তু সম্ভব হয়েছিল। এবং চলে যাই বার্তায়, আরও অনেক বার্তা নিয়ে আপনারা এসেছেন, দেখি আর কি বার্তা আছে। লিখেছেন উত্তম কুমার দাস দারহাটা হরিপাল হুগলি থেকে, মহানায়কের জন্মশতবর্ষী জানাই শতকোটি প্রণাম। ব্যতিক্রমী চরিত্রের কথা বললে ধন্যী মেয়ে কলঙ্কিনী কঙ্কাবতীর কথা মনে পড়ে। কলঙ্কিনী কঙ্কাবতীতে মানে নেতিবাচক চরিত্র এক, সেই আবারও বাবু কালচারের ক্ষয়িষ্ণু প্রতিনিধি এক জমিদার, যিনি লম্পট, যিনি দুর্নীতিপরায়ণ এবং যিনি নিষ্ঠুর, এই একই এই ধরনের আরও একটি চরিত্রে আমরা তাকে পাই লাল পাথর এই ছায়াছবিতে। আর ধন্যী মেয়ে তো বললামই, ফুটবল প্রেমী এক ব্যক্তি, অত্যন্ত মজার কমেডি। বেলুর থেকে চন্দনা মজুমদার, রঞ্জনা মজুমদার লিখেছেন, সপ্তপদী হারানো সুর, চিরদিনের সাপমোচন, প্রত্যেকটা ছায়াছবি মন কেড়ে নেওয়া, কোনটার কথা বলবো, তেমনই গান। আর ভালো থাকতে বলেছেন আমাদেরকে, আপনারাও ভালো থাকবেন, অবশ্যই ভালো থাকার চেষ্টায় আমরা সবাই। শিপ্রা কাড়ার মল্লিক পাড়ালেন বেতার হাওড়া থেকে লিখেছেন, মহানায়কের জন্মদিনে শতকোটি প্রণাম শতবর্ষে। আর সমস্ত চরিত্রে তিনি অসাধারণ। বনপলাশির পদাবলী, ধন্যিমী, বিচারক, ভ্রান্তি বিলাস নায়ক, খোকাবাবুর প্রত্যাবর্তন, সমস্ত কথাই তিনি লিখেছেন। এবং অবশ্যই আপনার বার্তা পড়ব, কোনো চিন্তা নেই, বার্তা কিন্তু পড়লামও। আর এরকম অসংখ্য চরিত্রের ভিড়ে উত্তম কুমারের একটি অত্যন্ত অদ্ভুত যে এই যে তিনি নেগেটিভ চরিত্র করতে তো ভয় পেতেন না বলেই আমরা জানি, কিন্তু এই নেগেটিভ চরিত্রের আরও একটি খুব গুরুত্বপূর্ণ আমরা কিন্তু পাই তার প্রথম দিককার একটি ছায়াছবিতে, সেটার কথায় আসবো কিন্তু একটি গানের ওপারে।

মান্নাদি হেমন্ত মুখোপাধ্যায়, মানে হেমন্ত মুখোপাধ্যায়, হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে উত্তম কুমারের লিপে বেশি গান, না মান্নাদের কণ্ঠে উত্তম কুমারের লিপে বেশি গান, এই নিয়ে তর্ক বিতর্ক। তবে পাল্লা ভারী কার দিকে সেই নিয়ে কথা বলবই না, কিন্তু আজকে কিন্তু আমি একটু মান্নাদি বেশি চালালাম, যদিও আমার মনে হচ্ছে, কিন্তু কারণ হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে যেসব গান মূলত সবই রোম্যান্টিক ছায়াছবির, মান্নাদের কণ্ঠে বরঞ্চ উত্তম কুমার অভিনীত যেই চরিত্রগুলি। আচ্ছা, যেটার কথা আমি বলছিলাম যে শেষ অঙ্ক এই ছায়াছবিতে কিন্তু উত্তম কুমারের প্রথম দিককার ছবি, একদমই নেগেটিভ শেডসের এবং অন্যতম সেরা কোর্টরুম ড্রামা বলা যেতে পারে। এখানে একটি দৃশ্য ছিল, পরিচালক ছিলেন যিনি হরিদাস ভট্টাচার্য, তিনি কানন দেবের স্বামী, সেখানে স্ত্রীকে গলা টিপে খুন করছেন, এই দৃশ্যটি ছিল, তার বিচার চলছে, কিন্তু গলা টিপে দৃশ্যটি নিয়ে উত্তম কুমারের কিন্তু আপত্তি ছিল যে লোকে তাকে ভিলেন ভাববে। তিনি মেনে নিয়েছিলেন সব কিছু যে নেগেটিভ চরিত্র, কিন্তু কোথাও গিয়ে এটা মানছিলেন না যে গলা টিপে খুন করার দৃশ্যটি। তখন কানন দেবী এসে বলেন যে গলা টিপে খুন করার বদলে একটি চড় মেরে যদি দৃশ্যটি করা যায়, তাতেই তার স্ত্রী মারা যান, সেটাই কিন্তু উত্তম কুমার রাজি হয়েছিলেন। এবং অদ্ভুত এক চরিত্র উত্তম কুমারের এখানে, যে পড়তে পড়তে পড়তে পড়তে তিনি কিন্তু মিথ্যে বলছেন, নানানভাবে ঘটনা সাজাচ্ছেন, নানানভাবে প্রমাণ জোগাড় করছেন যাতে দুর্ঘটনা বলে প্রমাণ হয়, স্ত্রী মানসিক ভারসাম্যহীন সেটি প্রমাণ হয়, আর পরবর্তী যখন এই কোর্টরুম ড্রামার শেষে ক্লাইম্যাক্সে আমরা যাব, দেখবো যে মেয়েটির ভাই বা দাদা গোয়েন্দা ঠিক করেছেন এবং গোয়েন্দা এবং তার সহকারী এই রহস্যের সমাধান করছেন যে মেয়েটিকে খুন করা হয়েছিল, এবং খুনির চরিত্রে উত্তম কুমার, একদম প্রথম দিককার সিনেমা শেষ অঙ্ক, খুবই ইন্টারেস্টিং চরিত্র। যেই উত্তম কুমারকে আমরা রোম্যান্টিক নায়ক, ম্যাটিনি আইডল, সেই মায়াময় চোখ, ভুবন ভোলানো হাসি, এই নিয়ে আমরা ভাবতে ভালোবাসি, তো তার বাইরে উত্তম কুমার লিখেছেন ঐশী সরকার চিনার পাক থেকে, নিজে গান করতেন বসুশ্রী সিনেমাতে প্রতি পয়লা বৈশাখে, আর মোম যোছনায় অঙ্গ ভিজিয়ে শোনা গল্প করি, এই গানটি তিনি মানে তার গলায় রেকর্ডও আছে। যাই হোক, আজকে আমরা প্রচুর প্রচুর কথা, প্রচুর প্রচুর বার্তা পড়লাম। এবারে ঘড়ির কাঁটা বলছে যে বিদায় নিতে হবে, বিদায় নেওয়ার আগে জন্মশতবর্ষে উত্তম কুমার, আবারও তাকে শতকোটি প্রণাম। এরকম অভিনেতা হয়তো শতাব্দীতে একবারই আসেন, যাকে শতাব্দী প্রাচীন হওয়ার পরেও মানুষ তার হ্যাংওভার থেকে বেরোতে পারছে না, তার অভিনয় ক্ষমতা এতটাই ছিল বা তার সেই ক্যারিজমেটিক অভিনয়। ও আরও একটি বার্তা এসেছেন, পূর্ণিমা দত্ত গঙ্গাসাগর শ্রীধাম থেকে লিখেছেন, রূপলী পর্দার ম্যাজিক আর অসাধারণ ব্যক্তিত্ব দিয়ে যুগের পর যুগ আমাদের মায়ায় বেঁধে রেখেছেন, সংস্কৃতির এই ধ্রুবতারাকে জানাই গভীর শ্রদ্ধাঞ্জলি। সত্যি তাই, তিনি এমনই এক ক্যারিসম্যাটিক, এমনই এক মানে অদ্ভুত মহানায়ক, যিনি কিনা সত্যি কথায় আমাদের ভারতীয় সিনেমাতে এইরকম ক্রেজ, এইরকম ক্যারিসমা বোধহয় আর কোনো অভিনেতার হবে না। এত শতবর্ষ পেরিয়েও তিনি আমাদের কাছে, সমস্ত প্রজন্মের কাছে প্রাসঙ্গিক। এই প্রাসঙ্গিকতাটা খুব জরুরি যে কোনো কাজের ক্ষেত্রে, তাই বলেই মনে হয়। যাই হোক, আর সময় নেই, দেখি আর কোনো বার্তা এসছে কিনা, তবুও একবার একবার করে দেখছি যে বার্তা আপনারা পাঠাচ্ছেন কিনা, সময় আর নেই তো এখন, আজকের মতন বিদায় নেব আর রেখে যাব শেষ গান। ভালো থাকুন, সুস্থ থাকুন, FM গোল্ডকে সঙ্গে রাখুন। ছিলাম আমি অর্পিতা আপনাদের সাথে জন্মশতবর্ষে উত্তম কুমারের ব্যতিক্রমী চরিত্র নিয়ে।

প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট দি ডেভারের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়েছেন। দুই নেতার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের সামগ্রিক দিক এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ভারত ও বেলজিয়ামের মধ্যে সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা, গণতান্ত্রিক মূল্যবোধ এবং নীতি নির্ভর আন্তর্জাতিক ব্যবস্থার উপর ভিত্তি করে গড়ে উঠেছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন নিউ ইয়র্কে উচ্চ পর্যায়ের বাণিজ্যিক বৈঠকে বিনিয়োগকারীদের সামনে ভারতের সংস্কার ভিত্তিক আর্থিক বিকাশের চিত্র তুলে ধরেছেন। বিশ্ববাজারে ভারতীয় বস্ত্র এবং কারুশিল্পের প্রসার ঘটাতে প্যারিসে ফ্রান্সের সঙ্গে নতুন কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। কিংবদন্তি চলচ্চিত্র অভিনেতা মহানায়ক উত্তম কুমারের জন্মশতবর্ষে আজ নানা অনুষ্ঠানে তাকে স্মরণ করা হচ্ছে। কেন্দ্রীয় সরকার ন্যাশনাল ইনস্টিটিউট অব হোমিওপ্যাথিকে সেন্টার অব এক্সিলেন্স হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডি বেভারের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়েছেন। দুই নেতা ভারত বেলজিয়াম দ্বিপাক্ষিক সম্পর্কের সামগ্রিক দিক এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছেন। বৈঠকের পর একাধিক চুক্তি স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর আগে আজ সকালে বেলজিয়ামের প্রধানমন্ত্রী রাজঘাটে গিয়ে মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। উল্লেখ্য, তিন দিনের ভারত সফরে গতরাতে নতুন দিল্লি পৌঁছন বেলজিয়ামের প্রধানমন্ত্রী। তার সঙ্গে রয়েছেন সেদেশের প্রতিরক্ষামন্ত্রী থিও ফ্রাঙ্কেন। গত বছরের ফেব্রুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর এটাই প্রধানমন্ত্রী দে রেভারের প্রথম ভারত সফর। সফরকালে বেলজিয়ামের প্রধানমন্ত্রী ভারত ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তির আবহে কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি সিআই আয়োজিত একটি বাণিজ্যিক অনুষ্ঠানে মূল বক্তব্য রাখবেন। আকাশবাণী সংবাদদাতা জানিয়েছেন, এই সফরের মধ্য দিয়ে ভারত বেলজিয়াম অংশীদারিত্ব আরও শক্তিশালী করার পাশাপাশি বাণিজ্য ও বিনিয়োগ, প্রতিরক্ষা ও নিরাপত্তা এবং পুনর্নবীকরণযোগ্য শক্তিসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সুযোগ তৈরি হবে। উল্লেখ্য, ভারত ও বেলজিয়ামের মধ্যে তিন শতাব্দীরও বেশি সময়ের ঐতিহাসিক সম্পর্ক বিদ্যমান। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ভারত ও বেলজিয়ামের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, গণতান্ত্রিক মূল্যবোধ এবং নীতি নির্ভর আন্তর্জাতিক ব্যবস্থার প্রতি অভিন্ন অঙ্গীকারের ভিত্তিতে উষ্ণ ও দীর্ঘস্থায়ী সম্পর্ক গড়ে উঠেছে। নতুন দিল্লিতে বেলজিয়ামের প্রতিরক্ষামন্ত্রী থিও ফ্রাঙ্কেনের সঙ্গে প্রতিনিধি স্তরের বৈঠকে আজ শ্রী সিং বলেন, বর্তমান বিশ্ব এক গভীর ভূ রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে উদ্ভূত বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় সম্মিলিতভাবে কাজ করার প্রয়োজন রয়েছে। বর্তমান পরিস্থিতিতে বেলজিয়ামের মতো গুরুত্বপূর্ণ অংশীদারের সঙ্গে এই ধরনের বৈঠক মতবিনিময় ও দৃষ্টিভঙ্গি আদান প্রদানের সুযোগ তৈরি করবে। বেলজিয়ামের প্রতিরক্ষামন্ত্রী থিও ফ্রাঙ্কেন ভারতকে একটি ঘন বসতিপূর্ণ এবং উচ্চ প্রযুক্তিসম্পন্ন দেশ হিসেবে উল্লেখ করেছেন। আগামী দিনে উন্নয়নমূলক প্রকল্পগুলিতে বেলজিয়ামের সহযোগিতার প্রয়োজনীয়তার উপর তিনি জোর দেন। দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাওয়ার উপরও তিনি গুরুত্ব আরোপ করেন। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন নিউ ইয়র্কে এক উচ্চ পর্যায়ের বাণিজ্যিক বৈঠকে বিনিয়োগকারীদের সামনে ভারতের সংস্কার ভিত্তিক আর্থিক বিকাশের চিত্র তুলে ধরেছেন। তিনি জানান, 2026-27 অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে দেশের আর্থিক বিকাশ হার দাঁড়িয়েছে 7.8%। একই সঙ্গে দেশে বিনিয়োগের পরিবেশ আরও উন্নত হয়েছে বলে তিনি উল্লেখ করেন। ভারতের কনসাল জেনারেল এবং ব্যাংক অফ আমেরিকার যৌথ উদ্যোগে আয়োজিত এই বৈঠকে শ্রীমতী সীতারামন বলেন, বিশ্বজুড়ে নানা বাধা ও চ্যালেঞ্জ সত্ত্বেও ভারত বিশ্বের দ্রুততম বিকাশশীল প্রধান অর্থনীতির দেশ। অর্থমন্ত্রকের পক্ষ থেকে আজ এক্স হ্যান্ডেলে এক বার্তায় জানানো হয়, অর্থমন্ত্রী দেউলিয়া বিধিসহ বিভিন্ন সংস্কারের কথা ওই বৈঠকে উল্লেখ করেছেন। তার মতে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকারের গৃহীত নানা সংস্কারমূলক পদক্ষেপের ফলে অর্থনৈতিক ক্ষেত্রে নিশ্চয়তা এসেছে, ব্যবসায়িক নিয়ম নীতি আরও সহজ হয়েছে এবং কাগজপত্রের ব্যবহার কমেছে। শ্রীমতী সীতারামন বলেন, সরকার মূলধনী সম্পদ তৈরির পাশাপাশি পরিকাঠামো বিকাশের মাধ্যমে শিল্পক্ষেত্রকে সহায়তা করছে। ভারত ও ফ্রান্স বস্ত্র ও ফ্যাশন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করেছে। বিশ্ববাজারে ভারতীয় বস্ত্র এবং কারুশিল্পের প্রসার ঘটাতে প্যারিসে নতুন কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বস্ত্রমন্ত্রকের সচিব নীলাম স্বামী রাওয়ের উপস্থিতিতে ভারত টেক্স ট্রেড ফেডারেশন বিটিটিএফ এবং প্রিমিয়ার ভিশন সোসিয়েতে আনোনিমের মধ্যে এই মৌ স্বাক্ষর হয়। সামাজিক মাধ্যমে এক বার্তায় বস্ত্রমন্ত্রক জানিয়েছে, এর ফলে প্রদর্শনী আয়োজন, বাজার বিস্তার, কাঁচামাল সংগ্রহ এবং জ্ঞান বিনিময়ের ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা আরও জোরদার হবে। কেন্দ্রীয় কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং আজ মুম্বাইতে ব্যাংক এবং রাজ্য গ্রামীণ জীবিকা মিশনের প্রতিনিধিদের সঙ্গে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করবেন। স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ঋণ বিতরণের গড় পরিমাণ বৃদ্ধির বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হওয়ার কথা রয়েছে। এছাড়া ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক এবং প্রাইমারি এগ্রিকালচারাল ক্রেডিট সোসাইটির
ঋণদানের পরিকাঠামো

0: ও ব্যবস্থা আরও জোরদার করাও কথা তুলে ধরা হবে। গ্রামাঞ্চলের উন্নয়ন ও গ্রামীণ সম্পদ সৃষ্টি এবং কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে পঞ্চায়েত দপ্তর কী পরিকল্পনা নিচ্ছে তা নিয়ে আকাশবাণীকে বিস্তারিত জানিয়েছেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। সাক্ষাৎকার নিয়েছেন আকাশবাণীর প্রতিনিধি সন্দীপন দাশগুপ্ত, সহযোগিতায় অভিরূপ ভট্টাচার্য ও কাশ্মীর নাহার, শব্দ সম্পাদনায় সাধনা দাস বসু। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কিংবদন্তি চলচ্চিত্র অভিনেতা মহানায়ক উত্তম কুমারের জন্মশতবর্ষে আজ নানা অনুষ্ঠানে তাঁকে স্মরণ করা হচ্ছে। এই উপলক্ষে রাজ্য সরকার আজ থেকে 6 তারিখ পর্যন্ত কলকাতা জুড়ে শতবর্ষে মহানায়ক শীর্ষক একগুচ্ছ কর্মসূচির আয়োজন করেছে। থাকছে চলচ্চিত্র চর্চা, প্রদর্শনী ও সঙ্গীতায়োজন। একটি প্রতিবেদন।
1: বাংলা ছবির পালা বদলের সময় উঠে এসেছিলেন মহানায়ক উত্তম কুমার। 40-এর উত্তাল দশকে দুর্ভিক্ষ, দাঙ্গা, মিছিলের প্রত্যক্ষ অভিজ্ঞতার সঙ্গে শুরু হয়েছিল তাঁর সঙ্গীত, থিয়েটার ও শরীরচর্চা আর সিনেমার স্বপ্ন, যার বাস্তব রূপ রচনা করেছে বাংলা চলচ্চিত্রের নতুন ইতিহাস। সেই ইতিহাসকে গভীর শ্রদ্ধায় স্মরণ করতে রাজ্য সরকার বছর জুড়ে অসংখ্য কর্মসূচি হাতে নিয়েছে। প্রাথমিকভাবে আজ থেকে কলকাতা জুড়ে 4 দিনব্যাপী নানা অনুষ্ঠান শুরু হচ্ছে। এরপর তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে জেলা ও মহকুমা স্তরেও বাংলা সংস্কৃতিতে মহানায়কের দীর্ঘস্থায়ী প্রভাবকে তুলে ধরা হবে তরুণ প্রজন্মের কাছে। অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: উত্তম কুমারের জন্মশতবার্ষিকী উপলক্ষে টালিগঞ্জে আজ সকালে তাঁর মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পরে সেখানেই তিনি ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রীর মন কি বাতে উত্তম কুমারের জন্মশতবার্ষিকী উল্লেখ করা প্রসঙ্গে বলেন, এটা শুধু বাংলার নয়, সারা দেশের কাছে গর্বের বিষয়। বিগত সরকারগুলি রাজ্যে আধুনিক শিক্ষার প্রসারে নানাভাবে অন্তরায় সৃষ্টি করেছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন। আজ গোলপার্ক রামকৃষ্ণ মিশনে বিদ্যাভারতীর একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, বাম আমলে ইংরেজি শিক্ষা কার্যত বন্ধ করে দেওয়া হয়েছিল, মাতৃভাষায় শিক্ষাও কার্যত হারিয়ে যেতে বসেছিল। তৃণমূল কংগ্রেস সরকারের সমালোচনা করে তিনি বলেন, বাঙালি ঐতিহ্য ও সংস্কৃতি যেমন ভুলিয়ে দেবার চেষ্টা হয়েছে, তেমনি শিশু মনে বিভাজনের সৃষ্টি করা হয়েছে। তার সরকার রাজ্যের শিক্ষা ব্যবস্থার হাল ফেরাতে নানা পদক্ষেপ করছে বলে শুভেন্দুবাবু এদিন মন্তব্য করেন।
2: প্রথমে জাতীয় শিক্ষা নীতিতে যুক্ত হয়েছি, এনইপি ভারত গ্রহণ করেছে, এরা গ্রহণ করে। আমরা এসে কি করেছি, প্রার্থনায় পূর্ণাঙ্গ বন্দে মাতরম ম্যান্ডেটরি করে। প্রথমে কিছু জনের আপত্তি ছিল, কেন পুরোটা গাইতে হবে, পুরোটা তো গাওয়ার কথা ছিল না। আমি বললাম সরকারি সাহায্য নেওয়া এবং দেওয়া দুটোই বন্ধ হবে। আমরা শুরু করেছি, এ সংস্কার খুব প্রয়োজন। সংস্কার যদি আপনি না আনতে পারেন, দেশপ্রেম না আনতে পারেন, ভয়ঙ্কর অবস্থা হবে।
0: কেন্দ্রীয় সরকার ন্যাশনাল ইনস্টিটিউট অব হোমিওপ্যাথিকে সেন্টার অব এক্সিলেন্স হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে। কলকাতায় আজ প্রতিষ্ঠানের সুবর্ণ জয়ন্তী পালন উপলক্ষে এক অনুষ্ঠানে আয়ুষ প্রতিমন্ত্রী প্রতাপ রাও যাদব বলেন, এই প্রতিষ্ঠান দেশের মধ্যে অন্যতম সেরা হোমিওপ্যাথি ইনস্টিটিউট। এই প্রতিষ্ঠানকে আরও সেরা হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে। নেপালে হরপাবানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1250। উদ্ধারকারীরা বৃষ্টি উপেক্ষা করেই ভূতেকোশী নদীর গতিপথে সুড়ঙ্গ এবং ভূগর্ভস্থ বিদ্যুৎ কেন্দ্রে আটকে পড়া ব্যক্তিদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে। এদিকে গত সপ্তাহের বন্যায় নিখোঁজদের পরিবার তাদের প্রতীকী শেষকৃত্য সম্পন্ন করেছে। উল্লেখ্য, নিখোঁজদের মধ্যে 583 জন বিদেশি নাগরিক রয়েছেন। শেষ করার আগে বিশেষ খবরের কিছু অংশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ড দে ভেভারের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়েছেন। দুই নেতার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের সামগ্রিক দিক এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ভারত ও বেলজিয়ামের মধ্যে সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা, গণতান্ত্রিক মূল্যবোধ এবং নীতি নির্ভর আন্তর্জাতিক ব্যবস্থার উপর ভিত্তি করে গড়ে উঠেছে। কিংবদন্তি চলচ্চিত্র অভিনেতা মহানায়ক উত্তম কুমারের জন্মশতবর্ষে আজ নানা অনুষ্ঠানে তাকে স্মরণ করা হচ্ছে। কেন্দ্রীয় সরকার ন্যাশনাল ইনস্টিটিউট অব হোমিওপ্যাথিকে সেন্টার অব এক্সিলেন্স হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে। খবর এখনকার মতো এ পর্যন্তই। পরবর্তী সংবাদ শুনবেন বেলা 1:30।
3: আকাশবাণী সমাচার কে সাথ মে ফরহত নাজ।

0: অমোঘ উচ্চারণ বোধহয় এই গানের মধ্যে দিয়ে অজান্তেই তিনি করে ফেলেছিলেন, আমি আছি সুখে হাস্য মুখে দুঃখ আমার নাই, আমি আপন মনে মাঠে বনে উধাও হয়ে থাই। ওই হাস্য মুখ মাঠ বন, আজকে আসছিলাম যেন বাইকে করে, মানে মহানগরীর প্রতিটি কোণা আজকে ওই হাস্য মুখে একদম সমুজ্জ্বল হয়ে উঠেছে।
1: একদম, আজকে তিনি 100, তিনি সবসময় একাই 100, এটা আমরা জানি। আর আজকের দিনটা তাই আমাদের জন্য খুব অন্যরকম একটা দিন। 23 সেপ্টেম্বর আমরা প্রত্যেক বছরই পালন করি, তবু আজকে যেহেতু 100 বছর
0: শতবর্ষ, সরিতা আমার সকাল থেকে আজকে বারবার মনে হয়েছে যে তুমি আমি আমরা ভীষণ কোথাও

0: মানে আমাদের আমাদের অসম্ভব
1: সুযোগটুকু পাচ্ছি
0: যে শততম দিনে আকাশবাণী থেকে বসে তাকে শ্রদ্ধা জানাবার এই সুযোগ আমরা পেয়েছি। এর জন্য মানে ঈশ্বরের কাছে আমাদের কৃতজ্ঞ হওয়া ছাড়া আর কিছুই করার নেই। আর বন্ধুরা যারা আজকে সঙ্গে আছেন তাদেরকেও আমাদের অনেক ভালোবাসা ধন্যবাদ তো রয়েছে। তো আমরা এই পর্বে অনুষ্ঠান শুরু করি আপনাদের অনুরোধ দিয়ে, আর মহানায়ককে নিয়ে পরের পর্ব তো পুরোটাই রয়েছে, অবশ্যই আপনারা সঙ্গে থাকবেন।
1: হ্যাঁ, মহানায়কের কণ্ঠে আরও একটি গানের অনুরোধ রয়েছে, সেই গানটাই কি আগে শুনবো নাকি অন্য গানে যাব?
0: একদম, নাকি আমরা একটা শুনলাম তার কণ্ঠে, আবার কিছু পেরিয়ে মাঝখানেও শুনতে পারি,
1: পরের থেকে আবার একটু না হয় শুনবো।
0: হ্যাঁ, আমরা
1: বিভিন্ন রকম গানের অনুরোধ কিন্তু আজকে রয়েছে, মানে মহানায়কের ছবির গানের, অভিনীত ছবির গানের অনুরোধ যেমন আছে, তাছাড়া অন্য গানের অনুরোধ রয়েছে। তো আপাতত মহানায়ক অভিনীত ছবির গান, মহানায়কের লিপে নয় সেই গান, কিন্তু তবু
0: মানে এই গানের সঙ্গে তার মানে অবস্থান অবিচ্ছেদ্য,
1: একদম অবিচ্ছেদ্য। এবং মহানায়িকা এখানে মহানায়ককে উদ্দেশ্য করেই গান গাইছেন। আমরা মনে হয় মানে আমাদের কাছে তো প্রত্যেকে সেই মানে চিরকালীন উত্তম কুমার, তিনি মায়ের কাছে তার সন্তানের মতো, তিনি চাস মা চান ওই রকম একটি সন্তান হোক আমার, মানে তাকে সন্তান হিসেবে পেতে চান। আবার
0: প্রতিটি বোন চায় এরকম একজন দাদা
1: হোক, একদম। আবার কোনো পুরুষ চায় তার বন্ধু হোক এরকম,
0: একদম একদম।
1: হ্যাঁ, আর অবশ্যই মহিলাদের তো কথাই নেই,
0: প্রতিটি
1: মেয়ে বোধহয় মনে করে তার মতো প্রেমিক বা তার মতো স্বামী যদি হয়।
0: এবং এইখানে জানো তো বয়সের কিন্তু কোনো তফাৎ
1: নেই,
0: মানে উত্তমের সমবয়সী যিনি তিনিও এটা ভাবছেন, আবার আজকের
1: বয়সী
0: তুমি আমিও ভাবছি, আবার একেবারে ধরো আজকের জেন যারা তাদের মধ্যে যাদের সৌভাগ্য হয়েছে এই উত্তম সচেতনতাটুকু পাওয়ার, তারাও কিন্তু একইভাবে ভাবে, এ নিয়ে কোনো দ্বিমত নেই। আমি একটু আগেই আমাদের FM গোল্ড পেজে দেখছিলাম অভিনেত্রী দেবলীনা দত্তের একটা ইন্টারভিউ রয়েছে, যিনি যে আমি তো বলি উত্তম কুমার আমার স্বামী, সে কারণে মানে তার নাতিকে আমার বলাই আছে যে তুমি আমায় ঠাম্মা বলে ডাকবে। তো এটা নিয়ে কোথাও কোনো লাজ লজ্জা নেই, আমরা সবাই মনে করি আহা এমন করে ভালোবাসতে পারি কোনো পুরুষ, সে কেন আমার জীবনে এলো না, তাই না?
1: ঠিক তাই। সুতরাং সেই প্রত্যেক নারী যে কথা মনে মনে উত্তম কুমারকে উদ্দেশ্য করে বলতে চায়, গীতা দত্তের কণ্ঠে রইল সেই কথাই।

0: আমরা গান শুনছিলাম হারানো সুর ছবি থেকে, বলাই বাহুল্য,
1: গৌরীপ্রসন্ন মজুমদারের কথা, হেমন্ত মুখোপাধ্যায়ের সুর আর কণ্ঠ গীতা দত্তের।
0: কে অনুরোধ করেছেন সেটা বোধ হয় আমাদের বলা হয়নি। আসলে আজকে এমন একটা ঘোরের মধ্যে আছি না,
1: একদম এটা নিয়ে কোনো দ্বিমত নেই, ভীষণ একটা ঘোরের মধ্যে আমরা, এবং অদ্ভুত একটা, জানি না, মানে তার চলে যাওয়া এবং আমাদের মানে প্রায় পরেই আমাদের জন্ম, কিন্তু উত্তমময় মানে গোটা জীবনটা এখনো। কালকে ভাবছিলাম রাত্রে বসে যে বাংলা, ভারতীয় এবং বিদেশের অনেক ছবি তো দেখলাম, এখনো মানে ওই জায়গাটা না আনপ্যারালাল হয়ে আছে, আনপ্যারালাল। তো
0: মোনালিসা তাঁতি, নিশ্চিন্তিপুর, দুমাইহাট, নস্করহাট, ধোলাহাট, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে এই গান শুনতে চেয়েছিলেন, তার অনুরোধে শুনছিলাম আমরা এই গান।
1: এবার আমরা যাব,
0: এবারে আমরা আনন্দ আশ্রমের গানে যাই। যথারীতি উত্তম কুমারের জন্মদিন উপলক্ষে সুমিতা রায়, তিনি বীরভূম থেকে, সুমিত রায়, একটু ভুল বললাম, আচ্ছা সুমিত নয়, সুনীত রায়,
1: আচ্ছা
0: সুনীত রায় বীরভূম থেকে শুনতে চেয়েছেন আনন্দ আশ্রম ছবি থেকে শ্যামল মিত্রের কণ্ঠে এই গানখানি। বেশ,

আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

0: আমরা প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে গান শুনছিলাম প্রণব রায়ের কথায় আর নিতাই ঘটকের সুরে।
1: আর এই গানের জন্য অনুরোধ করেছিলেন হুগলি থেকে শ্বেতা, শ্বেতার অনুরোধে শুনলাম আমরা
0: এই গান। এবারে আরও একটি ছবির গানে যাব, তবে এই গান কিন্তু মানে এই ছবিতে উত্তম কুমার ছিলেন না। হেমন্ত মুখোপাধ্যায়ের গান মানেই তো আসলে উত্তম কুমারের কথা আমাদের মনে পড়ে,
1: ওই কণ্ঠ আর ওই অবয়ব যেন সমার্থক হয়ে গেছে।
0: একদমই তাই, তো সেই কারণেই এই কথাটা বললাম। আর আজকে যেহেতু একটা বিশেষ দিন, কিন্তু অনুরোধ এসেছে যেহেতু, এবং গানটি অসম্ভব পছন্দের একটি গান, অদ্বিতীয় ছবির গান, এই গান শোনার জন্য অনুরোধ করেছেন সুব্রত রঞ্জন দাস, সুনিতা দাস, সুনেত্রা দাস, অভিরূপ দাস, গারুলিয়া বাবুঘাট, উত্তর চব্বিশ পরগনা থেকে, শিল্পী অবশ্যই হেমন্ত মুখোপাধ্যায়। শুনি আমরা সেই গান।

0: শুনলাম আমরা অদ্বিতীয় ছবি থেকে গান, আর এইরম প্রজাপতি, এইরম একটা শরতের রোদ ঝলমলে দিন, আর সেই দিনটা হচ্ছে মহানায়কের শততম জন্মদিবস।
1: হ্যাঁ, মানে এখানে কিন্তু একটা কথা আমার মনে হচ্ছে, দেখো কালকে যে যেরকম ওয়েদার ছিল, আজকে সকালের যেরকম, তারপরে সেই মেঘলা ভাঙা রোদ উঠেছের মতো রোদ উঠলো, তাতে করে কোথাও আমাদের মনের মধ্যে কিন্তু এইভাবেই প্রজাপতি ঘুরে বেড়াচ্ছে, আর বিশেষ করে আজকের দিনটা যেহেতু মহানায়কের শততম জন্মবার্ষিকী।
0: আমরা রয়েছি 100.1 AIR FM গোল্ডে, ঘড়ি বলছে 1:37 হয়ে 40 সেকেন্ড, চলে যাব পরের গানে, তাই তো?
1: আমরা, হ্যাঁ, আমরা অন্য গানে যাই এবারে। ফিরোজা বেগমের কণ্ঠে গান শুনতে চেয়ে অনুরোধ রয়েছে আমাদের, অবশ্যই কাজী নজরুল ইসলামের গান। এই গানকে শুনতে চেয়েছেন আলাউল মল্লিক দেওড়া আমতা হাওড়া থেকে, শুনতে চেয়েছেন এই গান। আপাতত রাখলাম এই গানখানি ফিরোজা বেগমের কণ্ঠে।

আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

0: এই গানের সঙ্গে যদিও উত্তম কুমারের কোনো যোগাযোগ নেই, এই গান শুনতে চেয়েছিলেন কে প্রথমে বলি, সিঙ্গুর হুগলি থেকে সুমন দাস, জটিলেশ্বর মুখোপাধ্যায়ের মুখোপাধ্যায়ের কথায় সুরে তার কণ্ঠে আমরা এই গান শুনছিলাম। তবে এই গানটা শুনতে শুনতে আমি বলছিলাম যে আমরা বোধ হয় উত্তম কুমারকে এই কথাটা মনে মনে বলতে চাই,
1: ঠিকই তাই,
0: একেবারে এভাবেই তিনি আমাদের সঙ্গে সমস্ত কিছুতে যেন জুড়ে জুড়ে থাকেন। তো আজকে তার জন্মদিন, তার সকণ্ঠে গান শুনতে চেয়েছেন সিঙ্গুর বাসুবাটি থেকে তপন চক্রবর্তী, তার অনুরোধে এবারে আমরা রাখলাম সেই গান মহানায়কের কণ্ঠে।

0: আহা, এই যেন আমাকে মানে শুনতে শুনতে বারে বারে মনে হচ্ছে এই এই এই সম্বোধন যদি মানে এই ডাক যদি আমার জন্য হতো, আহা।
1: সত্যি সকলেরই বোধহয় শুনতে শুনতে এমনটাই মনে হয় যে এমন ভাবে যদি তিনি আমাদের কাউকে সত্যি বলতেন। আজকে দেখছি সোশ্যাল মিডিয়া, এখন তো এআই এর যুগ, অনেকেই উত্তম কুমারের সঙ্গে এমন ভাবে এআই দিয়ে ছবিগুলো ইয়ে করে দিচ্ছেন, এডিট করে,
0: মানে এর থেকেই বোঝা যায় যে কি অসম্ভব একটা ক্রেজ আবেগ মানুষের উত্তম কুমারকে নিয়ে, তার সঙ্গের জন্য, তার অস্তিত্বের জন্য। আমরা কি মানে যাকে বলে ক্রেভিং আজকের ভাষা, সেই ক্রেভিং আমাদের এখনো একই রকম
1: একদম। আচ্ছা, এবারে আমরা সমাধান ছবির গান শুনব আমাদের আরেকজন সুজয় সুদীপ্ত সানা মণ্ডল ঠাকুরপুকুর থেকে, তিনি শুনতে চেয়েছেন সমাধান ছবির গান। অবশ্যই উত্তম কুমারের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই গান তিনি শুনতে চেয়েছেন। হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনি আমরা সেই গান।

0: আমরা মানে আমার একটু বলতে ভুল হয়ে গেছে, মার্জনা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে যে এই গানটা আসলে আসলে আমাদের যে বন্ধু অনুরোধ করেছেন তিনি সমাধান ছবির গান অথবা পক্ষীরাজ ছবির এই গানটির জন্য অনুরোধ করেছিলেন। তো আমার বলার সময় একটু ভুল হয়েছে, সমাধান ছবির গানটি আমরা পাইনি, তাই পক্ষীরাজ ছবি থেকে এই গানখানি আমরা শুনছিলাম।
1: আমরা উত্তম কুমারের গাওয়া গান শুনলাম, উত্তম কুমারের কম্পোজ করা গান আমরা জানি, কাল তুমি আলেয়ায় তিনি নিজে সুরকার ছিলেন, কিন্তু তারও বাইরে উত্তম কুমারের একটি গান আজ আপনাদেরকে শোনাবো, যে গান কিন্তু তিনি কবিতা সিংহের কথায় সুর দিয়েছিলেন দীপঙ্কর চট্টোপাধ্যায়ের কণ্ঠে।
0: একদম, এবং আমাদের লাইব্রেরির মুকুলদা মুকুলেশ্বর রহমান তার অনুরোধে এই গান আজকে আমরা আপনাদের সবাইকে শোনাচ্ছি।
1: বেশ,
0: আর এই গান শুনতে শুনতে কিন্তু আমাদের আজকের অনুষ্ঠান, এই অনুষ্ঠান শেষ করতে হবে, ফিরে আসবো আবারও 2:30 অবশ্যই মহানায়ককে সঙ্গে নিয়ে।
2: কলকাতা কলকাতা কলকাতা,
0: গানের শিল্পী দীপঙ্কর চট্টোপাধ্যায়।

0: কোন সে পুরুষোত্তম যার কৃপায় তুমি আজ পুরুষ উত্তম? রূপে গুণে বয়নে নয়নে চলনে আচরণে শিল্প নৈপুণ্যে বাক্য লাবণ্যে সমস্ত মুদ্রার চেষ্টায় প্রকাশে বিলাসে তুমি আজ লোককান্ত সকলের রূপরতন। তুমি কি জানো কার করুণার তুমি উচ্ছলিত প্রতিচ্ছবি? কোন মাধুর্য সাম্রাজ্যের তুমি একচ্ছত্র সম্রাট? যেমন ক্ষুদ্র শিশির বিন্দুর মধ্যে সমগ্র আকাশে বিশ্রাম, তেমনি তোমার সমস্ত নাট্য মুহূর্তে বিশ্বনটের বিরাট কটাক্ষটি ধরা, যার সঙ্গে চকিত সাক্ষাতের অজস্র আলোতে তোমার আনন্দ জাগরণ, আনন্দে বিহ্বল, আনন্দে অবস্থিতি।
1: যিনি সমস্ত বর্ণলিপিতেও অবর্ণনীয়, তারই অক্ষয় স্বাক্ষর তো তোমার মুখের ওই হাসি। শত দুঃখে বিঘ্ন নৈরাশ্যে বৈমুখ্যেও যা অস্ত যায় না, যা ফুল ঝরে গেলেও সৌরভের স্বীকৃতির মতন লেগে থাকে। বিচিত্র বহুরূপে তুমি সেই একই স্বরূপের উদ্ঘাটন, কখনো প্রণয়ী, কখনো শিল্পী, কখনো রাজদ্রোহী, কখনো ফেরিওয়ালা, ভব ঘুরে রাস্তার গাইয়ে সিনেমার নায়ক, খুনি, গোয়েন্দা, দারোগা, ব্যারিস্টার, জজ সাহেব, কখনো চাষি, কখনো জমিদার, কখনো চাকর, কখনো কবিয়াল, পাদ্রি, ফিরিঙ্গি, কাবুলিওয়ালা, স্টেশন মাস্টার। চলেছ অসার তাসের ঘর থেকে সুদূর দুর্গম মরুতীর্থে, সমস্ত প্রয়াসকে প্রসাদের থালার নৈবেদ্যে রূপান্তরিত করে রূপাং দেহি, জয়ং দেহি, যশো দেহি, দিশোজহি। তোমার রূপ তাই তাঁর রূপ, তোমার জয় তাই তাঁরই জয়, তোমার যশ তাই তাঁর খ্যাতি, তোমার শত্রু নিধনের অর্থ বিশ্বময়। তাই তোমাকে দেখার জন্য যখন জনতা উদ্বেল হয়ে ওঠে, গাড়ি ঘোড়া ট্রাম বাস বন্ধ করে দেয়, পথে অবরোধ সৃষ্টি করে, ভেবো না তারা কোনো মুহূর্তের খেলাওয়ালা অভিনেতাকে দেখতে চায়, তারা পরোক্ষে দেখতে চায় সেই মৃত্যুহীন মহান প্রণেতাকে, যার করুণায় তোমার সমস্ত কৃতিত্ব, যার করুণায় জ্যোতিতে তোমার কান্তি, কীর্তি, স্মৃতি, মেধা, তোমার সমস্ত রসানুভূতি, রস চেতনা। তারা দেখতে চায় সেই মধুমত্তম পুরুষোত্তমকে, যার দানের তুমি অগাধ ভাণ্ডার, যার অমৃতের তুমি বার্তাবহ, যার তুমি উত্তম কুমার।

0: গৌরীপ্রসন্ন মজুমদার বোধহয় উত্তম কুমারের কথা মনে করেই এই গান লিখেছিলেন। মানে আমাদের না গানগুলো যখন শুনি তখন শুনতে শুনতে সত্যি মনে হয়, তুমি ভেবে দেখো উত্তম কুমার একটা সময় তো ছিল, মানে যখন তিনি মানে একদিন একটা ঘটনা বলি ছোট্ট করে, এমন ঘটনা হয়েছিল যে কোনো একজন প্রডিউসার তিনি তার কথায় রাজি হচ্ছিলেন না, তিনি যা বলছিলেন যা পারিশ্রমিক চাইছিলেন সেটাতে রাজি হচ্ছিলেন না। তো উত্তম কুমার তাকে ওই বসুশ্রী সিনেমা হলের কাছে ওই জায়গাটা নিয়ে যান এবং নিয়ে গিয়ে সেখানে একটা ছোট্ট দোকান, সেই দোকানের সামনে গাড়িটা দাঁড় করিয়ে গাড়ি থেকে জাস্ট একটু নামেন কয়েকটা মুহূর্ত, সঙ্গে সঙ্গে তিনি মবড হয়ে যান এবং সেখান থেকে গাড়ি নিয়ে বেরিয়ে যেতে বাধ্য হন। এইটা তিনি ইচ্ছে করেই করলেন, তিনি জানতেন ঘটনাটা ঘটবে এবং প্রডিউসার তারপরে যা বোঝার সেটা বুঝে গেলেন। তো এটাই ব্যাপার যে মৌ বনে আজ মৌ জমেছে, তো মৌমাছি যখন মানে মৌচাক যখন রয়েছে তখন মধু তো জমবেই, আর সেই মধু আস্বাদন করতে আমরা সরিতার দোলন রয়েছি এপারে, আর ওপারে রয়েছেন আরও অনেক মানুষ যারাও উত্তম অনুরাগী।
1: আমাদের অগণিত শ্রোতা বন্ধু যারা আজকে 100.1 আইআরএফএম গোল্ড টিউন করেছেন এই মুহূর্তে, তারা আমাদের মতোই আমাদের সঙ্গে এই যে অচিন্ত্য কুমার সেনগুপ্তের যে কবিতা দিয়ে আমরা শুরু করলাম, তিনি সর্বোত্তম মানে পুরুষোত্তমের এক অমোঘ সৃষ্টি বলছেন উত্তম কুমারকে, যে পুরুষোত্তমকে প্রত্যক্ষ করার জন্য এই যে রাস্তায় ঘাটে ট্রামে বাসে যে বলে মবড হয়ে যাওয়া, গাড়ি ঘোড়া বন্ধ হয়ে যাওয়া, এই সবটাই শুধুমাত্র মুহূর্তের কোনো অভিনেতাকে দেখার জন্য না, পুরুষোত্তমের অমোঘ সৃষ্টিকে দেখার জন্য, সত্যি বোধ হয় তাই। তো

0: তারা সেই অমুক সৃজনকে আপন করে নিয়েছে, এবং শুধু এটুকুই না, তার মোহ থেকে বেরোতে পারেননি। সরিতা, আমার মনে হয় একটা জিনিস, উত্তম কুমার এমন একটা বিষয় যার সঙ্গে তুমি একবার একাত্ম হলে না, তোমার এমন একটা কি বলবো, একটা স্ট্যান্ডার্ড সেট হয়ে যাবে যেখান থেকে তুমি আর বেরোতে পারবে না। তুমি আর চারপাশের অনেক কিছুই হয়তো হয় না, মানে পরমান্নের স্বাদ যদি একবার তোমার জিভে লাগে, তুমি কি সেখানে আর খুব সব কিছুকে তুমি সমানভাবে গ্রহণ করতে পারবে? উত্তম হচ্ছেন আমাদের সেই পরমান্ন। এই আমি আজকে ভাবছিলাম বিগত 19 বছরের এফএম জীবনে অজস্র অসংখ্য উত্তমকে নিয়ে কথা বলেছি, তার ছবি নিয়ে কথা বলেছি, তার প্রসঙ্গ এসেছে, কিন্তু তাতেও, এবং এটা তো সরিতা তুমি আমি একসঙ্গেও বহুবার করেছি, আলাদাভাবেও বহুবার করেছি, কিন্তু কোথাও
1: পুরোয় না
0: মানে এত অফুরন্ত ভাণ্ডার,
1: একদম
0: অফুরন্ত ভাণ্ডার। এবং আজকে আমি আগের অনুষ্ঠানেও বললাম, আজও বলছি, সরিতা আমি এটাকে আমার পরম চরম সৌভাগ্য মনে করি, হয়তো তুমিও তাই ভাববে, যে আজকের দিনে আকাশবাণীর স্টুডিওতে এই আসনে আমরা বসেছি তাকে তার শততম দিনে শ্রদ্ধা জ্ঞাপন করতে।
1: আমরা সত্যি তাই 100 বছর পার করে তিনি আজকেও বাংলা ছবির আঙিনায় আলোকিত করছেন, তিনি আলোকিত হয়ে রয়েছেন। তুমি ভেবে দেখো, গত বছর যখন অতি উত্তম রিলিজ করে তখন কিন্তু আজকের যা অবস্থা বাংলা ছবির, যা মানে ছবি, যে কোনো ছবির যে বাণিজ্যিক অবস্থা, সেখানে এরকম একটা ছবি সেটা বক্স অফিসে ওই রকম একটা জমজমাট, সেটা শুধুমাত্র উত্তম কুমারের জন্যই।
0: এবং ঠিক তার পরপরই আমার একটি পরিবারের সঙ্গে আলাপ হয়েছিল, যাদের মেয়েটি ক্লাস 7 পড়ে, এবং একেবারে মানে জেনজির পরেরও যে প্রজন্মটা, এরা হয়তো সেই প্রজন্ম, এবং প্রথম 2 দিন দেখলে তোমার তাকে মনে হবে এর কাছে যাবো কী করে, এর সঙ্গে কথা বলবো কী করে, তার 56 জোড়া জুতো, পোশাক তো আমি ছেড়েই দিলাম, এই রকম একটা অসম্ভব একটা, সে দামি স্কুলে পড়ে, তার থেকেও দামি তার হাব ভাব। কিন্তু তারপর তার একদিন এই ছবিটা দেখে এলো, যেন দেখে আসার পর তার মা বললো, আমার মেয়ের কাছে না ওর যা অ্যালবাম শুনতো, যা ওর সমস্ত কিছু এখন মিথ্যে হয়ে গেছে, এখন আমার মেয়ের শুধু একের পর এক রাত জেগে জেগে উত্তম কুমার দেখে চলেছে।
1: মানে ওই একবার দেখলে সেই মোহ থেকে আর কেউ বেরোতে পারে না।
0: এবং তারপরে না অদ্ভুতভাবে মেয়েটি না লাস্ট 1-1.5 বছরের মধ্যে তার এই যে অসম্ভব একটা ঝাঁচকচকে তার ব্যাপার স্যাপার ছিল সেটা ভীষণ বদলে গেল, একটা অদ্ভুত কমনীয়তা এলো। এবং আমি শুধু তাকে দেখি আর আমার ভেতর ভীষণ আনন্দ হয়, মনে হয় এই তো উত্তমের তো এখানেই সার্থকতা।
1: একদম, আমরা আরও একটা গান শুনি। গান শুনতে শুনতে আমরা দুজনে শুধু আজকে যে কথা বলবো তা নয়, আমাদের মধ্যে বিশেষ কিছু মানুষ
0: অতিথিরা আসবেন,
1: তারা তাদের, হ্যাঁ তারা তাদের শ্রদ্ধা জ্ঞাপন করবেন, তাদের কথা আমরা শুনবো। আপাতত আমরা কুহক ছবির গানে চলে যাই,
0: এবং এই গানের পরেই থাকবেন আমাদের অতিথি আমাদের সঙ্গে ফোনে।

0: আমাদের মধ্যে এই মুহূর্তে অতিথি রয়েছেন, তাই তো?
1: হ্যাঁ, আমরা আজকে এই উত্তম কুমারের শততম জন্মদিবসে আমরা তো সারা বছরই কথা বলে চলি, কিন্তু বিশেষ মানুষরা তাদের দেখাটা তো অন্যরকম এবং সেটা আমাদের চেতনায় আরও আলো যোগ করে। তো আজকে আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রখ্যাত পরিচালক শ্রী বীরেশ চট্টোপাধ্যায়। বীরেশবাবু, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে।
2: নমস্কার।
0: আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমরা যারা রয়েছি এখানে সরিতার দোলন স্টুডিওর এ প্রান্তে, আমাদের দুর্ভাগ্য যে আমরা উত্তম কুমারকে সচক্ষে আমাদের জীবদ্দশায় দেখার সুযোগ সৌভাগ্য হয়নি। আপনি তাকে সামনে থেকে দেখেছেন, কাজ করতে দেখেছেন, আপনার কাছে একটু শুনবো সেই অভিজ্ঞতা।
1: দেখাটা প্রথমত,
0: হ্যাঁ,
2: দেখাটা কি
1: মানে
2: কিভাবে হলো,
0: কিভাবে দেখেছেন,
1: কেমন দেখলেন,
0: কেমন দেখলেন,
1: দেখার অভিজ্ঞতাটা আর কি, সেটা শুনবো প্রথমে।
2: আমি একটা ছবি দেখেছিলাম, তখন আমি স্কুলে পড়ি, সবার উপরে উত্তম সুচিত্রা। সেই ছবিটা দেখে আমার মাথা ঘুরে গিয়েছিল। আমি তার আগে একটাই মাত্র বাংলা ছবি দেখেছি, জমালয় জীবন্ত মানুষ। তো ওই ছবিটা দেখার পরে আমার আমার ভিতরে যে এমন একটা প্রতিক্রিয়া হলো, আমি যেন স্বপ্নের মধ্যে ঘুরে বেড়াতে লাগলাম। ওই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফিল্মের ওপরে ওই চাঁদনি রাত, ওই কাগজের ফুল, উত্তমদা শুয়ে আছে, তখন তো উত্তমদা কি ওরকম একটা সুপুরুষ মানুষ শুয়ে আছে, সুচিত্রা সেনের মতো এক সুন্দরী আস্তে আস্তে হেঁটে আসলে, তারপরে গান, ঘুম ঘুম চাঁদ, চিকিমেকি তারা। আমার ছবি শেষ হওয়ার পরে বেশ খানিকক্ষণ মুখ দিয়ে কোনো কথা বেরোয়নি।
1: আপনি তখন কোন ক্লাস?
2: অত মনে নেই, 8-9 হবে।
1: আচ্ছা আচ্ছা, হ্যাঁ, মানে একেবারে
0: স্কুল, হ্যাঁ, মানে কৈশোরে, কৈশোর তখন আপনার, কৈশোর বেলা।
2: এবং তারপরে আমার ভেতরে একটা অদ্ভুত ছেলে মানুষই ভর করলো,
1: আচ্ছা,
2: যে ওই রাজ্যে যেতে হবে, ওই রাজ্য, ওই যে সব সুন্দর লোক, সুন্দর গান, সুন্দর চাকরি, তারপরে আমি আমার এক এঁচড়ে পাকা বন্ধু ছিল, তাকে বললাম যে শোন, আচ্ছা ওইগুলো কি হয়, ওই যে সেদিন দেখলাম ওই যে সুন্দর দেখতে কথা বলা যায়, কেন যাবে না, যাবি? হ্যাঁ, গেলে হয়। এরপরেই সোজা গিরিশ মুখার্জি রোড,
0: স্টুডিওতে
2: যাবেন আর কি, বাড়ি থেকে বেরোবেন, ঘাপটি মেরে বসে আছে যে বেরোলেই ধরবো। তো অপেক্ষা করছি, অপেক্ষা করছি, কটায় আসবেন, কি করবেন। একটু পরেই দেখি একটা

0: মাদা কি যেন একটা আলো গাড়ির ভেতরে ঢুকে গেল, গাড়িটা বেরিয়ে গেল।
1: যা
0: তো আমি বললাম ওটা কি হলো রে, উদ্গার করে বললো যে তোর জন্য হলো না, তুই এদিক ওদিক এদিক ওদিক তাকাচ্ছিস। আমি তো মহা অপরাধী এমন একটা ভাব করলাম, কিন্তু আমি তো অপরাধী নই, আমি তো কি করেছি, আমি যেমন বলেছি তেমনি বসে আছি। গাড়িটা বেরিয়ে গেল। আমি বললাম যে কালকে আবার আসবি? কেন আসবো না, রোজ আসবো যতদিন না কথা বলতে পারি। এবং পরদিন আবার গেলাম, পরদিন গেছি 7:30-8:15, উনি বেরোবেন 10:00 মোটামুটি। তো আমার যথারীতি ফিরে ফিরে গেছে, বাড়িতে একটা জিলিপির দোকান ছিল, নানান ভাবে চাঞ্চল্য এসে যাচ্ছে ভেতরে। হঠাৎ দেখি গাড়িটা বেরিয়ে গেল, কালো গাড়িটাই বেরিয়ে গেল। আগের দিন তো একটু সাদা সাদা কি দেখা গেছে। আমি গাড়িটা বেরিয়ে যাওয়াতে আমি গাড়ির দিকে তাকালাম না, অপরাধী মত তাকালাম আমার বন্ধুর দিকে। বলে দেখি তোর জন্য যা জিলিপি কিনে নিয়ে আস। এই গেল সেকেন্ড ডে। থার্ড ডে, ঠিক পরদিন, সেদিন একটা অদ্ভুত দৃঢ় প্রতিজ্ঞা যে আজকে ধরতেই যাবে। এবং বেরোনোর সঙ্গে সঙ্গে হুড়মুড় করে গিয়ে পায়ের উপরে পড়লাম দুজনে, পায়ের উপরে। আপনারা কারা? আমরা একটু পিছিয়ে গেলেন। সাদা ধুতি, সাদা পাঞ্জাবি, সদ্য স্নান করা জুল, পরিতৃপ্ত চেহারা, ভরভর্তি ব্যক্তিত্ব। বললেন যে আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। হ্যাঁ বলুন না, উঠুন। বলছি আমরা প্রেসিডেন্সি কলেজে পড়ি। ও আমরা একটা পত্রিকা বার করছি। পত্রিকা প্রেসিডেন্সি কলেজে? আজকাল কি প্রেসিডেন্সি কলেজ থেকে সিনেমা পত্রিকা বেরোচ্ছে নাকি? না মানে তা না, আমরা এই প্রথম সংখ্যাটা বার করবো, তাই ভাবলাম যে আপনি যদি একটা ইন্টারভিউ দেন সেইটা দিয়ে শুরু করতে পারি। অনুযায়ী কথা বলছে তো ঠিক আছে, চলে আসুন। একটা দেড়টা নাগাদ টেকনিশিয়ান স্টুডিওতে চলে আসুন, ঠিক আছে? টেকনিশিয়ান স্টুডিও চিনতে পারবেন তো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। গাড়ি বেরিয়ে গেল। আমরা তখন 9:45 বাজে, আমরা পালে তখনই টেকনিশিয়ান স্টুডিওতে যাই। আসলে তো ব্রেক ফর লাঞ্চ হয় 1:30। তো আমার বন্ধু বলে যে চল জিলিপি টিলিপি চাই, তারপরে স্টুডিওতে যাবো। আমরা যে চিনতে পারবি? হ্যাঁ কোনো ব্যাপার, কিন্তু গেটে সেই গোপওয়ালা দারোয়া
1: আটকে দিয়ে,
0: সে তো আমাদের ঢুকতেই দেয়। এই কাজ আরে কাজ আরে আরে উত্তম কুমার আনে কে লিয়ে বলা, কোন উত্তম কুমার কোন সে ঢুকতে দেবে না বুঝলা। কিন্তু বন্ধু যথারীতি তাকে ঠেলে নিয়ে চলে গেল দরওয়াজাকে, ওটা 2-5 টাকা দিয়েওছে আমাকে। সে বললো চল, বলে ঠেলতে ঠেলতে টেকনিশিয়ান স্টুডিওর ঢুকে ডান দিকে ওই পেয়ারা গাছ কাজ ছিল, লোহার বেঞ্চি পাতা ছিল দুটির কাছে, একটা লোহার বেঞ্চিতে গিয়ে বসলাম। তখন কটা হবে? 11:00। বসেছি, সবকিছু দেখছি আর ভাবছি এই সেই টেকনিশিয়ান স্টুডিওতে এখানে উত্তম কুমার শুটিং করে, সুচিত্রা সেন, তার দিকে তাকাচ্ছি যে একটা অদ্ভুত ব্রেনের অবস্থা সে আপনাদের বলে বোঝাতে হবে।
1: মানে মনে হচ্ছে একটা সেই মায়া রাজ্যে এসে পড়েছি,
0: মায়া রাজ্য অদ্ভুত রাজ্য।

পেটে পেটে কিছু নেই মুখে বড় বড় বুনি তবু তো এদের সাথে হেসে পথচলি হাঁড়ি কাটে ফেলে এরা দেয় সবে বলি লাগ লাগ লাগ লাগ ভেলকির খেলা পারো যত লুটে নাও সবেই বেলা দুনিয়াটা যেন ভাই সঙ্গেদের মেলা কেউ রাজা কেউ চোর কেউ দিমওয়ালা দিমলে গো আরে আরে আরে গু তোমারে ছাড়ে আরে আরে আরে গু তোমারে ছাড়ে মামা মাথাটা মারে বা ভারী মজা বাড়ে কটা মাথা ঘাড়ে মামাকে যে

0: আমরা সেই গান শুনছিলাম যে গান উত্তম কুমারের লিপে মান্নাদের প্রথম গান। গলি থেকে রাজপথ একটা অন্যরকম ছবি এবং এই গানও খুব অন্যরকম একটা গান, সেই গান আমরা শুনছিলাম। আমাদের সঙ্গে কিন্তু রয়েছে, আমরা কথা বলতে বলতে সংবাদ বিরতিতে চলে গিয়েছিলাম,
1: বীরেশবাবু আমাদের সঙ্গে রয়েছেন,
0: তিনি রয়েছেন।
1: আমরা এই পর্বে শুনে নেব সেই যে তারপর ইন্টারভিউ নেওয়া হলো, সেখান থেকে শুরু হয়ে কর্মক্ষেত্রে প্রবেশ করে মানে সেই মায়া রাজ্যে যখন আপনি কাজে এলেন সেই সময় ওর সঙ্গে সাক্ষাৎ, এই পর্বটুকু আমরা এবারে শুনবো। বীরেশবাবু আপনি বলুন।
2: উত্তমদাকে পড়ে শোনা ভুল পারমিশন চাইলাম। হ্যাঁ দাদা, এই তো প্রশ্নগুলো আপনি বললেন, তো আমরা কি লিখলাম কেমন বলো, আপনাকে এসে শুনিয়ে যাব। আসলে তো আমাদের মনে দুষ্টুমি যে আর একবার ওর সঙ্গে বসতে পারবো, উনি বুঝতে পারলেন কিনা জানি না। উনি বললেন না না না, তার কোন প্রয়োজন নেই, আপনারা বড় কলেজের ব্রিলিয়ান্ট ছাত্র, আপনারা ভালোই লিখবেন। তো আমার মনে আছে শেষ প্রশ্ন যেটা করেছিলাম সেটা হচ্ছে যে, আচ্ছা এই যে আপনার এত নাম যশ প্রতিপত্তি, আপনার কেমন লাগে? টাক করে উত্তম কুমারের মতো ঘুরে বললেন, আমার দিকে তাকালেন, যে ঘর ঘোরানো আছে না সেইভাবে ঘুরে বললেন, বেশ তো ভালোই তো, মন্দ কি? তো বললে চলেই না, তাকে ছবি করেছিলেন মানে নায়ক, তো সেই নায়কের শুটিং দেখতে আবার আমি গিয়েছিলাম, ঠিক আছে টেকনিশিয়ান হবে, এখন যা এই কঠিন জায়গা আছে বলে ও যে চিফ সরিয়ে দিলেন। আমি তো তখন নতুন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, ওরা কত পুরনো, সরে গেলাম। কিন্তু অকিটোকে দিয়ে হঠাৎ গানে লাগলো, একটা ডায়ালগ ওকে দিয়ে বলানো হচ্ছে, বেশ তো
1: একদম
2: ভালোই তো, মন্দ কি? আরে এটা তো সেই কবে আমরা শুনি।

0: 心，最后的几年没办法了，就到我拉就往下去。
1: 嗯吧，
0: 说明了就别说去。
1: 嘿，
0: 而且一家买来都那要是不提不提，
1: 该问了给，
0: 该问了给。
1: একদম একদম চোখের সামনে ভেসে উঠছে আপনি বলছেন তো কথাগুলো, আর আমরা যেন সেই ডায়লগ ডেলিভারিটা দেখতে পাচ্ছি একদম।
0: আচ্ছা যাই হোক, তারপরে আমরা চলে এলাম। এরপরে আপনারা কল্পনা করতে পারবেন না, কারণ যে লোককে স্বপ্ন দেখেছি কিছুকাল, তারপরে প্যাচ কষে দুষ্কুমি করে ম্যাগাজিন বার করবো রাত্রিবেলায় কি মানসিক অবস্থা, সেটা আপনাদের পক্ষে বোঝাও সম্ভব না, আমার পক্ষে বলাও সম্ভব।
2: সত্যি তাই, সত্যি তাই।
0: কিন্তু একটা জিনিস বুঝে গেলাম যে আমার জীবনে আর কিছু নেই সিনেমায় নামা ছাড়া। তো এরপরে ঋত্বিক ঘটকের সাথে দেখা করেছিলাম, তাকে দিয়ে একটা কাগজে মানে ফর্ম আর কি, মেম্বারশিপ ফর্ম সিনেমায় ঢোকার জন্য যেটা লাগে ফেডারেশন, সেই সেটাতে ঋত্বিক দাকে দিয়ে বললাম যে দাদা সই করে দিতে হবে আমি সিনেমায় নামবো। উনি একটা কুয়ো তলায় বসে দাঁত পাচ্ছিলেন, কোন রকমের হাত টাত মারছে, সই করে দিলেন, হয়ে গেল, তুমি সিনেমায় একদিন অসিত সেনের সহকারী হিসেবে চান্স পেলাম। উনি বললেন যে হ্যাঁ আমার অ্যাসিস্ট্যান্ট পার্থ প্রতিম চৌধুরী আছে, ও বোধ হয় একটা ছবি করছে, তো ইউনিট ছেড়ে চলে যাবে, তখন তুমি ঢুকে বসতে পারবে, এবং তাই হল। তবে নাম উত্তর ফাল্গুনী,
1: সেখানে উত্তম কুমার প্রযোজক।
0: আচ্ছা আমি সেটা জানতাম না, কিন্তু আমার মাইনে হচ্ছে 62,500 টাকা।
1: আচ্ছা,
0: কিন্তু অসিত সেনের সহকারী, এটা যে একটা কি বিরাটতম ব্যাপার
1: একদম,
0: সেটা কল্পনা করা যায় না, অন্তত আমি কল্পনা করতে পারতাম।
1: ঠিক,
0: এরপর একদিন এলো, যেদিন অসিত সেন বললেন যে কালকে থেকে শুটিং থিয়েটার স্টুডিওতে সকাল হতে চলে আসবে, প্রথম শুটিং সকাল হতেই চলে গেছি, স্টার্ট টাট করে এক্সারসাইজ ফেরিস করে আর সুচিত্রা সেন বোধ হয় থাকবে, বেশ ভালো সাজগোজ করে, সাজগোজে কি টাকা পয়সা কি স্নান টান করে ঢুকলাম গেটে, ঢুকছি এদিক ওদিক তাকাচ্ছি, কিছু দেখা যাচ্ছে না, অন্ধকার, আর ওই বড় বড় আপনার তো বুঝবেন না ফ্ল্যাট থাকে, মানে ওই শক্ত কাপড় দিয়ে ফ্রেম ফ্রেম কাঠের ফ্রেমে রং করা, দেয়ালে রং যেমন হয় ওটাকে খাড়া করে দিলে মনে হবে যে ওটা একটা দেয়ালে রং,
1: ব্যাকগ্রাউন্ড আর কি ওটা। হ্যাঁ,
0: তো এইরকম অনেক আছে, অনেক চারিদিকে ছড়ানো, বার ভেতর দিয়ে অন্ধকার, গলি গুজি শব্দ না হয়, কোথায় যাচ্ছি জানি না, কিন্তু এগোতে তো হবেই, এখানেই বোধ হয় শুটিং, এগোচ্ছি এগোচ্ছি এগোচ্ছি, হঠাৎ থেকে একটু টুকটাক কথা শুনতে পেলাম এবং ক্রমশ অন্ধকারটা তরল হয়ে একটু আলো আলো হতে লাগলো। আমি ধাক্কা খেতে যেতে যেতে সেই অল্প আলোর দিকেই এগোতে লাগলাম।

0: এবার এগিয়ে হঠাৎ দেখি আমার সামনে অনেক আলো, কয়েকটা মোড়া পাতা, একটা মোড়ায় আমার সামনে বিকাশ রায়। আর দেখি বিকাশ রায় তো আমার মোস্ট ফেভারিট অ্যাক্টর, আজকে সব মোড়াতে বসে আছে। তার পাশেই আমার বস অসিত সেন, আর অনেক দূর তো ক্যামেরাম্যান ঘুরে ঘুরে লাইট করছে, এখানে আলো দিয়ে ওদিকে আলো দিয়ে এদিক দিয়ে কাজ করে যাচ্ছেন। আমি গিয়ে দাঁড়ালাম, অসিত সেন দেখতে পেলাম, এসো বিকাশদা, এ আমার নতুন অ্যাসিস্ট্যান্ট, প্রেসিডেন্সিতে পড়ে, এই কাজ করবে আমার সাথে। হঠাৎ ঝম ঝম ঝম ঝম করে পায়ের নুপুরের শব্দের মতো একটা শব্দ দূর থেকে কাছে আসতে লাগে। আমি চমকে এদিক ওদিক তাকালাম, বিকাশদার গালাগালিটা অজম হওয়ার আগেই শব্দটা ঢুকে পড়েছে। তাকাচ্ছি, দেখলাম বাইজির পোশাকে ঘাগরা চুলি করা, পায়ে সেই দিগলগুলোকে নূপুর নূপুর তো না
1: মল,
0: বাইজি যা পরে নাচে
1: ঘুঙুর
0: ঘুঙুর, সেই ঝামঝাম করতে করতে যিনি আসছেন তিনি সুচিত্রা সেন, পান্নাবাই পোশাকে সোজা চলে আসলো, সবাই তাকিয়ে আছে। সুচিত্রা সেন এসে অসিত সেনের পাশে মড়াতে বসলেন, আর তারপর বিকাশ তাকে বললেন, ম্যাডাম বলা হতো সবাই, আমি শিখে গেলাম আমার যে উনি ম্যাডাম রমা, ওই যে বীরু আমার নতুন অ্যাসিস্ট্যান্ট আমার সঙ্গে কাজ করবে প্রেসিডেন্সিতে পড়ে। এই যে প্রেসিডেন্সিতে পড়ে এই কথাটা এত কার্যকরী
1: আমি
0: আগে কোনদিন বুঝি। তো ম্যাডাম বললেন, নমস্কার নমস্কার আমাকে, বিকাশের সঙ্গে সঙ্গে বললেন, আবার লোক ওর লেগ পুলিং করছো কেন? তখন ম্যাডাম বলছে, না না না লেগ পুলিং না লেগ পুলিং, ওরা তো বড় বড় যে ছাত্র ছবি করবে, এখন থেকে বলে রাখি যদি আমাকেও দু একটা ছবিতে হঠাৎ দেখি সবাই গাঁট ঘুরিয়ে একদিকে তাকালো, যেদিকে আমি এসেছি যাকে দেখা গেল সে হচ্ছে ধুতি পাঞ্জাবি পরা, সারা মুখে চিকেন পক্স হলে ওই যে শুকিয়ে যাওয়ার পরে যে এটা হয় গুটিগুলো শুকিয়ে গেলে হয় না
1: দাগ দাগ দাগটা দাগ, হ্যাঁ বোঝা যায়,
0: সারা মুখে ভর্তি পাতে ভর্তি, কিন্তু তা সত্ত্বেও বড় ভালো দেখাচ্ছে ভদ্রলোককে উত্তম কুমার। সে অলজ্জ ভঙ্গিতে দাঁড়ালেন, দূরত্ব বজায় রেখে সকলের থেকে। তো ম্যাডাম উঠে গিয়ে বললেন, উঠু তুই এসিস কেন এই অবস্থায়? উত্তমদা আরো সলজ্জ ভাব এনে বললেন যে, না ভাই ছবি প্রযোজক প্রথম দিনের শুটিং, যদি না আসি তোমরা বলতেও পারো, দেখো প্রডিউসারের কি গর্ব, প্রথম দিনের শুটিং প্রথম জানতে এলো না। তখন বিকাশদা বলে উঠল, আরে রোগী সে তো তোর এই অবস্থায় বেরোনো আমাদের পক্ষে নিরাপদ নাই, তোর তো এখনো শুকোয়নি ভালো করে এই অবস্থা। আবার অসিত সেন মানে আমার বল বললেন ছবির প্রযোজক তুমি উত্তম, তোমাকে বলা দরকার আমাদের ইউনিটে নতুন জয়েন করেছে, ওর নাম বীরু বীরেশ, প্রেসিডেন্সিতে পড়ে, এখন থেকে আমার সামনে কাজ করবে। উত্তম ঘুরে তাকালেন আমার দিকে, সামান্য মুচকি হেসে বললেন, তাহলে ঢুকেই পড়লেন।
2: আরে বাস,
1: মানে কি অসাধারণ স্মৃতিশক্তি।
0: আমি মুখ নিচু করলাম, এরপরে আর এই গল্পে এগোনোর দরকার নেই।
2: হ্যাঁ মানে সত্যি অনেক কি বলবো, শুনতে শুনতে না মানে গায়ে কাঁটা দিচ্ছিল, মানে এত একেবারে রোমাঞ্চকর। আজকে আমরা এই পর্ব এই অবধি রাখলাম, কারণ আমাদের সময়ের অনুষ্ঠানের যেটা ছিল সেটা আপাতত এইটুকুই, কিন্তু এই গল্প নিয়ে মানে কোনো না কোনো সময় বিশদে তো আপনার কাছে আমরা অবশ্যই ফিরব।
1: একদম সেই ইচ্ছাটা অবশ্যই, কিরকম একটা উস্কে দিয়ে গেলেন আপনি।
2: একদম, আপনি ভালো থাকবেন, আমাদের প্রণাম নেবেন, আর আপনাকে আশা করি আবারও আমরা পাবো আমাদের সঙ্গে। ভালো থাকবেন,
1: নমস্কার নেবেন আমাদের।
3: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
4: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress. Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
5: Kichu gaan, kichu kotha. আপনি শুনছেন সুরেলা সফর 100.1 FM গোল্ডে। সুরেলা সফর, সুরেলা সফর।

0: পৃথিবী আমাদের চাই ছবি থেকে এই গান আমরা শুনছিলাম, আর সত্যি সত্যি এই ছবিতে যেরকম একটা অন্যরকম ভূমিকায় উত্তম কুমারকে পেয়েছিলাম আমরা, একেবারে এরকম বিভিন্ন ছবিতে বিভিন্ন ভূমিকায় কোনটার কথা বলবো আর কোনটার কথা বলবো না, এইটুকু সময় বসে মানে জাস্ট আজকে জন্মদিনে শুধু স্মৃতি তর্পণটুকুই বোধ হয়
1: ওই ফুলগুলো নিয়ে একটা একটা করে আমরা শুধু রাখছি তার পায়ের কাছে
0: একেবারে।
1: এবং যে উত্তম কুমারকে বীরেশবাবু আমাদের সামনে এনে দিলেন, আমরা সত্যি এখনো যেন ওই ঘোরটার মধ্যে রয়েছে। এখনো মনে হচ্ছে উত্তর ফাল্গুনির ওই সেট, উত্তম কুমার এসে বসলেন, মানে আমাদের কাছে যেন ওই যে মায়ারাজ্য বলছিলেন সেই মায়ারাজ্যটা উনি আজ নির্মাণ করে দিয়ে গেলেন।
0: সত্যি তাই ভাবো, ওই রকম স্টারডমে থাকা একজন মানুষ তিনি কিন্তু অনায়াসেই চিনতে পারছেন, চিনে নিচ্ছেন
1: একদমই। এবং তার দেওয়ার সময়ের আগে তিনি আসছেন, তার কোথাও মনে হচ্ছে না আমি উত্তম কুমার আমি টাইম দিয়েছি তাহলে আগে যাব কেন, মানে জানি না আজকের দিনে না এগুলো এত দুর্লভ মনে হয় যেন ভিন্ন কোনো জগতের এক একটা বাস্তবতা। আমরা
0: সময় আজকে, হ্যাঁ একটা ছোট্ট কথা একটু বলি, আজকে সকালে জানো একটা মানে উত্তম কুমারকে নিয়ে তো অনেক কথা বলার, কোনটা বলবো আর কোনটা বলবো না, আজ সকালবেলা আমাদের সোশ্যাল মিডিয়াতে একজন উত্তম কুমারের এই শতবার্ষিকীর জন্যই তার অভিনীত একটি ছবি থেকে একটি গান গেয়ে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন। তা আমি গানটা শুনছিলাম, গানটা শুনতে শুনতে আমি অন্য কাজ করছিলাম, করতে করতে না আমি বলি এটা ভ্রান্তিবিলাস ছবির গান তোমার, সেই বাসরণেই বাসরিণেই এই গানটি। তো গানটা শুনতে শুনতে না আমার যেটা হয় আর কি, চোখের সামনে ছবির সিনটা পুরো ভেসে উঠছিল এবং আমার মনে হচ্ছিল যে সন্ধ্যা রায় শুয়ে আছেন, উত্তম কুমার ঘুম থেকে উঠেছেন, ভোরবেলা আলো এসে পড়ছে, উনি আস্তে আস্তে চুপি চুপি চলে যাচ্ছেন এবং যাবার আগে সন্ধ্যা রায়ের ঘরের একবার বাইরেটা দাঁড়িয়ে দরজায় দাঁড়িয়ে একবার তাকিয়ে দেখছেন, ঘুমন্ত অবস্থায় তাকে দেখছেন, কোথাও একটা তার তাকে দেখে অ্যাট্রাকশন একটা তৈরি হচ্ছে,
1: খুব আলগা আলতো একটা ভালো লাগা,
0: হ্যাঁ ভালো লাগা সেটা তৈরি হচ্ছে। এটা গানটা কিন্তু ব্যাকে চলছে, মানে ওনার লিপে নেই,
1: ব্যাকগ্রাউন্ডে
0: হচ্ছে। এবার দেখো একজন অভিনেতা যখন লিপ দেন তখন তার এক্সপ্রেশনগুলো বোধহয় হোল্ড করতে সুবিধা হয় খানিকটা, কারণ গানটা তিনি লিপ দিচ্ছেন তো গানের অর্থগুলো বুঝে বুঝে একেবারে ইয়ে করছেন। এখানে যেহেতু তা নয়, অথচ আমি আজকে আমার এটা হঠাৎ করে মনে হলো, ছবিটা দেখার সময় অনেকবার দেখেছি ভ্রান্তিবিলাস মনে হয়নি, আজকে সকালে আমার হঠাৎ মনে হলো যে সত্যি সত্যি তো গানের যে কথাগুলো, ওই যে উনি চুপি চুপি চলে যাচ্ছেন, কোথাও একটা ভালোবাসার রেশ লেগে রেখে যাচ্ছেন, আবার সন্ধ্যা রায় তিনি জানতে পারেন।

0: পাচ্ছেন না ঘুমের ঘোরে কে চলে যাচ্ছে
1: এবং কে তাকে নিভৃতে এত মুগ্ধ দৃষ্টিতে দেখছে
0: সবটা। এবং উত্তম কুমারের আমার এক্সপ্রেশন গুলো মনে পড়ছিল পুরো, তো একদম ছবির মতো মনে পড়ছে, কারণ বহুবার দেখেছি। আমি সত্যি খুব অবাক হয়ে ভাবলাম যে গানের যে কথাগুলো তার সঙ্গে এক্সপ্রেশনগুলো কিরকম অদ্ভুতভাবে উনি মিলিয়ে দিয়েছেন, এটা এতদিন খেয়াল করিনি, নতুন করে আবিষ্কার করলাম যেন আমি আবার উত্তম কুমারকে।
1: একদমই তাই। এবং একটা ঘটনা, এই বীরেশবাবুর কথা শুনতে শুনতে মনে হচ্ছিল যে নতুনদের তিনি কিভাবে, মানে এটা তো ধরতে গেলে আমরা যে পরিচালক বীরেশ চট্টোপাধ্যায়কে পেলাম তার শুরুর তার রুটটা তো ধরতে গেলে উত্তম কুমারই, তাই না?
0: উনি নিজেই বললেন
1: যে সেই মায়ারাজ্য সবার উপরে দেখলাম এবং
0: দেখে ইন্টারেস্টটা জন্মালো এবং তারপর
1: উত্তম কুমারকে দেখে মনে আসতেই হবে। এখানে আমি পলাশবাবুর কাছে শুনেছিলাম উত্তম কুমারের মানে অনেকটা পরের দিকে, শেষের দিকে উনি তখন ছবি করেছেন উত্তম কুমারকে নিয়ে, তো স্বাভাবিক তখন উনিও নতুন ডিরেক্টর, তখন সেনার ইউনিট থেকে কাজ মানে কাজ করার পর উনি নিজে কাজ করছেন। রাজা সাহেব ছবিতে এসেছেন উত্তম কুমার, তো প্রথম কথাবার্তা সব হয়ে গেছে তো শুটিং শুরু। উত্তম কুমার বললেন যে হ্যাঁ তাহলে তোমার কালকে সময় কটায় রকম বা কটায় তাহলে আমাকে পৌঁছতে হবে? পলাশবাবু আমি আস্তে আস্তে বললাম মানে একটু কুণ্ঠিত হয়ে, মানে না মানে যদি একটুই দশটার মধ্যে আসেন। উত্তমদা রেগে গেলেন, আমাদের ভুরু কুঁচে তাকিয়ে কুঁচকে তাকিয়ে বললেন এভাবে বলছো কেন, পরিষ্কার বলো, আই ওয়ান্ট টু শার্প অ্যাট নাইন। জকি কেউ তো মানে ঘোড়াও তো দেখে নেবে কীরকম জকি, তবে না সে সেইভাবে ছুটবে। আমিও তোমাকে তোমার সঙ্গে আমি কাজ করব, একদম তুমি ডিরেক্টর, তুমি অভিনেতাকে বলবে এই সময় আসবে, তুমি এখানে রাজা। পলাশবাবু বলছেন আমি না তখন ভাবছি এই এই কথাগুলো কি সত্যি আমি শুনছি এবং এই মানুষটার মুখ থেকে শুনছি। তো এই হচ্ছেন উত্তম কুমার, মানে চাইলেই তিনি একটা নতুন পরিচালকের ওপর যেমন তেমন তার উইমস চালাতে পারতেন, কিন্তু তিনি এটা শিখিয়ে দিলেন যে তুমি এইভাবে আমাকে বলো, আই ওয়ান্ট ইউ শার্প অ্যাট নাইন। তো যাই হোক, এটাই মানে আমরা আজকে তার কোন দিকটা নিয়ে বলবো, কোন দিকটা
0: আপাতত একটা গানে যাই,
1: কারণ গানে যাই,
0: ভালো ভালো গান, আমাদের খুব পছন্দের গান,
1: অনেক গান আমরা শুনে বসেছিলাম,
0: সেসব শোনাতে পারবো না, কিন্তু তবু তারই মধ্যে থেকে জনপ্রিয় অথচ একটু কম শোনা গান মন নিয়ে ছবি থেকে।

0: আমরা মন নিয়ে ছবির গান শুনছিলাম, এই ছবিতেও যে মানে প্রথম দিকে উত্তম কুমারকে একরকমভাবে পেয়েছি, তারপরে পরের দিকে যখন তার স্ত্রী চলে যাচ্ছে এবং সেই ঘটনা তিনি যখন জানতে পারছেন যে তার স্ত্রীর অতীতটা, ওই বাক্সটা যে বাক্সটার মধ্যে স্বীকারোক্তি হিসেবে তিনি সমস্তটা লিখে রাখতেন, সেই বাক্সটা যখন উদ্ধার হলো এবং পরের পর সবটা তিনি জানতে পারছেন, তখন মানে উত্তম কুমার, দেখো এখানে কিন্তু তিনি দাগী অপরাধী নন বা সেরকম নন, অথচ তিনি যে ওই যে গভীরভাবে চিন্তা করছেন, এই যে ব্যাপারগুলো ঘটনাগুলো ঘটেছে সেটা যে তার একটা অবসন্ন ভাব তৈরি হচ্ছে, তার মধ্যে বিষাদ তৈরি হচ্ছে, তিনি একটা গভীর চিন্তায় আচ্ছন্ন হয়ে যাচ্ছেন, এই দৃশ্যগুলো ভাবলে না অবাক লাগে যে শুধুমাত্র মানে কিভাবে তিনি নিজেকে ওই চরিত্রের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন, কিভাবে পর্দায় উপস্থাপন করেছেন নিজেকে, এটা ভাবলে সত্যি অবাক লাগে। আবার এইটার কথা বলতে বলতে আমার মনে পড়ছে শেষ অঙ্ক ছবিটার কথা, সেখানে কিন্তু তিনিই অপরাধী, কিন্তু পরবর্তী সময়ে যখন তিনি সুন্দর প্ল্যান করে ব্যাপারটাকে একটা রকমভাবে দাঁড় করিয়েছিলেন, সেটা যখন ঘেটে যাচ্ছে, যখন সাবিত্রী এসে দাবি করছে যে সেই তার প্রথম স্ত্রী, এবং সমস্ত কিছু কীরকমভাবে মিলে যাচ্ছে যেন ওদের কথার সঙ্গে, উত্তম কুমারের কোনো কথাই যেন সেখানে আমল পাচ্ছে না, মানে সেটা ভুল প্রমাণ হচ্ছে, তিনি তখন ভাবছেন যে এটা কী করে সম্ভব, কারণ তিনি তো সত্যিটা জানেন, হ্যাঁ তিনি আসল সত্যিটা যে তিনি জানেন যে এটা হতে পারে না, অথচ এগুলো হচ্ছে, তার যে তখন
1: একটা ছবিটাকে একটা অসম্ভব মানে ডিকনস্ট্রাকশনকে যেন তিনি তার চরিত্রের মধ্যে দিয়ে মূর্ত করেছেন। ছবিটা শুরু হচ্ছে একদম একজন পরিশীলিত সুন্দর মানে উচ্চবিত্ত শ্রেণীর এক তরুণ যুবা, তার বিয়ে, যার সঙ্গে বিয়ে, সেই মেয়েটিও অত্যন্ত অ্যাকমপ্লিশড এবং ধনী বনেদি পরিবারের মেয়ে, সব কিছু ঠিক চলছে, আস্তে আস্তে ভাঙনটা শুরু হচ্ছে, এবং এই যে ভাঙন, এই যে পরিস্থিতি, বিয়েটা সব ঠিক হয়েও আস্তে আস্তে সেখানে প্রশ্ন জাগছে, এই এটা তো একটা জার্নি, মানে একজন সুন্দর ওয়েল অ্যাকমপ্লিশড একজন মানুষ সেখান থেকে শুরু করে নিয়ে উত্তম যেখানে ধরা পড়ছে খুনি হিসেবে, এই এটা তো একটা জার্নি, এবং এই জার্নিতে ওই যে তার সুন্দর মানে অ্যাকমপ্লিশড যে যে চরিত্রকে আমরা দেখছি, যে অবয়বকে দেখছি, সেটার যে ভাঙনটা, এটা মানে একটা আমার মনে হয় ছবিটা না মানে কোথাও যেন, এবং একইভাবে তুমি যদি যে যেখানে দাঁড়িয়ে ছবিটার কথা ভাবো,
0: আচ্ছা
1: সেখানে উত্তম কুমারের যে কি মানে ওই যে একটা তার নিজের মধ্যে মানে প্রচণ্ড রকম, তার সঙ্গে সমাজ অন্যায় করেছে, তার সঙ্গে পারিপার্শ্বিক তাকে ভুল বুঝেছে, বুঝে সে আজকে কি বলবো তার মানে পাগল বলে তার মানে ঠাঁই হয়েছে পাগলা গারদে, সেই উত্তমের যে দৃষ্টি, আবার লম্পট কামুক, এই চরিত্রগুলো তো নিয়ে খুব বেশি আমরা আলোচনা করি না, তুমি স্ত্রী বলো বা আলো আমার আলো ছবিতে যখন ওই বাড়ি গিয়ে মানে শুড়িখানায় উত্তমের একটা গান তুমি বাজিয়েছো, লাগ লাগ লাগ লাগ বেলকির খেলা, এটা শুড়িখানায় হলো, এখানে উত্তম কিন্তু একটা অমলিন চরিত্র, হতে পারে সে পকেটমার, কিন্তু ভেতরে তার একটা মানে নিখাদ হৃদয় রয়েছে, কিন্তু আলো আমার আলোতে যে উত্তমকে আমরা দেখেছি সে তো ভয়ঙ্কর নারী লোলুপ একটি মানুষ, তো সেখানে যখন ক্যাবারেতে সেই মেয়েটি নাচছে এবং নানান বিভঙ্গে সে উত্তম কুমারের কাছে চলে আসছে,

0: সে সময়ের সেই মুহূর্তের উত্তম কুমারের এক্সপ্রেশন, ওরে বাপরে, সে দেখলে তোমার গা ঘিনঘিন করবে। মানে এই মানুষটির যে এই ভুবন ভোলানো হাসিতে সারা একটা জাতি আপামর কাত হয়ে রইল, তোমার মনে হবে না, মনে হবে সত্যি কিরম গাটা গুলোচ্ছে
1: একদম। এবং আরেকটা, তুমি বলছো যখন, আমার মনে পড়ছে আরেকটা ছবির কথা, অপরিচিত। সেখানেও অপর্ণা সেনকে তিনি ভালোবাসেন, অথচ অপর্ণা সেন তাকে ভালো না বেসে সৌমিত্র চট্টোপাধ্যায়ের কাছে যখন যাচ্ছেন

0: হিংসা বলবো না, মানে ওটা কি বলবো, মানে সেই রাগ অভিমান দুঃখ
1: অসম্ভব স্যাডিজম, যা আমি পেলাম না তা আমি
0: কাউকে পেতে দেবো না, ওইটা। আবার তারপরে যখন মানে অপর্ণা সেন মারা যাচ্ছে, উনি যখন হাজতে রয়েছেন, সেই সময়টা তার যে মানসিকভাবে ভেঙে পড়াটা, কারণ তিনি সেই মানুষটিকে খুন করেছেন যে মানুষটিকে তিনি ভালোবাসতেন, এই যে জায়গাটা, এই মানসিক দ্বন্দ্বের জায়গাটা, সেইটা মানে কোনো ডায়লগ নেই সেখানে, কিন্তু শুধুমাত্র এক্সপ্রেশন দিয়ে, মানে এই কারণেই বোধহয় তিনি মহানায়ক।
1: এই প্রসঙ্গে অপর্ণা সেনের একটা কথা আমি একটু না বলে পারছি না, কলঙ্কিত নায়ক ছবিটার প্রসঙ্গে বলতে গিয়ে উনি বলেছিলেন, একটা দৃশ্য পরিচালক বুঝিয়ে দিচ্ছেন যে মেয়েটি খুব অন্ধকার জগৎ থেকে উঠে আসা মেয়ে, হ্যাঁ, তো সে তার জীবনের সমস্তটা বলছে, তো দৃশ্যটা পরিচালক বুঝিয়ে দিলেন, উত্তম কুমার সেখানে রয়েছেন, উত্তম কুমারের সঙ্গে অপর্ণা সেনের তো বয়সের গ্যাপটা
0: অনেকটাই,
1: কিন্তু কি অসামান্য দক্ষতায় অভিনয়টা, যেখানে মনেই হয়নি মেম সাহেব বলো, রাতের
0: রাজমান
1: লাগেনি, এখানে পিঞ্জর বলো, তো উনি চলে যাওয়ার পর মানে পরিচালক বলার পর উত্তম কুমার বললেন, আচ্ছা সুনীল দত্ত ছিলেন, যদি এমনটা হয়, এমনটা করলে কেমন হয়, যে ওর সবটা বলতে বলতে বলতে বলতে আস্তে আস্তে ঘুমিয়ে পড়ছে, এবং ওই দৃশ্যটা দেখলে তুমি বুঝবে সরিতা কি লেভেলের ইম্প্রোভাইজেশন ওটা ছিল, যে ও এসে যেন ওর সবটা কোনো একটা আশ্রয়ের কাছে এসে ওর এত দিনের যেই আধার পেরোনোর যে যাত্রাটা সেইটা উজাড় করে দিয়ে সে ক্লান্ত হয়ে যেন আশ্রয়ের কাছে ঘুমিয়ে পড়ছে। এটা অসামান্য সিকোয়েন্স, এটা এই ইম্প্রোভাইজেশনটা করে দিয়েছিলেন উত্তম কুমার
0: একদম। সত্যি সত্যি মানে এইগুলো মনে পড়ছে, আরও একটা ছবির কথা না বললেই নয়, যখন নেগেটিভ উত্তমের কথাই হচ্ছে, নেগেটিভ উত্তমের কথা, তখন বাঘবন্দি খেলার কথা কি করে ভুলে যাই, মানে ওই মাংসের টুকরো গুলো গুনে গুনে নেওয়া,
1: সেখানে তো তবু
0: কেন কম হলো,
1: হ্যাঁ সেখানে তো তুমি তবু ডিরেক্ট একটা মানে ওই ভয়ঙ্কর উত্তমকে দেখছো, কিন্তু তার যখন বয়স হয়ে গেছে, যখন ওই স্টিল মানে একেবারে ফ্রেমলেস একটা কাঁচের চশমা,
0: এবং যেখানে উনি আর কি ভালো মানুষের একটা মুখোশ
1: পরে রয়েছে, ওরে বাপরে সাংঘাতিক,
0: তার ভিতরে যে খল মানুষটি বেরিয়ে আসছেন ওই সময়টা ভাবো, যেখানে উনি ওই ইনজেকশন নিয়ে গিয়ে বলছেন শুনবে না যখন, তখন ইনজেকশন দিতে হবে বল, নিয়ে আয় ইনজেকশনটা, মারাত্মক মানে। এবং এটা তো আমার শোনা, মানে আমি তো দেখিনি, যে এই ছবিটা যখন হলে এসেছিল, চলেছিল থিয়েটারে, তখন লোকজন হলের সামনে সিনেমা দেখে বেরিয়ে এসে কান্নাকাটি জুড়ে দিয়েছিল, যে গুরু তুমি কেন এমন হলে, গুরু তুমি ভালো হয়ে যাও।
1: এবং আরেকটা কি বলতো, ওই স্ত্রীতেও যদি শেষ দৃশ্য দেখো, সৌমিত্র যেখানে মৃত্যুশয্যায় সেইখানে গেছে রাইফেল নিয়ে, যাকে গুলি করে আমি মারবই, কারণ সে তখন জানতে পেরেছে তার স্ত্রীর কোথাও এর ওপর দুর্বলতা ছিল, সতীনাথের ওপর, সতীকান্তর ওপরে, সেই মানে সবাই বলছে তো মানুষটা মানে একেবারে মৃত্যু দোরগোড়া এসে, না তার মধ্যেও তাকে আমি গুলি করব, এই যে ভয়ঙ্কর জিঘাংসার একটা চরিতার্থ করার জন্য উদগ্র বাসনা, এটাও তো আর কারো, আর কাউকে তো দেখলামই না সেরকম, বলো
0: একদমই
1: আর কাউকে।
0: তুমি স্ত্রী ছবির কথা যখন বলছো, স্ত্রী ছবি থেকে একখানা গান রাখলাম, আর এই গানে মাধব দত্ত একেবারে জীবন্ত হয়ে উঠেছেন, শুধুমাত্র মান্নাদের কণ্ঠে নয়, উত্তম কুমারের অভিনয় দিয়েও অবশ্যই।

0: যেমন সাপিনীকে পোষ মানায়ো।
1: আমাদের সময়টা হাতে বড্ড অল্প, যে ছবিগুলো নিয়ে খুব আলোচনা হয় সেই ছবিগুলোর কথা আমরা কিছু বলেছি, কিছু বলিনি। আরেকটা ছবির কথা তুমি একটু আগে বলছিলে, সেই ছবিটার কথা একটু বলো, বিভাস।
2: হ্যাঁ, বিভাস তো একদম অন্য রকম ছবি, এবং আজকে বিভাসের কথা বলতে বসে এই মুহূর্তে আমার ভীষণ মনে পড়ছে ললিতাদির কথা। ললিতাদিও স্টুডিওতে বসে যখন কথা বলেছিলেন, প্রথম তার এটা মানে সাক্ষাৎটা বলাটা খুব প্রাসঙ্গিক মনে হচ্ছে, ওই রায়কমলের সেটে গিয়েছিলেন শুটিং দেখতে, কারণ বৌদি অভিনয় করছেন, তখন কাবেরী বসু গেছেন। তো সেই দেখার পর বা প্রথম দেখা সেখানে, তারপর এরকম কোনো একটি ছবির সেটে অভিনয় করছেন, তো উত্তম কুমার তখন বেরিয়ে এসে বলছেন, কারণ ললিতা চ্যাটার্জিকেও অসম্ভব সুন্দরী, বলছেন তুমি ছবিতে অভিনয় করবে? উনি বলছেন আমি তো ভাবতে পারছি না কি বলছেন। তো তারপরে যখন বিভাসের প্রসঙ্গ এলো, উনি বলেছিলেন বিভাসে না জানো তো আমি অভিনয় করিনি, একটু অভিনয় করিনি, আমি ঠিক যা মানে যেটা আজন্ম মনে মনে ভেবেছি আমি তাই করেছি, ওটা আমার অভিনয়ই নয়, আমি তো ওইটা সারাক্ষণ ওটাই ভাবতাম, এরকমই ভাবতাম, তাই সে ঠিক সেই সুযোগই পেয়ে গেছি, সেই মানুষটিকে তার সঙ্গে যা করার তাই করেছি। তো বিভাসে মানে এত শান্ত পরিশীলিত অসম্ভব মার্জিত একটি ছেলে, সেই ছেলেটি যে ওরকম দুর্দণ্ড প্রতাপ তারকেশ্বর বাবুর বিরুদ্ধে, সে যে মানে গোটা গ্রামের বিদ্রোহের একটা মুখ হয়ে উঠবে এটা কল্পনাও করা যায় না। এবং ওই সেই নিখাদ তোমার ধুতি আর শার্ট, একটা সাইকেল গ্রামের রাস্তায়, কিন্তু বাঁ হাতে রয়েছে তার রাইফেলটা, মানে এই উত্তমকে কিন্তু আমরা খুব বেশি পাইনি। বিনুবর্ধনের এটা একটা অসামান্য কাজ ছিল বিভাস। তো সেইখানে বিভাস যখন দাওয়ায় বসে গানটা শুরু করে, এতদিন পরে তুমি গভীর আঁধার রাতে মোর ঘরে আজ এলে বন্ধু, ঠিকানা কোথায় পেলে বন্ধু, মানে আমি জানি না সরিতা যতদিন বাঁচবো এই গানের ট্রান্স থেকে বেরোতে পারবো কিনা, বেরোতে চাইও না, একদম চাই না।

0: আজকে শতবর্ষের জন্মদিনে আমাদের তরফ থেকে তার প্রতি রইল সশ্রদ্ধ প্রণাম, এটুকুই বলতে পারি। আর যেতে যেতে রেখে যাচ্ছি সেই কৃষ্ণেন্দুকে, যার কথা না বললে উত্তম কুমারের কথা বলা অসম্পূর্ণ রয়ে যায়, সপ্তপদীর কৃষ্ণেন্দু। মানে আমার ওই দৃশ্যটা ভীষণ মনে পড়ে, যে দেওয়ালে টাঙানো যিশুর ছবি আর তার নিচে উত্তম কুমারকে যখন ক্লোজ আপে ধরা হচ্ছে, কোথাও না মনে হয়
1: দুটো মুখ যেন এক সরলরেখায় মিলে যাচ্ছে
0: একদম। এবং অদ্ভুত লাগে ভাবতে যে এই কৃষ্ণেন্দু প্রথম পর্বে যখন ফুটবল খেলছে বা ওথেলো হিসেবে অভিনয় করছে, আবার পরের দিকটাতে যখন
1: ডাক্তার
0: কৃষ্ণেন্দু যুদ্ধক্ষেত্রে সেবা করছেন, ফাদার হিসেবে পাচ্ছি তাকে, সেই কৃষ্ণেন্দুকে। এই পথ যদি না শেষ হয়, এটা আমাদের সকলের মনের কথা,
1: মানে আমাদের উত্তম চলা যেন শেষ না হোক। মানে বাঙালি জাতির উত্তম চলার ক্ষেত্রে ওই চড়ৈবেতি মন্ত্রটাই একদম শেষ কথা হয়ে থেকে যায়। ভালো থাকবেন যেখানেই থাকুন, আর আমাদের মধ্যে আবারও একবার ফিরে আসুন, যাতে আমাদের আর এআই এর সাহায্য না নিতে হয়।
0: একদম এটুকু বলে আজকে ওই কথাই বলি, এই পথ যদি না শেষ হয়, তবু শেষ তো করতেই হয়, আবারও কথা হবে অন্য কখনো, অন্য কোনো দিন, তখনও সঙ্গে থাকবেন উত্তম কুমার।
1: আপনাদের সঙ্গে ছিলেন দলুন
0: সরিতা।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তরুণ প্রজন্মের মধ্যে শিক্ষার সঙ্গে সংস্কার, দেশপ্রেম এবং জাতীয় চেতনায় যোগসূত্র গড়ে তোলার উপর জোর দিয়েছেন। কলকাতার গোলপার্ক রামকৃষ্ণ মিশনে আজ বিদ্যাভারতীর এক অনুষ্ঠানে তিনি বলেন, পূর্ববর্তী সরকারের শিক্ষানীতিতে বাংলার ঐতিহ্য ও জাতীয় চেতনা উপেক্ষিত হয়েছিল।
1: যখন কমিউনিস্টরা রাজত্ব করত, তারা আমাদের মাতৃভাষা বাংলার প্রচার প্রসারকেও যেমন বাধা দিয়েছে, তেমনি ইংরেজি পড়াশোনার ক্ষেত্রেও তালা চাবি লাগিয়ে রেখেছিল। পরবর্তীকালে যে সরকার এসেছিল, যে শিক্ষা ব্যবস্থা তারা চালু করেছিল, সেই শিক্ষা ব্যবস্থা যদি পশ্চিমবঙ্গে আরো কিছুদিন চলত, তাহলে আমাদের সংস্কার, আমাদের পরম্পরা, আমাদের ঐতিহ্য, আমাদের দেশপ্রেম, আমাদের রাষ্ট্রবাদ সমস্ত কিছু হারিয়ে যাওয়ার একবারে প্রান্তে এসে গেছে।
0: শিক্ষাক্ষেত্রে সরকারের পদক্ষেপের উল্লেখ করে মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে জাতীয় শিক্ষানীতি এনইপি চালু হয়েছে এবং সব স্কুলে পূর্ণাঙ্গ বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক করা হয়েছে। তার দাবি, পাঠ্যক্রমে জাতীয়তাবোধ এবং মূল্যবোধকে আরও গুরুত্ব দেওয়া হচ্ছে। কিংবদন্তি চলচ্চিত্র অভিনেতা মহানায়ক উত্তম কুমারের জন্মশতবর্ষে আজ নানা অনুষ্ঠানে তাঁকে স্মরণ করা হচ্ছে। এই উপলক্ষে রাজ্য সরকার আজ থেকে আগামী 6 তারিখ পর্যন্ত নানা অনুষ্ঠানের আয়োজন করেছে। মহানায়ক উত্তম কুমারের জন্মশতবার্ষিকী উপলক্ষে টালিগঞ্জে আজ সকালে তাঁর মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভাষণে প্রধানমন্ত্রীর মন কি বাতে উত্তম কুমারের জন্মশতবার্ষিকী উল্লেখ করার প্রসঙ্গে তিনি বলেন,
2: দেশের প্রধানমন্ত্রীকে কাউকে বলতে হয়নি, তিনি প্রত্যেক বছর প্রত্যেক মাসে শেষ রবিবার মন কি বাত করেন। এবারেও যে 30 আগস্ট তিনি মন কি বাত করেছিলেন, তাতে এই মহানায়ক সম্পর্কে 5 মিনিট ছিল 30 মিনিট বক্তৃতার মধ্যে। এবং আজকে সকালবেলা আমি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার আগে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একদম সকালবেলা আর্লি মর্নিং তিনি মহানায়ককে নিয়ে তার সোশ্যাল মিডিয়ায় তার পার্সোনাল অ্যাকাউন্ট থেকে পোস্ট করেছেন। অর্থাৎ গোটা দেশ আজকের দিনের জন্য গর্বিত, আনন্দিত।
0: ভারত ও বেলজিয়াম প্রতিরক্ষা সহযোগিতা সহ একাধিক

0: ইচ্ছাপত্র বা লেটার অফ ইন্টেন্ট স্বাক্ষর করেছে। একই সঙ্গে পুনর্নবীকরণযোগ্য শক্তি, সাইবার অপরাধ এবং কূটনৈতিক প্রশিক্ষণ ক্ষেত্রে স্বাক্ষরিত হয়েছে সমঝোতা স্মারকপত্র মৌ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট দ্য ওয়েভারের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। দুই নেতা ভারত বেলজিয়াম সম্পর্কের সামগ্রিক দিক এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয় নিয়ে আলোচনা করেছেন। এক প্রেসবার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, বর্তমানে বিভিন্ন দেশে সংঘাতের কারণে বিশ্ব এক অস্থিরতার মধ্যে দিয়ে চলেছে। এর বিরূপ প্রভাব পড়েছে খাদ্য, জ্বালানি এবং সরবরাহ শৃঙ্খলের উপর।
1: দুনিয়া কে কই হিসো মে সংঘর্ষ কি স্থিতি বনি হুই হ্যায়, ফুড, ফুয়েল ইয়া সাপ্লাই চেইনস, হর ক্ষেত্র মে অনিশ্চিততা কা প্রভাব পড় রাহা হ্যায়। ইস চুনৌতিপূর্ণ মাহোল মে ভি ভারত কি ইকোনমি নে অপনি গতি বনায়ে রাখি হ্যায়। পিছলে কোয়ার্টার মে হমনে 7.8% কি গ্রোথ দর্জ কি হ্যায়। আজ ভারত কি গ্রোথ স্টোরি দুনিয়া কে লিয়ে বিশ্বাস অর নয়ে অবসরোঁ কা স্রোত বন রহি হ্যায়।
0: বেলজিয়ামের প্রধানমন্ত্রী তাঁর প্রেস বার্তায় নতুন দিল্লিকে গুরুত্বপূর্ণ সহযোগ হিসেবে উল্লেখ করে ভারতকে বৃহত্তম গণতন্ত্রের দ্রুততম বিকাশশীল দেশ হিসেবে বর্ণনা করেছেন। ভারত ও বেলজিয়াম সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিশ্বব্যাপী সমন্বিত লড়াইয়ের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বেলজিয়ামের প্রধানমন্ত্রীর বৈঠকের পর প্রকাশিত যৌথ বিবৃতিতে বলা হয়েছে, যে কোনো ধরনের সন্ত্রাসবাদকেই সমর্থন করা যায় না, ষড়যন্ত্রকারীদের আন্তর্জাতিক আইন অনুযায়ী শাস্তি পাওয়া উচিত। বেলজিয়ামের প্রধানমন্ত্রী গত বছর এপ্রিলে জম্মু কাশ্মীরের পেহেলগাঁওতে সন্ত্রাসবাদী হামলার তীব্র নিন্দা করেছেন। বাণিজ্য শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল আজ চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে দেশের 7.8% জিডিপি বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার জন্য ক্ষুদ্র মাঝারি শিল্প সংস্থাগুলির প্রশংসা করেছেন। মুক্ত বাণিজ্য চুক্তির সুযোগ কাজে লাগানোর বিষয়ে নতুন দিল্লিতে আয়োজিত এক জাতীয় কর্মশালায় সভাপতিত্ব করে শ্রী গোয়েল বলেন, বিভিন্ন দেশের সঙ্গে স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তি ভারতকে বিশ্বের অন্যতম প্রধান রপ্তানিকারক দেশ হয়ে ওঠার পথে এগিয়ে দেবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তাঁর সংসদীয় এলাকা বারাণসীর বন্যা পরিস্থিতির খোঁজ খবর নিয়েছেন। তিনি টেলিফোনে বারাণসীর জেলা শাসক সত্যেন্দ্র কুমারের সঙ্গে কথা বলে গঙ্গার জলস্তর এবং ত্রাণ শিবিরগুলিতে গৃহীত ব্যবস্থা নিয়ে বিস্তারিত জানতে চান। উল্লেখ্য, এখনও পর্যন্ত রাজ্যের 32টি জেলা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর এখনকার মতো এ পর্যন্তই।
2: परियोजना प्रस्तुति सरकारी उद्यम तरक्की समाज की परियोजना प्रस्तुति।
3: नमस्कार दोस्तों, आज आपकी अपनी आरजी सुलक्षणा पर्वत लेकर आई है विशेष कार्यक्रम परियोजना प्रस्तुति, और आज मैं बातें साझा करूंगी प्रधानमंत्री पोषण योजना से संबंधित। श्रोताओं, आप सभी का दिल से स्वागत करती हूं परियोजना प्रस्तुति में। प्रधानमंत्री पोषण शक्ति निर्माण योजना को पहले मध्यान्ह भोजन योजना यानी कि मिड डे मील स्कीम के नाम से जाना जाता था। ये केंद्र सरकार की एक प्रमुख योजना है जो सरकारी और सरकारी सहायता प्राप्त स्कूलों में बच्चों को गर्म और पौष्टिक भोजन प्रदान करती है। इस योजना से जुड़ी जो मुख्य बातें हैं वो भी मैं आपसे साझा करूंगी। जैसे कि जो नया नाम है, पहले नाम था मिड डे मील और अब सितंबर 2021 में मध्यान्ह भोजन योजना का नाम बदलकर पोषण योजना कर दिया गया है। किसे मिलता है लाभ? बाल वाटिका, प्री प्राइमरी और कक्षा 1 से 8वीं तक के विद्यार्थियों को ये लाभ मिलता है मिड डे मील का, यानी कि प्रधानमंत्री पोषण योजना का। ये शिक्षा मंत्रालय मिनिस्ट्री ऑफ एजुकेशन द्वारा चलाई जाती है। बच्चों के पोषण स्तर में सुधार करना और स्कूलों में बच्चों की उपस्थिति व नामांकन बढ़ाना मुख्य उद्देश्य है। भोजन का प्रकार सभी कार्य दिवसों स्कूल के दिनों में एक समय का गर्म पका हुआ पौष्टिक भोजन दिया जाता है। आप इस योजना से जुड़ी आधिकारिक जानकारी और दिशा निर्देश माई स्कीम पोर्टल पर भी देख सकते हैं। तो आज परियोजना प्रस्तुति में जिस स्कीम से संबंधित मैंने आपसे बातें साझा की, वो था प्रधानमंत्री पोषण शक्ति निर्माण योजना।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেনশর্মা। রাজ্য সরকার রোগীদের স্বল্প মূল্যে উন্নত মানের ওষুধ পৌঁছে দিতে সরকারি হাসপাতালগুলিতে আরও 469টি জনঔষধি কেন্দ্র চালু করবে। কেন্দ্রীয় সরকার ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথিকে সেন্টার অফ এক্সেলেন্স হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তরুণ প্রজন্মের মধ্যে আধুনিক শিক্ষার প্রসারের পাশাপাশি সংস্কার, দেশপ্রেম ও জাতীয় চেতনার যোগসূত্র গড়ে তোলার ওপর জোর দিয়েছেন। রাজ্য সরকারি কর্মী এবং অবসরপ্রাপ্তদের জন্য বেতন কাঠামো সহ বিভিন্ন পরিষেবা সংক্রান্ত মতামত সপ্তম বেতন কমিশনে জানাতে একটি ওয়েবসাইট চালু করেছে সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে সারা দেশের সঙ্গে এরাজ্যেও সেবা সংকল্প অভিযান কর্মসূচি পালন করা হবে। উৎসবের মেজাজে মহানায়ক উত্তম কুমারের জন্ম শতবার্ষিকী উদযাপনের আজ সূচনা হল। মাইথন ও পাঞ্চের জলাধার থেকে জল ছাড়ার জেরে দামোদরের জলস্তর দ্রুত বৃদ্ধি পাওয়ায় রাজ্য সরকার বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে। এদিকে বুধবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস। আসছে বিস্তারিত খবরে। রাজ্য সরকার রোগীদের স্বল্প মূল্যে উন্নত মানের ওষুধ পৌঁছে দিতে সরকারি হাসপাতালগুলিতে আরও 469টি জনঔষধি কেন্দ্র চালু করবে। বিজেপি নেতা অমিত মালব্য সমাজ মাধ্যমে এক বার্তায় জানিয়েছেন, এই ধরনের কেন্দ্র চালুর ক্ষেত্রে পশ্চিমবঙ্গ একটি বড় মাইলফলক অতিক্রম করেছে। রাজ্যে 1000-এরও বেশি জনঔষধি কেন্দ্র বর্তমানে চালু রয়েছে, যা ব্র্যান্ডেড ওষুধের তুলনায় 50-90% পর্যন্ত কম দামে উন্নত মানের জেনেরিক ওষুধ সরবরাহ করছে। এদিকে কেন্দ্রীয় সরকার ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথিকে সেন্টার অফ এক্সেলেন্স হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে। কলকাতায় আজ প্রতিষ্ঠানের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এক অনুষ্ঠানে আয়ুষ প্রতিমন্ত্রী প্রতাপ রাও যাদব বলেন, এটি দেশের মধ্যে অন্যতম সেরা হোমিওপ্যাথি ইনস্টিটিউট, একে আরও উন্নত হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে। মন্ত্রী আরও জানান, নতুন হাসপাতাল ভবনের নির্মাণ ও গবেষণা কেন্দ্র গড়ে তোলার জন্য ছাত্রছাত্রীদের আর্জি যুক্তিসঙ্গত, কাজেই সরকার সে বিষয়ে উদ্যোগ নেবে। অনুষ্ঠানে শ্রী যাদব ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথিতে নবনির্মিত অত্যাধুনিক মডিউলার অপারেশন থিয়েটারের উদ্বোধন করেন। এই ওটিতে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবস্থা রয়েছে বলেও তিনি জানান। এদিকে রাজ্যে বহু হোমিওপ্যাথিক ওষুধের স্টেরয়েড ব্যবহারের যে অভিযোগ উঠেছে সেই প্রশ্নের উত্তরে শ্রী যাদব বলেন, আয়ুষ মন্ত্রক একটি পোর্টাল চালু করেছে।
1: সেন্ট্রাল অফ এক্সেলেন্স বনায়েঙ্গে और एक इंस्टीट्यूट अभी दुनिया में हम एक सबसे अच्छा इंस्टीट्यूट करके होम्योपैथी का ये है, उसको और अच्छा बनाने का काम निश्चित रूप से आगे किया जाए। अगर कोई गलत दवाई या अगर कोई लेता है उसके एडवर्टाइज करता है तो उसके लिए हमारे आयुष ने एक पोर्टल बनाया है, उस पर कोई भी आदमी ऑनलाइन शिकायत कर सकता है। हमारे मंत्रालय से तुरंत उसके ऊपर जाँच करके एक्शन ली जाती है।
0: আরজিকর কাণ্ডে স্বাস্থ্য দপ্তরের তদন্ত কমিটি আজ প্রথম বৈঠকে বসে। বৈঠকের পর স্বাস্থ্যমন্ত্রী শরদ্দত্ত মুখোপাধ্যায় জানান, ওই হাসপাতালে ছাত্রী ধর্ষণ ও খুনের ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটন করে দ্রুত ন্যায় বিচার দেওয়া হবে। উল্লেখ্য, স্বাস্থ্যমন্ত্রী সম্প্রতি এই তদন্ত কমিটি গঠনের কথা ঘোষণা করেন। অবসরপ্রাপ্ত বিচারপতি শুভ্র কমল মুখোপাধ্যায়ের নেতৃত্বে কমিটিতে রয়েছেন রাজ্যের প্রাক্তন স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা দেবাশিস ভট্টাচার্য, ফরেন্সিক বিশেষজ্ঞ তাপস বসু, জগদ্দলের বিজেপি বিধায়ক রাজেশ কুমার প্রমুখ। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনার 57 দিনের মাথায় আদালতে আজ চার্জশিট জমা দিয়েছে পুলিশ। প্রায় 700 পৃষ্ঠার ওই চার্জশিটে পুলিশের এনকাউন্টারে মৃত প্রভাস মণ্ডল সহ চারজনের নাম রয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তরুণ প্রজন্মের মধ্যে আধুনিক শিক্ষার প্রসারের পাশাপাশি সংস্কার, দেশপ্রেম ও জাতীয় চেতনার যোগসূত্র গড়ে তোলার উপর জোর দিয়েছেন। তিনি আজ দক্ষিণ কলকাতার গোলপার্ক রামকৃষ্ণ মিশনে বিদ্যাভারতীর

0: এক অনুষ্ঠানে যোগ দিয়ে বলেন, পূর্বতন সরকারের শিক্ষানীতিতে বাংলার ঐতিহ্য ও জাতীয় চেতনা উপেক্ষিত হয়েছিল। বাম আমলে ইংরেজি শিক্ষাও কার্যত বন্ধ করে দেওয়া হয়, মাতৃভাষায় শিক্ষাও হারিয়ে যেতে বসেছিল।
1: যখন কমিউনিস্টরা রাজত্ব করত, তারা আমাদের মাতৃভাষা বাংলার প্রচার প্রসারকেও যেমন বাধা দিয়েছে, তেমনি ইংরেজি পড়াশোনার ক্ষেত্রেও তালা চাবি লাগিয়ে রেখেছিল। পরবর্তীকালে যে সরকার এসেছিল, যে শিক্ষা ব্যবস্থা তারা চালু করেছিল, সেই শিক্ষা ব্যবস্থা যদি পশ্চিমবঙ্গে আরো কিছুদিন চলত, তাহলে আমাদের সংস্কার, পরম্পরা, ঐতিহ্য, দেশপ্রেম, আমাদের রাষ্ট্রবাদ সমস্ত কিছু হারিয়ে যাওয়ার একবারে প্রান্তে এসে গেছে।
0: শিক্ষাক্ষেত্রে তাঁর সরকারের বিভিন্ন পদক্ষেপের উল্লেখ করে মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে চালু হয়েছে জাতীয় শিক্ষানীতি, সব স্কুলে পূর্ণাঙ্গ বন্দে মাতরম গাওয়াও বাধ্যতামূলক করা হচ্ছে। রাজ্য সরকারি কর্মী এবং অবসরপ্রাপ্তদের বেতন কাঠামো, ভাতা, পদোন্নতি, অবসরকালীন সুবিধে সহ বিভিন্ন পরিষেবা সংক্রান্ত মতামত, দাবি ও পরামর্শ সপ্তম বেতন কমিশনের কাছে জানাতে একটি ওয়েবসাইট চালু করেছে সরকার। বিভিন্ন কর্মচারী সংগঠন, সংস্থা এবং দপ্তর আগামী 31 অক্টোবর পর্যন্ত এই ওয়েবসাইটে গিয়ে তাদের বক্তব্য জানাতে পারবে। একমাত্র এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে পাওয়া সমস্ত মেমোরান্ডাম ও পরামর্শ কমিশন বিবেচনা করবে। উল্লেখ, রাজ্য সরকার গত 22 জুলাই সপ্তম বেতন কমিশন গঠন করে। দীর্ঘ প্রায় 15 বছর পর রাজ্য পর্যটন দপ্তরের নতুন লোগো প্রকাশিত হতে চলেছে। পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ জানিয়েছেন, আগামীকাল কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে এই নতুন লোগোর উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
2: পর্যটন দপ্তরের পশ্চিমবঙ্গ সরকারের নতুন লোগো প্রকাশিত হতে চলেছে। লোগোর আত্মপ্রকাশের পাশাপাশি নতুন রিংটোন, ড্রেস কোড, ওয়েবসাইট সহ বিভিন্ন বিষয় পর্যটন দপ্তরের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের মানুষের কাছে তুলে ধরা হবে।
0: গ্রামাঞ্চলের উন্নয়ন ও গ্রামীণ সম্পদ সৃষ্টি এবং কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে পঞ্চায়েত দপ্তর কি পরিকল্পনা নিচ্ছে তা নিয়ে আকাশবাণীকে বিস্তারিত জানিয়েছেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। সাক্ষাৎকারটি নিয়েছেন আকাশবাণীর প্রতিনিধি সন্দীপন দাশগুপ্ত। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে এই স্থানীয় সংবাদের পরেই রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ এবং আকাশবাণীর সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে সারাদেশের সঙ্গে এরাজ্যেও সেবা সংকল্প অভিযান কর্মসূচি পালন করা হবে। এ মাসের 17 তারিখ থেকে শুরু হয়ে 17 অক্টোবর পর্যন্ত এক মাস ধরে চলবে বিশেষ অভিযান। এই উপলক্ষে কলকাতায় আজ রাজ্য বিজেপির উদ্যোগে সেবা সংকল্প অভিযান প্রদেশ কর্মশালার আয়োজন করা হয়। পরে বিজেপি নেতা মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় জানান, এবারই প্রথম কেন্দ্র, রাজ্য সরকার এবং দলীয় সংগঠন যৌথভাবে কর্মসূচি পালন করবে। গত 15 বছরে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন সরকার মানুষের জন্য যেসব কাজ করেছে তা তুলে ধরা হবে এখানে।
3: জনসম্পর্ক, লাভার্থী সম্পর্ক, ইনোভেশন, এক্সপ্লোরেশন, যাত্রা থেকে শুরু করে 14-15 রকমের আমাদের আলোচনা, ডিবেট, নানা রকম আমাদের রয়েছে। মূল যে কাজ প্রধানমন্ত্রীর গত 25 বছরের যে কন্ট্রিবিউশন এবং গত 15 বছরে এই সরকার, 14 সাল থেকে যে সরকার চলছে, সেই সরকার জনসেবার জন্য যা যা কাজ করেছে সেই কাজগুলি মানুষের কাছে আবার একবার স্মরণ করা।
0: অন্যদিকে দলের রাজ্য সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায় জানিয়েছেন, আগামী দিনে বিভিন্ন জেলায় এই ধরনের কর্মশালার আয়োজন করা হবে। উৎসবের মেজাজে মহানায়ক উত্তম কুমারের জন্মশতবার্ষিকী উদযাপনের আজ সূচনা হল। রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে অনুষ্ঠান চলবে এ মাসের 6 তারিখ পর্যন্ত। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সকালে টালিগঞ্জে মহানায়কের মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান। সন্ধ্যায় নন্দন চত্বরে শ্রদ্ধাঞ্জলি পদযাত্রায় অংশগ্রহণের পর একতারা মুক্ত মঞ্চে কেক কাটার অনুষ্ঠানে অংশ নেন মুখ্যমন্ত্রী। আহিরিটোলায় মহানায়কের জন্মস্থানে শ্রদ্ধা জানান প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী। একই সঙ্গে বিজলি সিনেমার সামনে 20 ফুট উচ্চতার একটি কাট আউটের আবরণ উন্মোচন করা হয়। মহানায়ক উত্তম কুমার কালচারাল অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটির তরফে এক অনুষ্ঠানে সম্মান জানানো হয় মহানায়কের সঙ্গে কাজ করা কলা কুশলীদের। একটি প্রতিবেদন,
4: সেটা ছিল আমাদের স্বাধীনতার বছর। বাংলা সিনেমায় এলেন উত্তম কুমার, প্রথম ছবি মুক্তি পায়নি, পরপর 7টি ছবি ফ্লপ, তারপর প্রায় 3.5 দশক বাংলা চলচ্চিত্র শিল্প আবর্তিত হয়েছে তাঁকে ঘিরে। বাংলা সংস্কৃতিতে তাঁর অবদানের সেই উজ্জ্বল

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি শোনা।
1: বলবেন আপনি, শুনবো আমরা, শুনছেন আপনার কথা, আপনার কথা 100.1 এফএম গোল্ডে, আপনার কথা 100.1 এফএম গোল্ডে।

0: স্টুডিওর ঘড়ি বলছে রাত 8:11, আর আজ 3রা সেপ্টেম্বর, আজ দিনটা বড্ড বিশেষ, আমাদের স্বপ্নের নায়কের জন্মদিন। আর তাই সেই ভেবেই আপনার কথার বিষয়, উত্তম কুমারকে ছাড়া বাংলা সিনেমার স্বর্ণযুগ সম্ভব হতো না। ইতিমধ্যেই আপনারা দেখে নিয়েছেন 100.1 FM গোল্ড এর যে ফেসবুক পেজ আছে, সেই ফেসবুক পেজে আপনারা ইতিমধ্যেই কমেন্ট করে দিয়েছেন, পাঠিয়েছেন হোয়াটসঅ্যাপ। তবু আরও একবার নাম্বারগুলো বলে দিই, হোয়াটসঅ্যাপ বা SMS করতে পারেন 9903059992 নাম্বারে, আর চলে আসতে পারেন টেলিফোন লাইনে 2248 8085 এই নম্বরে। তাহলে চলে যাই কমেন্টে, ফেসবুকের কমেন্টেই প্রথমে চোখ রাখি। এসএন মণ্ডল বা পি কোরাকাটি সন্দেশখালী থেকে লিখছেন, সর্বপ্রথম মহানায়ক উত্তম কুমারকে আমার শ্রদ্ধা ও প্রণাম। এ কথা অস্বীকার করা যাবে না, উত্তম কুমার বাংলা সিনেমার আইকন, বাঙালির গর্ব, যার অভিনীত সিনেমা দেখার জন্য দর্শকরা সিনেমা হলে ভিড় জমাত। আসলে মহানায়কের কথার ধরন বা যে কোনো চরিত্রে অভিনয় করার দক্ষতা মানুষের ভালোবাসা কেড়েছিল, তাই তো দেখেছি তো আমি অমানুষ, আনন্দ আশ্রম, শিল্পী, সবার উপরে মহানায়কের অভিনীত এসব সিনেমাগুলো কি করে তা ভুলি। তবে মানতে হবে প্রত্যেকের সাফল্যের পিছনে অন্যদেরও অবদান থাকে, বিশেষ করে তার সহ অভিনেত্রী অভিনেতা, যেমন সুচিত্রা সেন, মাধবী চট্টোপাধ্যায়, উৎপল দত্ত, সৌমিত্র চট্টোপাধ্যায় প্রভৃতি শিল্পীরা, তাছাড়া কণ্ঠশিল্পী হেমন্ত মুখোপাধ্যায়, শ্যামল মিত্র, মান্না দে, মহান শিল্পীগণ, এনাদের প্রত্যেকেরই সহযোগিতায় কিন্তু তিনি নিজেকে মহানায়ক হিসেবে তুলে ধরেছেন। এস এন মণ্ডল বাপ্পি কোরাকাটি সন্দেশখালী থেকে লিখেছেন এই মেসেজ। বেশ, এবার একটু হোয়াটসঅ্যাপে চোখ রাখবো না, একটু চলে যাই ফোনে। হ্যালো,
1: নমস্কার।
0: নমস্কার, হ্যাঁ, শুভ সন্ধ্যা, বলুন কে বলছেন?
1: আজকে তো মানে যা সম্বন্ধে বলতে হচ্ছে।
0: আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন আগে বলুন।
1: শুভজিৎ বলছি, বেলগড়িয়া।
0: হ্যাঁ হ্যাঁ,
1: এটা বিশাল বড় স্পর্ধার ব্যাপার, মানে এমন একজনের সম্বন্ধে বলা হচ্ছে। তা হচ্ছে যে আমার মনে হয় যে স্বর্ণযুগের টাইমটা 50-70 দশকের আগে একটা পিরিয়ড ছিল, যখন যে নিউ থিয়েটার্স এর সময়কাল, তখন পিসি বড়ুয়া, কেএল সাইগল, কানন দেবী, তারপরে যে যুগটা যখন এলো, তখন হঠাৎ করে একটা রেভলিউশনের মতন। এবং সেখানে উত্তম কুমারের সাথে, একটু আগে যেটা শুনছিলাম যে

0: অনেকের অবদান, মানে তখন যে ক্রুটা, টোটাল ক্রুটা এবং টিমটা, টিমওয়ার্ক, সবকিছু তো টিমওয়ার্কের ওপর। এবং সেখানে যে একটা কনভিন্সিং পাওয়ার ছিল উত্তম কুমারের, যে এই যে একটা ক্যারিজম্যাটিক স্ক্রিন প্রেজেন্স, এবং আমার মনে হয় অনেকে ওনাকে যে মহানায়ক একটা স্টারের জায়গা, আমার মনে হয় উনি সব থেকে বেশি অভিনেতা। এবং কারণ কি হয়, যখন স্টার হয়ে যায় তখন আমাদের দর্শকরা ভাবে আমরা তো কাউকে ছুঁতে পারবো না, কিন্তু উনি এমন একজন ছিলেন যে যাকে দেখে একটি মা তার সন্তান হিসেবেও দেখছেন, একজন প্রেমিকা তার প্রেমিক হিসেবেও দেখছেন, এবং একজন স্ত্রী তার স্বামী হিসেবেও দেখছেন। তো এই যে স্টার থেকেও বড় অভিনেতা হওয়ার যে একটা অসম্ভব পাওয়ার, এবং আমার একটা অদ্ভুত জিনিস, মানে আমি তো ওই সময় জন্মাইনি, কিন্তু আমি একটা জিনিস খেয়াল করেছি, ধরুন শ্যামল মিত্র যদি গানটা গাইছেন তখন যে লিপসিংটা হচ্ছে, হেমন্ত মুখোপাধ্যায় যখন গানটা গাইছে তখন যে লিপসিংটা হচ্ছে, মনে হচ্ছে যেন সত্যি উত্তম কুমারই গাইছেন।
1: হ্যাঁ, কারণ উনি অনেক গান গাইতেন, পরিশ্রম করতেন এই প্লেব্যাকটা করার জন্য।
0: এবং এই যে লিপ সিঙ্ক দেওয়াটা তো খুব চারদিকানি বিষয় না, সেরকম সময় যখন টেকনোলজিক্যালি অ্যাডভান্সই ছিল না, এবং আমাদের যে মিডিল ক্লাস, স্পেশালি মিডিল ক্লাসের যে একটা রিলেট করা ওনার সাথে, মানে আর তারপরে যে ভয়েস মডিউলেশন, মানে উনি যখন সংলাপগুলো বলতেন, মানে ভয়েস মডিউলেশন তো খুব একটা চারদিকানি কথা না, সেটা আপনারা খুব ভালো করে বুঝবেন। এবং আমি ধরুন তখনকার দিনে ঋত্বিক ঘটক, তপন সিনহা, অজয় কর, এবং যেসব সিনেমা দেখে, মানে আমি তো ছোটবেলায় আমার বাবা মামাকে দেখিয়েছেন যে যেসব সিনেমাগুলো, সেগুলো দেখে আমার সবসময় মনে হয়েছে যে চোখ বন্ধ করে ফার্স্ট কারুর নাম আসলে সেটা সবসময় উত্তম কুমার,
1: একদম,
0: আর কিছু না।
1: একদম,
0: ধন্যবাদ,
1: অনেক ধন্যবাদ। হ্যাঁ, এবার চলে যাব হোয়াটসঅ্যাপ মেসেজে। সুমিতা রায় ঢাকুরিয়া থেকে লিখছেন, শুভ সন্ধ্যা দিদি দাদা, ঠিকই তো এক সময়ে কেন সর্বক্ষণের সময়ের জন্য বাংলা সিনেমা ভাবা যায়নি, যাবেও না। এই প্রজন্মের ছেলেমেয়েরাও উত্তম কুমারের অভিনয় দেখে মুগ্ধ হয়। কোনো সময়ই বাংলা সিনেমা উত্তম কুমার ছাড়া হুবহু ছাড়া ভাবা যায়নি, যাবেও না। সিনেমা যতদিন উত্তম কুমারও ততদিন। এখনও নানা মাধ্যমে উত্তম কুমারের সিনেমা যে কতবার দেখছি আর দেখব তার ঠিক নেই। সুমিতা রায় ঢাকুরিয়া থেকে লিখেছেন এই মেসেজ। বেশ, বিশ্বজিৎ কর বোরাল মেন রোড গড়িয়া থেকে লিখছেন, উত্তম কুমার মানেই এক সংঘবদ্ধ প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানে এখনও সবাই নিজ নিজ ক্ষেত্রে মহিয়ান, সবার উপরে মহানায়ক, সাথীহারা আমরা সবাই, মরণের পরে সেই হাসি আজও যে ভুলি নাই, ধন্যী মেয়েতে হালকা হাসি, সন্ন্যাসী রাজার দাপট, শিল্পী ছবির ধীমান চরিত্র, অ্যান্টনি ফিরিঙ্গি অকপট, আরও কত মণিমাণিক্য তাঁর অভিনয়ে জীবনে, মহানায়ক ছাড়া স্বর্ণযুগ, এই ভাবনা আসে না মনে। খুব সুন্দর ছন্দে ছন্দে লেখা মেসেজ বিশ্বজিৎ কর লিখেছেন বোরাল মেন রোড গড়িয়া থেকে। পরবর্তী মেসেজ লিখছেন সীমা দাস দমদম ক্যান্টনমেন্ট থেকে। তিনি লিখছেন, বাংলা সিনেমার ইতিহাসে মহানায়ক উত্তম কুমার এক অনন্য ও অপরিহার্য অধ্যায়। তাঁকে ছাড়া বাংলা চলচ্চিত্রের স্বর্ণযুগ কল্পনা করা সম্ভব হতো না। সত্যজিৎ রায়, তপন সিনহা ও অজয় করের মতো বিশ্ববরেণ্য পরিচালকদের সাথে কাজ করে তিনি বাংলা সিনেমাকে আন্তর্জাতিক স্তরে মর্যাদাপূর্ণ করে তোলেন। পরিশেষে বলা যায়, উত্তম কুমার কেবল একজন অভিনেতা ছিলেন না, তিনি ছিলেন একটি যুগের স্রষ্টা। তার জাদুকরী ব্যক্তিত্ব, অনবদ্য অভিনয় এবং তারকা খ্যাতি বাংলা চলচ্চিত্র শিল্পকে এক স্বর্ণালী শিখরে উন্নীত করেছিল। তিনি না থাকলে বাংলা সিনেমার সেই গৌরবময় অধ্যায়টি হয়তো অনেকটাই ম্লান ও অপূর্ণ থেকে যেত। তাই বাংলা সিনেমার স্বর্ণযুগ এবং উত্তম কুমার একে অপরকে অপরের পরিপূরক। আপনারা সবাই খুব ভালো থাকবেন, লিখছেন সীমা দাস দমদম ক্যান্টনমেন্ট থেকে। বেশ, এরপরের মেসেজ লিখছেন বাবাই সিংহ বারাসাত থেকে। উত্তম কুমার বাংলা সিনেমার অবিসংবাদিত সম্রাট, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু তাকে ছাড়া স্বর্ণযুগ সম্ভব হতো না, এই কথাটির সাথে আমি পুরোপুরি একমত নই। একটা স্বর্ণযুগ কখনোই শুধু একজনের ওপর নির্ভর করে আসে না। সেই সময় সত্যজিৎ রায়, মৃণাল সেনের মতো অসাধারণ সব পরিচালক এবং সৌমিত্র

0: চট্টোপাধ্যায়, ছবি বিশ্বাস, ভানু, তুলসী চট্টোপাধ্যায়ের মতো শক্তিশালী শিল্পীরা ছিলেন বলেই ওই যুগটা স্বর্ণযুগ হতে পেরেছিল। উত্তম কুমার হয়তো সেই মুকুটের সবচেয়ে উজ্জ্বল হীরে ছিলেন, কিন্তু মুকুটটা সবার যৌথ চেষ্টাতেই তৈরি হয়েছিল। লিখছেন বারাসাত থেকে বাবাই সিংহ। বেশ, আবারও একটু টেলিফোনে চলে যাই। কে রয়েছেন সাথে?
1: হ্যালো।
0: হ্যাঁ, হ্যালো, বলুন।
1: দিদি, দিদি ভালো আছেন?
0: এই তো ভালো আছি, আপনি কেমন আছেন লক্ষ্মীদি?
1: হ্যাঁ, ভালো আছি, খুব ভালো আছি দিদি।
0: আপনি কোথা থেকে বলছেন একবার বলে দিন।
1: বলছি বেলগাঁও থেকে, লক্ষ্মীমন্দির। বলছি দিদি, ওনার কথা বলে আর শেষ করা যাবে না, শত শত তাকে প্রণাম করি। কিন্তু অনেক বই দেখেছি উত্তম কুমারের, মানে যেখানেই মানে বই আসতো হলে মানে আপনার টিকিট পাওয়া যেত না, হাউসফুল হয়ে যেত। হ্যাঁ, কত বই, তাই বলছি যে ওনার কথা বলেও শেষ করা যাবে, যতই বলি না। অনেক দিদি বাংলা বই দেখেছি উত্তম কুমারের,
0: তাই না? কার সাথে দেখতে যেতেন?
1: হ্যাঁ,
0: কার সাথে যেতেন হলে?
1: আমাদের এই যে আমাদের বন্ধু বান্ধব যেতাম আমরা, মেয়েরা মেয়েরা।
0: আচ্ছা।
1: হ্যাঁ দিদি, আর একটা কথা বলছি, উনি যার গলায় গান করতো, এই মান্না দে বলুন, হেমন্ত বলুন, তারপরে শ্যামল মিত্র, হ্যাঁ, যার গলায় কণ্ঠে গান করুক, কিন্তু এত সুন্দর মানিয়ে যেত, ধারণার বাইরে, এত সুন্দর ওনার চুলের কায়দা, হাসা, তার চলন, মানে এত সুন্দর, এ কথা বলার মতো না। আর জীবনে এইরকম নায়ক আসবেও না জীবনে, এই এই আমাদের নায়ক সবচেয়ে বাঙালির সবচেয়ে বড় শ্রেষ্ঠ।
0: একদম দিদি, একদম।
1: দিদি আপনি ভালো থাকবেন, নমস্কার।
0: নমস্কার, আপনিও খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আজ কিন্তু সেই মহানায়ককে নিয়েই আমরা থাকবো রাত 12টা অবধি। আপাতত এই পর্যায়ে রয়েছি আপনার কথায়, এর পরবর্তী পর্যায়ে রাত 9:30 থেকে 12টা অবধি গানে গানে বাজিমাতেও কিন্তু আজ আমাদের সঙ্গে তিনিই থাকবেন। চলে যাই আবারও একটু হোয়াটসঅ্যাপ মেসেজে। তপন চক্রবর্তী সিঙ্গুর বাসুবাড়ি থেকে লিখছেন, শুভ সন্ধ্যা। সত্যি কথা বলতে কি, উত্তম কুমার ছাড়া বাংলা সিনেমায় স্বর্ণযুগ সম্ভব হতো না। প্রণাম জানাই মহানায়ককে, তার মহানায়কোচিত অভিনয়, অঙ্গভঙ্গি, সংলাপ, বেশভূষা, আহা, বাঙালির চিন্তনে, মননে, শয়নে, স্বপনে তিনি চিরন্তন, শাশ্বত। কলঙ্কিনী কঙ্কাবতী, বনপলাশের পদাবলী, শুধু একটি বছর, আহা, অরুণ চট্টোপাধ্যায় একাধারে গায়ক, নায়ক, অভিনেতা, নায়ক, অমানুষ, দেয়ানিয়া, সাগরিকা, অনেক সিনেমার কথা লিখেছেন, কত কি। বেশ, তপন চক্রবর্তী সিঙ্গুর বাসুবাটি থেকে লিখেছেন এই মেসেজ। এরপরে আবারও ফোনে যাব, অনেক কমেন্ট রয়েছে, টেক্সট মেসেজ রয়েছে, সব পড়ছি, কিন্তু একটু ফোন নিয়ে নিই। হ্যালো।
2: হ্যালো,
0: হ্যাঁ, কে বলছেন?
2: হ্যাঁ দিদি ভাই, নমস্কার।
0: নমস্কার, বলুন।
2: হ্যাঁ, আমি বাঁকুড়া থেকে, নাচনকোনা বাঁকুড়া থেকে বলছি দিদি ভাই, প্রবীর কুমার মণ্ডল।
0: বলুন।
2: হ্যাঁ দিদি ভাই, দেখুন উত্তম কুমার, উত্তম কুমার উনি মহানায়ক হয়েছিলেন, সত্যি অভিনয় জগতে তার খ্যাতি এখনো পর্যন্ত আমরা দেখলে বুঝতে পারি যে তার খ্যাতি কেন। আজ আমি 18 বার অমানুষ সিনেমাটা দেখেছিলাম, তো এই 18 বার কেন দেখেছি দিদি ভাই, ওই অনিল চট্টোপাধ্যায় যখন মানে জামাটা খুলে দিয়েছে উত্তম কুমার যে মারুন স্যার মারুন, তো অনিল চট্টোপাধ্যায় মেরে মেরে যখন হাঁপিয়ে গেছে তখন বলছে যে যা তোকে মানুষ করতে পারলাম না রে, তো এই যে চোখের জল আমার পড়েছিল এত।
0: আপনি 18 বার দেখেছেন?
2: 18 বার দেখেছি দিদি ভাই, 18 বার
0: গিয়ে।
2: আরেকটা বই সেটা হচ্ছে আপনার বনপলাশির পদাবলী দিদি ভাই, সেইখানে উত্তম কুমার বাসের ড্রাইভারের অভিনয় করেছিলেন, তো একটা লোক আর কি গ্রামের লোক বাস নিয়ে এসছে, বড় এ কাকা বাসটা ভালো করে রাখ, আর ওই বাস গেতেছি বড়শিতে, দেখে যাও পড়া পড়শিতে, তো উত্তম কুমার আর সুপ্রিয়া দেবীর সত্যি করে অনবদ্য অভিনয়।
0: বেশ বেশ, অনেক ধন্যবাদ।
2: দেখে আবার সেই জায়গায় আরেকটা জিনিস, আনন্দ আশ্রম, মানে মমতাজের জন্য শাহজাহান যে তাজমহল তৈরি করেছিল তার থেকেও আমি জানি উত্তম কুমার তার বউ যখন মারা গেল ওই সমাধির পরে বসে বসে যে উপলব্ধি করছে সেইটা দেখে আমার খুব কান্না পেয়েছিল দিদিভাই, এবং ওইটাও আমি 10 বার দেখেছি আনন্দ আশ্রম, খালি ওই মানে বসে যে অভিনয়টা সমাধির।
0: একদমই তাই, প্রতিটা সিনেমাই আপনার খুব ভালো লেগেছে, অনেক ধন্যবাদ। খুব ছোট করেই রাখলাম আপনার বক্তব্য, কারণ প্রচুর মেসেজ কিন্তু জমা হয়ে রয়েছে ইনবক্সে। হোয়াটসঅ্যাপে চলে যাই। সৌভিক ঠাকুরিয়া থেকে অনেক বড় দীর্ঘ মেসেজ লিখেছে, আমি একটু ছোট করে পড়ার চেষ্টা করব। বাংলা সিনেমার স্বর্ণযুগের কথা উঠলেই যে নামটি সবার আগে মনে আসে তিনি মহানায়ক উত্তম কুমার। তাঁর অভিনয়, ব্যক্তিত্ব, হাসি, চোখের ভাষা এবং পর্দায় উপস্থিতি বাংলা চলচ্চিত্রকে এমন এক উচ্চতায় পৌঁছে দিয়েছিল যা আজও দর্শকের হৃদয়ে অমলিন। তিনি শুধু একজন অভিনেতা ছিলেন না, তিনি ছিলেন এক যুগের অনুভূতি, এক প্রজন্মের ভালোবাসা। তিনি ছাড়া বাংলা সিনেমার সেই স্বর্ণযুগ কল্পনা করাই যেন অসম্ভব। তাঁর হাত ধরেই বাংলা ছবির নায়ক হয়ে উঠেছিল স্বপ্নের মানুষ, ভালোবাসার মানুষ, আপনজন। অসংখ্য চরিত্রে তিনি নিজেকে এমনভাবে মেলে ধরেছিলেন যে পর্দার উত্তম আর বাস্তবের উত্তমের মধ্যে যেন কোনো দূরত্ব থাকত না। সময় বদলেছে, প্রজন্ম বদলেছে, কিন্তু তাঁর অবদান আজও একই রকম উজ্জ্বল। এটাই বলছি সৌভিক ঠাকুরিয়া থেকে। বেশ, এরপরের মেসেজ কে লিখেছেন হোয়াটসঅ্যাপে, না হ্যাঁ, সংঘমিত্রা ঘোষ কাকিনাড়া ভাটপাড়া থেকে লিখছেন, শুধু মহানায়ক নন, অভিনেত্রী, ফিল্ম ডিরেক্টর, মিউজিক ডিরেক্টর, প্রডিউসার, গীতিকার, সঙ্গীত শিল্পী, সর্বোপরি আমরা মানে দর্শকরা সকলের অবদান অনস্বীকার্য যুগটিকে স্বর্ণময় করতে। উত্তম কুমার সেই স্বর্ণযুগের প্রধান স্তম্ভ, কিন্তু একটা স্তম্ভে ইমারত দাঁড়ায় না। বেশ, খুব সুন্দর করে বক্তব্য ছোট করে লিখেছেন সংঘমিত্রা ঘোষ কাকিনাড়া ভাটপাড়া থেকে। পরবর্তী মেসেজ করেছেন প্রভাতী ভট্টাচার্য বেহালা থেকে, বাংলা সিনেমায় স্বর্ণযুগ বলতে উত্তম কুমারের নাম আগে হয় আনতে, সহ অভিনেতার সংখ্যা বেশ কয়েক, অপর্ণা সেন, সৌমিত্র চট্টোপাধ্যায় আরও অনেক, পরিচালক, শিল্পী, সাহিত্য একসাথে মিলে সিনেমাকে স্বর্ণযুগের তকমা দিলে উত্তম কুমার সেথায় এক উজ্জ্বল নক্ষত্র, তাঁকে ঘিরেই রূপালী পর্দায় স্বর্ণযুগ পরিব্যাপ্ত, লিখছেন প্রভাতী ভট্টাচার্য বেহালা থেকে। এরপরের মেসেজ কে লিখছেন, অনিমেষ ভট্টাচার্য লিখছেন, প্রিয় আপনার কথা, বাংলা সিনেমার স্বর্ণযুগ সম্ভব হয়েছিল সম্মিলিত প্রতিভার অবদানে। উত্তম কুমার সেই সম্ভাবনাকে অনেকটা সমৃদ্ধ করেছিলেন। বিকাশ রায়, ছবি বিশ্বাস, অনিল চট্টোপাধ্যায় প্রমুখ প্রতিভার উজ্জ্বল উপস্থিতি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চলচ্চিত্র পরিচালক যেমন সত্যজিৎ রায়, মৃণাল সেন, তপন সিংহ, এরকম কীর্তিমান গীতিকা এবং কীর্তিমান গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদার, পুলক বন্দ্যোপাধ্যায়, সুরকাররা সকলের প্রতিভার উল্লেখযোগ্য অবদান বাংলা সিনেমার স্বর্ণযুগকে সম্ভব করেছিল, অনিমেষ ভট্টাচার্য বলছেন বেহালা থেকে। এবার একটু ফেসবুকের কমেন্টে চোখ রাখি। বিজয় দালাল নালিকুল বন্দিপুর হুগলি থেকে লিখছেন, শুভ সন্ধ্যা, দেখো স্বর্ণযুগের ছায়াছবি বলতে উত্তম কুমারকে বাদ দিয়ে হতো না, কারণ উত্তম সুচিত্রা না থাকলে স্বর্ণযুগের আজ আমরা ছায়াছবি দেখতে পেতাম না। তাই বলবো, স্বর্ণযুগের ছবি বলতে আমরা উত্তম কুমারের অভিনয় বুঝি, তাই আমি ছোট করে বললাম যে তিনি না থাকলে স্বর্ণযুগের ছবি হতো না। ধন্যবাদ। বেশ, এর পরবর্তী মেসেজ কমেন্ট করছেন রমা রায় বীরোর দাসনগর হাওড়া থেকে, লিখছেন, উত্তম কুমার যখন মারা যান আমি তখন খুবই ছোট, তখন আমার মামিমাদের মুখে ওনার কথা এবং সিনেমার গল্প শুনতাম মন দিয়ে, খুব ভালো লাগতো। তারপর যখন বড় হলাম, মহানায়ক উত্তম কুমারকে চিনতে শিখলাম, অসাধারণ তার হাসি, যেমন হাঁটা চলা আর ব্যক্তিত্ব। দেখলাম অনেক সিনেমা, একই ছবি বারবার, তবুও স্বাদ মেটে না, এ কেমন জাদু। অনেক সিনেমার নাম লিখেছেন, তারপর লিখছেন যে সর্বকালের সেরা জুটি সুচিত্রা সেনের সঙ্গে, আমার মিশ্রমশাই উত্তম কুমার ও সুচিত্রা সেন জুটির ছবি 50-60 বার করে দেখেছেন। আমি বলতেই পারি যে উত্তম কুমারকে ছাড়া বাংলা সিনেমার স্বর্ণযুগ সম্ভব হতো না। আজ তার জন্ম শতবার্ষিকীতে তার চরণে শতকোটি প্রণাম জানাই। বেশ। আবারও একটু হোয়াটসঅ্যাপে চোখ রাখি, কে বলছেন? কিশোর বালি হাওড়া থেকে কি বলছেন, ওনার জন্মদিনে ওনাকে জানাই আমার প্রণাম। উত্তম কুমার যখন ফিল্ম করছিল সেই সময় আমি অনেকটাই ছোট, বড়দের মুখে শুনতাম উত্তম কুমারের সম্বন্ধে কিছু কথা। টিভিতে যখন উত্তম কুমারের বই হতো বাড়ির বড়রা দেখেছি টিভির সামনে থেকে নড়তো না, টিভি চ্যানেল যদি একটু ঘুরিয়ে দিতাম খুব রাগ করতো, কারেন্ট চলে গেলে বিরক্ত বোধ করতো। তিনি কে? উত্তম কুমার। তার বই দেখা হলো না ঠিক করে, খাওয়া দাওয়া করছো না, বাবার মুখে গল্প শুনেছি উনি মানুষ হিসেবে খুব ভালো ছিল, অনেক গরিব মানুষদের পাশে দাঁড়িয়েছেন, ওনার সিনেমা দেখার জন্য যাদের পয়সা থাকতো না তাই জন্য কিছু কিছু সিনেমাকে করমুক্ত করে দেওয়া হয়েছিল। অনেক মানুষ তো আবার মাসকাবারি বাজারের সঙ্গে দুটো তিনটে করে টিকিট কেটে রেখে দিত, কিছু কিছু হলে এক মাসের টিকিট বুকিং থাকতো, তার জনপ্রিয়তা এতটাই ছিল। আরও অনেক কথা বলার ছিল, যত বলবো তত কম হয়ে যাবে, একেবারেই তাই। কিশোর বালি হাওড়া থেকে লিখেছেন এই মেসেজ। এরপর সুভাষ চক্রবর্তী লিখছেন মেসেজ, কি লিখেছেন? উত্তর বাওয়ালি থেকে সুভাষ চক্রবর্তী লিখছেন, মহানায়ক উত্তম কুমারের উত্তম অভিনয়ের গুণে বাংলা সিনেমার জগতে এক মহা আলোড়ন পড়ে যায়। সিনেমা প্রত্যেক দর্শকের মুখে কেবল একটি জুটির নাম, আচ্ছা সিনেমা প্রেমী দর্শক প্রত্যেক দর্শকের মুখে কেবল একটি জুটির নাম উত্তম সুচিত্রা আর উত্তম সুচিত্রা। এই জুটির অভিনীত যে কোনো সিনেমা মুক্তি পেলে প্রতিটি সিনেমা হল হাউসফুল হয়ে যেত। সেই সময়টা মহানায়কের হৃদয় জুড়ানো অভিনয়ের জন্য বাংলা সিনেমায় স্বর্ণযুগ আসে, যা কিনা আজও সকলকে মুগ্ধ করে। সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে লিখেছেন এই মেসেজ। বেশ, এরপরের মেসেজ করছেন বিষ্ণুপুর বীরভূম থেকে বঙ্কিম দাস, লিখছেন, বাংলা সিনেমার ইতিহাসে স্বর্ণযুগের কথা উঠলেই যে নামটি সবার আগে মনে আসে তিনি হলেন মহানায়ক উত্তম কুমার। তার অভিনয়, ব্যক্তিত্ব, কথা বলার ধরন এবং পর্দায় উপস্থিতি বাঙালি দর্শকের মনে দাগ কেটেছে। 50 ও 60-এর দশক থেকে বাংলা সিনেমার জনপ্রিয়তার সঙ্গে তার নাম যেন একাকার হয়ে যায়। একের পর এক জনপ্রিয় ছবিতে তার অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে, বিশেষ করে সুচিত্রা সেনের সঙ্গে তার জুটি বাংলা চলচ্চিত্রের ইতিহাসে আজও অন্যতম জনপ্রিয়। উত্তম কুমার শুধু একজন অভিনেতা ছিলেন না, তিনি ছিলেন বাংলা সিনেমার এক আবেগ, এক ভালোবাসার নাম। তার চলে যাওয়ার বহু বছর পরেও তার অভিনীত সিনেমা, চরিত্র ও গান আজও দর্শকদের নস্টালজিয়ায় ফিরিয়ে নিয়ে যায় সেই সোনালি সময়ে। উত্তম কুমার ছিলেন সেই স্বর্ণযুগের অন্যতম উজ্জ্বল নক্ষত্র, যার আলো আজও বাংলা সিনেমার আকাশে জ্বলজ্বল করছে। বিষ্ণুপুর বীরভূম থেকে লিখেছেন বঙ্কিম দাস। বেশ,
2: ছোট থেকে তো ওনারই ফিল্ম দেখেছি, আগে সব বলতো বাইসকো, আমার এক ডাক্তার কাকা কাকিমা নিয়ে রাখার কাছে নিয়ে আর ওখানে দাঁড়িয়ে থাকতাম, কাকা ডাক্তারখানা থেকে যেতেন আর মোটামুটি সব একটা করে দুটো করে দেখতামই। আর ওনার দুটো ছবি আমি বলবো, বহির নিয়ে স্টেন গান নিয়ে ওনার বডিগার্ড যাচ্ছে, মানে ওই সিন দেখবো। আরেকটা বই আছে জাল সন্ন্যাসী, মানে বিবেকানন্দর মতো, মানে একদম বিচ্ছর লেগেছে। আর যদি ভট্টাচার্য আছেন, শেখর গাঙ্গুলী আছেন, ছায়াদেবী, এইটুকুনি বললাম দিদি ভাই, দারুণ। উত্তম না থাকলে বোধ হয় সিনেমা জগৎটাই থাকতো না।
0: একদম, অনেক ধন্যবাদ আপনাকে। উত্তম কুমারকে ছাড়া সিনেমার জগৎ আমরা সত্যিই ভাবতে পারি না, কিন্তু হ্যাঁ এটাও ঠিক যে উনি পেয়েছিলেন অসম্ভব গুণী মানুষদের ওনার চারপাশে। লিখছেন এবারের মেসেজ স্বাগত পাল মামুদপুর আমতলা থেকে, আজ মহানায়ক উত্তম কুমারের জন্ম শতবর্ষে প্রথমেই এই মহান অভিনেতাকে বিনম্র শ্রদ্ধা জানাই। স্বর্ণযুগ বলতে আমরা যেটা বুঝি, এই যুগের অন্যতম প্রধান কাণ্ডারী ছিলেন মহানায়ক উত্তম কুমার। তার নামেই বহু ছবি সুপারহিট হয়েছে। এমন অনেক ছবি আছে যে ছবির কাহিনী সাদামাটা, তবে তার অভিনয় দক্ষতায় উত্তম কুমার ছবিটিকে আলাদা মাত্রা দিয়েছেন। চলচ্চিত্র জগতে একটা কথা প্রচলিত আছে, অভিনেতা হলেও কাদার তাল, পরিচালক সেই কাদার তাল দিয়ে মূর্তি বানিয়ে দেন। কথা

0: তা কিছুটা হলেও সত্যি। উত্তম কুমার যে একসময় ফ্লপের আখ্যা পেয়েছিলেন, আজ জন্মের 100 বছর পরেও আপামর বাঙালির হৃদয় তিনি অমলিন। তার নয়ন ভোলানো হাসি, চরিত্রের সাথে মিশে যাওয়া আর অসাধারণভাবে গানের লিপ দেওয়া বাংলা চলচ্চিত্রে আর কখনও আসবে বলে মনে হয় না। তাই উত্তম কুমার সত্যি বাংলা চলচ্চিত্রের স্বর্ণযুগের অন্যতম প্রধান রূপকার। স্বাগত পাল মাহমুদপুর আমতলা থেকে লিখেছেন এই মেসেজ। বেশ, এরপর আবারও একটুখানি ফেসবুকের কমেন্টে চোখ রাখব, কিন্তু টেলিফোন রয়েছে। হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ, কে বলছেন?
1: নমস্কার, আমি মালদা থেকে সায়ন ঘোষ।
0: সায়ন,
1: আসলে উত্তম কুমার মহানায়ক, কেন মহানায়ক? তার একটা অন্যতম কারণ হচ্ছে নিষ্ঠা এবং পরিণতি বোধ। যদিও তার পরিণতি বোধ নিয়ে কথা বলতে যাওয়া, একটা ধৃষ্টতা এবং একজন 26 বছরের যুবকের, তো তিনি আপনি দেখেছেন ওদের যে সৌমিত্র চট্টোপাধ্যায় বলছেন বাঙালি যে নায়ক নায়িকারা ব্যায়াম তো করতেন না, শরীর চর্চা তো করতে উপস্থাপনাটা করতে পেরেছিলেন, কিন্তু সর্বোপরি নিষ্ঠা,
0: ধন্যবাদ, অনেক ধন্যবাদ সায়ন। এরপরে আবারও কিছু মেসেজ আছে, পড়ে ফেলি সেই মেসেজ। যাদবেন্দ্র পন্দা জুখিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে লিখছেন, কিংবদন্তি পরিচালক সত্যজিৎ রায় বলেছিলেন, উত্তম যদি না থাকতো তবে আমার নায়ক বা চিড়িয়াখানা ছবি করা হতো না, ওর মতো অভিনেতা আমি আর দেখিনি। ওর অভিনয়ের সবচেয়ে বড় গুণ ছিল ওর স্বাভাবিকতা, ক্যামেরার সামনে ওর মতো সাবলীল উপস্থিতি ভারতীয় সিনেমাতেই বিরল। উত্তম কুমারের মতো অভিনেতা আর আসবে না। তার চলে যাওয়ার সাথে সাথে বাংলা সিনেমার একটা যুগের অবসান ঘটল। ঠিক তাই আমি মনে করি, মহানায়ক উত্তম কুমারের মতো অভিনেতা ছাড়া স্বর্ণযুগের বাংলা সিনেমার আন্তর্জাতিক স্তরে পৌঁছনো এবং বাণিজ্যিক সাফল্য বজায় রাখা কঠিন হতো। ওনাকে জানাই আমার অন্তরের বিনম্র শ্রদ্ধা ও প্রণাম। সকলে ভালো থাকুন, লিখছেন যাদবেন্দ্র পন্ডা জুখিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে। বেশ, এরপর কিছু টেক্সট মেসেজ। বাউরিয়া বৌলখালী থেকে শান্তনু ঘোষ লিখছেন, উত্তম কুমার বাঙালির গৌরব ও সেই সময় মানুষের আবেগ ছিল যে সিনেমা শুরু হওয়া থেকে শেষ হওয়া পর্যন্ত পুরোটা দেখত। একদমই তাই, সিনেমা তো পুরোটাই দেখতে হবে, না হলে বোঝা যাবে না। পায়েল ব্যানার্জি বেলঘড়িয়া থেকে লিখছেন, উত্তম কুমার তিনি একজন বিখ্যাত মানুষ শুধু নয়, তিনি আমাদের কাছে আবেগ অনুভূতিতে মিশে থাকা একজন মানুষ। তার হাত ধরেই স্বর্ণযুগের সূচনা, অসংখ্য মণিমুক্ত আমরা তার কাছে পেয়েছি। তিনি প্রতিটা চরিত্রকে এঁকে দিত আমাদের চোখের সামনে, তিনি শুধু অভিনয় করতে শেখাননি, শিখিয়েছেন একটা চরিত্র হয়ে উঠতে। পায়েল বেলঘড়িয়া থেকে লিখেছে এই মেসেজ। এরপরে আর মেসেজ রয়েছে, মেসেজ করছেন না, কমেন্ট রয়েছে, ফেসবুক কমেন্ট। মানসী ব্যানার্জি লিখেছেন, কিন্তু আপনি মেসেজের সঙ্গে মানে কমেন্টের সঙ্গে আপনার নাম এবং লোকেশন লেখেননি, এরপর থেকে যখন কমেন্ট করবেন আপনার নাম এবং লোকেশন মেসেজের নিচে লিখে দেবেন। তবে প্রোফাইল নেম দেখাচ্ছে মানসী ব্যানার্জি, আমি মেসেজটা পড়ে দিচ্ছি। উত্তম কুমারের ছায়াছবি দেখার সুযোগ হয়েছিল, তখন আমার বয়স ছিল অল্প। উত্তম কুমার যে কোনো অভিনেত্রীর সঙ্গে অভিনয় করে থাকেন ভীষণ সুন্দর, কারণ উত্তম কুমারের মধ্যে একটা অরিজিনালিটি ছিল যেটা অন্য অভিনেতার মধ্যে আসতো না। সেই কারণেই উত্তম কুমারের ছায়াছবিকে স্বর্ণযুগের ছবি আখ্যায়িত করা হয়েছিল, অসাধারণ অভিনয়ের জন্য। আর দ্বিতীয়ত কারো মধ্যে দেখার সুযোগ হয়নি। বেশ, এরপর কেউ রয়েছে, হ্যাঁ রয়েছে, না দেখে নেব, খুব অল্প সময় রয়েছে, খুব ছোট করে বলবেন। হ্যালো, কে রয়েছেন?
2: হ্যালো,
0: হ্যাঁ, রেডিও সেটের ভলিউমটা একদম কমাতে হবে।
2: বলছি অগ্নিশর বইটা আমার ভালো লেগেছে।
0: বেশ, অনেক ধন্যবাদ, কিন্তু যখন আপনারা ফোন করছেন, আপনারা যখন কথা বলতে ফোন করবেন, আপনারা রেডিও সেটের ভলিউমটা যদি একদম মিউট না করে দেন, একদম না কমিয়ে দেন, তাহলে কিন্তু ফিড আসবে এবং আপনার কথা বোঝা যাবে না। হ্যালো,
3: হ্যালো, নমস্কার।
0: হ্যাঁ নমস্কার,
3: আমি বদুরচক মাঠ।

0: রাজবলহাট হুগলি থেকে শেখ তাহের আলী বলছি।
1: বলুন
0: তো আজকে সত্যি উত্তম কুমারকে নিয়ে বলছেন, এমন একটা শিল্পী, এমন একটা নায়ক, উত্তম তো উত্তম, তো তা তেনার যে যে সাজি বলুন আর যে অভিনয়ই বলুন, যে উত্তম কুমারের সত্যি উত্তম সর্ব মানে সাজে বলুন অভিনয় বলুন কিন্তু এক মানে কি বলবো অতুলনীয়, তাই তিনি উত্তম বলে সকলের কাছে উত্তম হয়ে আছেন। নমস্কার।
1: বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। আর একটা কমেন্ট, ফেসবুক কমেন্ট, দীনেশ নস্কর বলছেন বালি হাওড়া থেকে, প্রথমেই বলবো স্বর্ণযুগের সিনেমা বলতে উত্তম কুমারের নামই প্রথম মনে পড়ে। ছোটবেলায় তখন টিভিতে সাদা কালো ছবি হতো, মহানায়কের বই দেখতাম, খুব ভালো লাগতো। উত্তম কুমার সুচিত্রা সেনের জুটি ছিল, এছাড়াও সাবিত্রী চট্টোপাধ্যায়, শর্মিলা ঠাকুর, অগবধূ সুন্দরী, অমানুষ শিল্পী, এই সব সিনেমা বারবার দেখেছি। মহানায়ক সম্বন্ধে যতই বলি না কেন ততই কম বলা হবে। আজ মহানায়কের জন্মশতবার্ষিকীর অনেক শুভেচ্ছা জানাচ্ছি। বেশ, আরও একটা হোয়াটসঅ্যাপ মেসেজ, বরুণায়ন দাস বেলঘড়িয়া থেকে লিখছেন, উত্তম কুমার এক মহাসমুদ্রের নাম, না হলে 100 বছরের জন্মদিনে আর মৃত্যুর 46 বছর পরেও এইভাবে কখনো সমানভাবে আলোচনা হতে পারে না। অনন্য এই অনুষ্ঠানের জন্য অজস্র ধন্যবাদ। বরুণান দাস বেলঘড়িয়া থেকে লিখেছেন এই মেসেজ। আর এক মিনিটের মধ্যে যে টেলিফোন লাইনে আছেন, আর এক মিনিটের মধ্যে কিন্তু আপনার বক্তব্য শেষ করবেন। হ্যালো, না, বেশ আমরা দেখে নেব, কেউ যদি ছোট করে বলতে পারেন। হ্যালো,
2: হ্যালো,
3: হ্যালো,
1: হ্যাঁ, আপনার রেডিও সেটের ভলিউমটা একেবারে কমিয়ে ফেলতে হবে, নইলে আপনার কথা কিচ্ছু বোঝা যাচ্ছে না।
3: বলবো না, শোনো, কমাই দিছি, শোনো, আমি সৈয়দপুর দিয়া মায়া রায় বলছি।
1: বলুন।
3: শোনো, আজকে আমাদের যা বয়স তার থেকে সবাই বলছে আমি অতটা যাব না। আমি বলছি যে উত্তমের কথা তো আমাদের বলার সম্ভব না, কেননা আমরা অনেক দেখছি, আমার 84 বছর বয়স, তাদের বই ছাড়া আমরা কোনোটা দেখতামই না। যাই হোক, চন্দ্রনাথ খুব সুন্দর বই হয়েছিল, চন্দ্রনাথ সে আজকের কথা নয়, বুঝেছো মা?
1: হ্যালো, খুব ভালো লাগলো আপনার সঙ্গে।
3: ও বাবা, হ্যাঁ, এই যে এই বইটা, এই বইটার গানগুলো শুনতে চাইছি কিন্তু কেউ শোনাচ্ছে না।
1: আচ্ছা বেশ, আচ্ছা বেশ, আপনার কথা রাখার চেষ্টা করব আমরা পরবর্তী অনুষ্ঠান জলসাঘর গানে গানে বাজিমাত, সেখানে রয়েছে আজকের একেবারে ক্যুইজের অনুষ্ঠান এবং সেখানেও তিনি থাকবেন আমাদের সঙ্গে। সেই অনুষ্ঠানে কিন্তু একটা সেগমেন্ট হয় তোমাকে শোনাতে গান, আর সেইখানে কিন্তু আপনি অনুরোধ করে ফেলতে পারেন আপনার এই পছন্দের গান, সেই সুযোগও কিন্তু থাকছে। আপনার পছন্দের গান তো শুনবেনই, তার সঙ্গে কিন্তু কুইজ থাকছে শ্রাবস্তী আর রাজশ্রীর সঙ্গে, থাকতে হবে, সেই কুইজের আনসার দিতে হবে এবং অংশগ্রহণ করতে হবে। তাই শুনতে থাকুন 100.1 FM গোল্ড।
4: নমস্কার, আকাশবাণী সে সমাচার সন্ধ্যা কে সাথ মে বিশাল শর্মা। प्रधानमंत्री नरेंद्र मोदी और बेल्जियम के प्रधानमंत्री बाख्त द वेवर ने मजबूत रणनीतिक भागीदारी का आह्वान किया। बेल्जियम ने आतंकवाद के खिलाफ लड़ाई में भारत का समर्थन किया। भारत और बेल्जियम ने रक्षा सहयोग समझौते पर हस्ताक्षर किए। दोनों देश अगले 5 वर्ष में द्विपक्षीय व्यापार दोगुना करने और सेमीकंडक्टर, महत्वपूर्ण खनिज तथा उन्नत प्रौद्योगिकी के क्षेत्र में सहयोग बढ़ाने पर सहमत हुए। वाणिज्य और उद्योग मंत्री पीयूष गोयल ने पहली तिमाही में 7.8% सकल घरेलू उत्पाद वृद्धि दर हासिल करने में MSME के योगदान की सराहना की। विदेश मंत्री डॉ एस जयशंकर ने यूक्रेन के राष्ट्रपति वोलोदिमिर ज़ेलेंस्की से मुलाकात की। यूक्रेन ने रूस के साथ युद्ध समाप्त करने की प्रधानमंत्री मोदी की अपील का स्वागत किया। उत्तर प्रदेश में तेज वर्षा और बांधों से पानी छोड़े जाने के कारण 23 जिले बाढ़ की चपेट में। प्रधानमंत्री ने वाराणसी की स्थिति की जानकारी ली। और महिला T20 क्रिकेट एशिया कप के ग्रुप ए में भारत और हांगकांग के बीच मुकाबला जारी। अब समाचार विस्तार से। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেলজিয়াম কে প্রধানমন্ত্রী

শিল্পী নায়ক মহানায়ক উত্তম কুমারের জন্মদিন, শতবর্ষে উত্তম কুমার, তবু তিনি নবীন ম্যাটিনি আইডল। আজ সারা অনুষ্ঠান জুড়ে রাজর্ষী আর শ্রাবস্তী ওনার বিভিন্ন সিনেমার গানের ওপর হরেক প্রশ্ন যেমন রাখবে, তেমনই থাকবে শোনাতে এই গান।

উত্তম কুমারের সিনেমা মানে তার অসাধারণ অভিনয় সাথে মন কাড়া গান। আজ শোনাতে এ গানের প্রথম পর্যায়ে অনুরোধ করবেন উত্তম কুমার অভিনীত তেমনই কিছু প্রাণোচ্ছল গানের। প্রথমে লিখবেন এস এ জি, তারপর একটা স্পেস দিয়ে লিখবেন আপনার পছন্দের গান, আর একটা স্পেস দিয়ে নিজের নাম লোকেশন লিখে SMS বা হোয়াটসঅ্যাপ করবেন 9903059992 নম্বরে। সময় এখন থেকে ঠিক 3 মিনিট।

0: গানে বাজি মাত।
1: শুনছেন গানে গানে বাজি মাত। চলে আসি আজকের অনুষ্ঠানের প্রথম গানে, হার মানা হার সিনেমার গান মান্নাদের কণ্ঠে।
2: এসেছি আমি এসেছি দূর থেকে বহু দূরে, পথে পথে ঘুরে।

0: কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. গানে গানে বাজি মাত, গানে গানে বাজি মাত,
1: শুনছেন গানে গানে বাজি মাত। চলে আসি আজকের প্রথম রাউন্ডে, চিনতে পারো কিনা,
2: চিনতে পারো কিনা,
3: চিনতে পারো কিনা,
4: চিনতে পারো কিনা।
5: আজকে আপনারা চিনতে পারবেনই পারবেন, তার কারণ হচ্ছে সমস্ত প্রশ্নের প্রশ্ন যেগুলো থাকবে সেগুলো সব উত্তম কুমারের সিনেমার গানের উপর, এবং আপনারা সেই সিনেমা যে সিনেমাগুলোকে যে কতবার দেখেছেন এই জন্য মানে শ্রাবস্তী যে পরীক্ষায় কম নম্বর পেত, কেন কাকিমা তো খুব মারধর করতো, কেন এত সিনেমা দেখিস, বলতে না আমি উত্তম কুমারের সিনেমা দেখবই দেখ।
6: সত্যি ইনফ্যাক্ট আমি সবসময় দেখি জানো, মানে আমি যে হত্য বেশি দেখছিলাম, দেখতে দেখতে মনে হচ্ছিল যে মানে ওই
5: কোন পথে যে চলি, এটা আবার বলো না তো কিশোর কুমারের গান।
6: বেশ প্রথম ক্লুতে চলে যাই,
5: বল, যাও যাও যাও।
6: আচ্ছা তার আগে বলে দিই আমি কিন্তু তিনটে ক্লু দেবো এবং আপনাদের চিনে ফেলতে হবে গানটা।
5: এটা সবাই মুখস্থ করে ফেলেছে,
6: না যারা নতুন টিউন করেছেন তাদের জন্য আরো একবার,
5: যারা পুরনো টিউন করেছেন তারা ওনাদের বলে দেবেন।
6: ও আচ্ছা বেশ, এটা কিন্তু ভালো আইডিয়া, হ্যাঁ আপনারা নিশ্চয়ই বলে দেবেন। প্রথম ক্লু, এটি মহানায়ক উত্তম কুমার অভিনীত সাদা কালো বাংলা সিনেমায় শ্যামল মিত্রের গান, গানের সুরকার ছিলেন শিল্পী স্বয়ং।
5: শ্যামল মিত্রের সুরে গান, এবং অবশ্যই আজকে মহানায়ককে নিয়ে যখন অনুষ্ঠান, মহানায়কের সিনেমার গানের উপর অনুষ্ঠান, এবং সেখানে মহানায়ক সেই সিনেমাতে অভিনয় করেছিলেন, এবং এই ব্যাপারটাই হচ্ছে প্রথম ক্লু, এবং সেটা হচ্ছে এখন যেটা এবং আসবে, শোনাতে গান,
0: শোনাতে এই গান,
3: শোনাতে।
6: এবারের গান অনুরোধ করেছেন সুব্রত রঞ্জন দাস, গারুলিয়া বাবুঘাট উত্তর চব্বিশ পরগনা থেকে, শুনতে চেয়েছেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

0: गाने गाने बाजी मात, गाने गाने बाजी मात। चिंते पारो कीना,
1: चिंते पारो कीना,
2: चिंते पारो कीना।
3: मैंने आमी भावलम रो दोषे दोष हबे, किंतु इटा ना ठीक होच्छे ने ना मैंने ऐतो नेगेटिव पॉइंट हो जाच्छे। मैंने प्रथम क्लूटा की जन की दिए चिले?
4: প্রথম ক্লু দিয়েছিলাম এটি মহানায়ক উত্তম কুমার অভিনীত সাদা কালো বাংলা সিনেমায় শ্যামল মিত্রের গান। গানের সুরকার ছিলেন শিল্পী স্বয়ং।
3: বেশ, তাতে আপনি মোটামুটি যে গানগুলো চেনেন সেই গানগুলো আপনি লিখে ফেলেছেন। কিন্তু আপনি জানেন এই অনুষ্ঠান আপনি যদি শুনতে থাকেন তাহলে একদম চেনা গান আপনার জন্য থাকবে, থালা সাজিয়ে দেবে, সেই পাত্রে কিন্তু শ্রাবস্তী নয়।
4: বেশ, তাহলে দ্বিতীয় ক্লুতে চলে যাই, তাহলে আপনি আরেকটুখানি দিশা পাবেন। দ্বিতীয় ক্লু, এই সিনেমায় উত্তম কুমারের নায়িকা ছিলেন বাসবী নন্দী, গানের গীতিকার ছিলেন পুলক বন্দ্যোপাধ্যায়।
3: মানে বাসবী নন্দী নায়িকা, উত্তম কুমারের শ্যামল মিত্রের গান,
4: সুরকার শ্যামল মিত্র, গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়।
3: কি পদাবলী ও লিখছে জানি না,
4: তারপর না না না একদম কিন্তু সেই ফাঁদে পা দেবেন না।
3: কিন্তু আমি জানি পদাবলী লিখুক না লিখুক কিন্তু শোনাতে এই গান তো থাকবেই।
4: এবারের গান অনুরোধ করেছেন অভিজিৎ পাল চৌধুরী সোদপুর থেকে। শুনতে চেয়েছেন কিশোর কুমার এবং ইলা বসুর কণ্ঠে এই গান।

0: চিনতে পারো কিনা,
1: চিনতে পারো কিনা,
2: চিনতে পারো কিনা।
3: রক্ষে করুন, রক্ষে করুন। আপনারা শ্যামল মিত্র এত গানের নাম আমাদের পাঠিয়ে দিয়েছেন, মানে আমরা সত্যি জানতাম না এত সিনেমার গান, মানে উত্তম কুমারের সিনেমায় শ্যামল মিত্রের গান আছে, যেগুলো আমরা হয়তো কম শুনেছি সেগুলোর লিস্ট আপনারা পাঠিয়ে দিয়েছেন, কিন্তু উত্তর গানটা এখনো পাইনি। ইয়েস, এখনো পাইনি,
4: এখনো পাননি, কিন্তু আপনি কিন্তু তৃতীয় ক্লুটাও এখনো পাননি। তাই আমি প্রথম দুটো ক্লু আরো একবার বলে দিচ্ছি, এবং নতুন মানে ব্র্যান্ড নিউ তৃতীয় ক্লু সেটাও বলবো।
3: মানে কি ভালো বলুন তো।
4: এটি মহানায়ক উত্তম কুমার অভিনীত সাদা কালো বাংলা সিনেমায় শ্যামল মিত্রের গান। গানের সুরকার ছিলেন শিল্পী স্বয়ং। এই সিনেমায় উত্তম কুমারের নায়িকা ছিলেন বাসবী নন্দী, গানের গীতিকার ছিলেন পুলক বন্দ্যোপাধ্যায়।
3: কোন সিনেমায় উত্তম কুমারের নায়িকা ছিলেন বাসবী নন্দী? আমি ওইসব পদাবলী আমি শুনছি না। হ্যাঁ বলো,
4: ওই ফাঁদে না পা দিয়ে হ্যাঁ তৃতীয় ক্লুটা শুনুন ভালো করে। এই সিনেমায় বিভিন্ন ভূমিকায় অভিনয় করেন ভানু বন্দ্যোপাধ্যায়, তরুণ কুমার, ছবি বিশ্বাস, কমল মিত্র প্রমুখ। সিনেমার কাহিনীকার ছিলেন শুকু সেন। গানের সিচুয়েশন ছিল উত্তম কুমার বাসবী নন্দীকে নিয়ে নৌকা বিহারে গেছেন, আর মহানায়ক এই গানটি করছেন। আহা,
3: মানে
4: আপনি আমায় যদি নিয়ে যেতেন।
3: হ্যাঁ কেন, কিসের জন্য উনি নিয়ে যাবেন? ওনার কি মানে সত্যি মানে তোমার বাড়ির লোক তোমাকে নিয়ে ব্যতিব্যস্ত হবে উত্তম কুমার? যাই হোক, আপনার ব্যতিব্যস্ত হবেন না, শোনাতে গান এবার আপনাদের জন্য।
4: এবারের গান অনুরোধ করেছেন শান্তিপুর থেকে সন্ধ্যা বিশ্বাস। শুনে নেব সমবেত কণ্ঠে এই গান।

0: বৃষ্টির দিনে মাটির ভেজা গন্ধ, ফুটন্ত চায়ের বা ভাতের গন্ধ, মায়ের শাড়ির ভাঁজ ভাঙা গন্ধ, নতুন বইয়ের পাতার গন্ধ বা কিছু উদ্ভট গন্ধ যেমন কেরোসিন তেল, কর্পূরের গন্ধ, এসবই প্রতিটি মানুষ আর তার প্রিয় গন্ধ, যেখানে পারফিউমও হার মেনে যায়, যে গন্ধ আর্টিফিশিয়াল নয় কিন্তু আত্মতৃপ্তি দেয়। প্রিয় গন্ধ নিয়ে গল্প এবার বলেই ফেলুন, হোক না তা উদ্ভট বা স্মৃতি মাখানো, সেই মন কেমনের গন্ধ নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70টি শব্দের মধ্যে, আর পাঠিয়ে দিন 9903 05992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, FM গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন aifmgoldkolkata@gmail.com। সেপ্টেম্বর মাসের অনুগল্প লেখার বিষয় মন কেমনের গন্ধ, গল্প পাঠানোর শেষ তারিখ 25শে সেপ্টেম্বর। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM গোল্ডে।
1: গানে গানে বাজি মাত, গানে গানে বাজি মাত। চিনতে পারো কিনা,
2: চিনতে পারো কিনা,
3: চিনতে পারো কিনা।
4: পেরেছেন, পেরেছেন, কিন্তু আপনি যে পেরেছেন তার জন্য আপনি ক্লু শুনেছেন, তাই আরো একবার তিনটে ক্লু ভালো করে শুনে নিন।
5: মানে আবার আমাকে বলতে হবে নাকি?
4: হ্যাঁ, তুমি বলো, কথা বলো।
5: এ কি? আচ্ছা বেশ, ক্লু দিয়েছিলাম এটি মহানায়ক উত্তম কুমার অভিনীত সাদা কালো বাংলা সিনেমায় শ্যামল মিত্রের গান। গানের সুরকার ছিলেন শিল্পী স্বয়ং। এই সিনেমায় উত্তম কুমারের নায়িকা ছিলেন বাসভী নন্দী, গানের গীতিকার ছিলেন পুলক বন্দ্যোপাধ্যায়। এই সিনেমায় বিভিন্ন ভূমিকায় অভিনয় করেন ভানু বন্দ্যোপাধ্যায়, তরুণ কুমার, ছবি বিশ্বাস, কমল মিত্র প্রমুখ। সিনেমার কাহিনীকার আরো অনেকে।
4: আচ্ছা, তুমি
5: আর দুঃখ দিও না আমায়, আমি যদি একটু থাকতে পারতাম। সিনেমার কাহিনীকার ছিলেন সুকু সেন, গানের সিচুয়েশন ছিল উত্তম কুমার বাসবী নন্দীকে নিয়ে নৌকা বিহারে গেছেন আর মহানায়ক এই গান করছেন।
4: তো নৌকা বিহার ভালো লাগে? বাবুঘাটে জানো কত টাকা করে নেয়?
5: দূর উত্তম কুমার থাকলে তার সাথে আমি যেখানে ইচ্ছে যেতাম।
4: আচ্ছা, এটাই তোমার শখ ছিল তাই তো?
5: এখনো আছে।
4: আচ্ছা, তুমি শখে শখে কি কাজ করো?
5: সেটা আর পেলাম না, মানে উত্তম কুমারের বদলে আমাকে।
4: তুমি শখে কখনো চুরি করেছো?
5: না, সেটা করিনি, কিন্তু হ্যাঁ, শখের চোরে দের কথা নিয়েই সিনেমা এবং সেই সিনেমারই গান, সেই সিনেমার গান।
4: যখন শখের কথাই এলো, প্রথমে চলে যাবো শখের বাজারে, সেখান থেকে সঠিক উত্তর দিয়েছেন অনিন্দিতা রায়চৌধুরী।
5: বাহ, বজবজ থেকে অদিতি মিত্র, ক্যানিং থেকে মৌমিতা মান্না, সোদপুর থেকে অভিজিৎ পাল চৌধুরী।
4: সোদপুরের কাছাকাছি স্টেশন হচ্ছে বেলঘড়িয়া, সেখান থেকে বরুণায়ন দাস সঠিক উত্তর দিয়েছেন।
5: বেশ, বড়গাছিয়া থেকে প্রশান্ত থক, শ্রীরামপুর থেকে মৈনাক ব্যানার্জি, ব্যান্ডেল থেকে প্রদীপ সেনগুপ্ত, নয়াবাদ পঞ্চশাহর থেকে শুক্লা হালদার।
4: এবার এসটিডি কল করব, মধ্যপ্রদেশ। সাগর মধ্যপ্রদেশ থেকে সায়ন্তনী পান, তিনিও কিন্তু সঠিক উত্তর দিয়েছেন।
5: বেশ,
4: তাহলে সঠিক উত্তর দিলে যেটা থাকে

0: এটা তো আপনাদের জন্য প্রাপ্য হবেই, তাই তো?
1: একদম,
0: মানে যতই শ্রাবস্তী যাই বলুক আমরা একটু হাততালি দেবই। হ্যাঁ দেবই দেবই দেবই দেবই, কারণ হাততালি ছাড়া কখনো সঠিক উত্তরকে
1: হাততালিটা খানিকটা
0: কেন
1: আমি যে প্রশ্ন করলাম,
0: আমি বললাম তুমি শখে কিছু কাজ করেছো তাই জন্য।
2: গানে গানে বাজি মাত, গানে গানে বাজি মাত, স্বর্ণকণ্ঠ স্বর্ণকণ্ঠ। আজ স্বর্ণকণ্ঠে শুনবেন এক বরেণ্য শিল্পীর মহানায়ক উত্তম কুমারকে নিয়ে আবেগঘন স্মৃতিচারণ। আপনাকে বলতে হবে সেই শিল্পীর নাম, উত্তর দেবেন SMS বা হোয়াটসঅ্যাপ করে। আমাদের নাম্বার 9903059992। উত্তরের সাথে অবশ্যই লিখবেন নিজের পুরো নাম আর লোকেশন।
3: উত্তম কুমার নিজে ভালো গান জানতেন, তাই ছবিতে তার মুখে গানগুলো বিশেষ রূপনীত বলেই আমার ধারণা। অর্থাৎ অভিনয়ে যেমন, তেমনি গানের সঙ্গে সুরের সঙ্গে মিশে যেতেন তিনি।

0: চিনতে পারো কিনা, চিনতে পারো কিনা, চিনতে পারো কিনা। শুনছেন এফএম গোল্ড, শুনছেন গানে গানে বাজিমাত। এবার চলে আসি চিনতে পারো কিনা রাউন্ডের উত্তরের গানে।
1: শুনবেন শখের চোর সিনেমার গান শ্যামল মিত্রের কণ্ঠে।

আকাশবাণী খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভারত ও বেলজিয়াম দুদেশের মধ্যে সম্পর্ককে আরও গভীর করার লক্ষ্যে প্রতিরক্ষা সহযোগিতাসহ আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ চুক্তি ও সমঝোতাপত্রে স্বাক্ষর করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডি ওয়েভার আজ দিল্লিতে দ্বিপাক্ষিক বৈঠক করেন। শ্রী মোদী এক বিবৃতিতে বলেছেন,

0: আন্তর্জাতিক পরিস্থিতি প্রতিকূল থাকা সত্ত্বেও দেশ গত ত্রৈমাসিকে 7.8% বৃদ্ধি করতে সক্ষম হয়েছে। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল চলতি অর্থবছরে প্রথম ত্রৈমাসিকে দেশের 7.8% জিডিপি বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় ক্ষুদ্র ও মাঝারি শিল্প সংস্থাগুলির প্রশংসা করেছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর কিয়েভে ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করেছেন। ইউক্রেন ভারতের শান্তি প্রচেষ্টার উদ্যোগের প্রশংসা করেছে। ভারী বৃষ্টিপাত এবং ব্যারেজ থেকে জল ছাড়ার ফলে বিহার ও উত্তরপ্রদেশে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ উত্তরপ্রদেশের পরিস্থিতি নিয়ে খোঁজখবর নেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জন্মাষ্টমীর প্রাক্কালে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে বলেছেন, ভগবান শ্রীকৃষ্ণের জীবন ও শিক্ষা দেশের সাংস্কৃতিক ও দার্শনিক ঐতিহ্যকে প্রাণশক্তি যোগায়। মহানায়ক উত্তম কুমারের জন্মশতবার্ষিকীর আজ সূচনা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই উপলক্ষে একাধিক কর্মসূচিতে অংশগ্রহণ করেন। আসছি বিস্তারিত খবরে। ভারত ও বেলজিয়াম আজ বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এর মধ্যে রয়েছে প্রতিরক্ষা সহযোগিতা বিষয়ক লেটার অফ ইন্টেন্ট এবং পুনর্নবীকরণযোগ্য শক্তি, সাইবার অপরাধসহ আন্তঃসীমান্ত অপরাধ মোকাবিলা ও কূটনৈতিক প্রশিক্ষণের ক্ষেত্রে সমঝোতা স্মারক। আজ বিকেলে নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডি ওয়েভারের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। উভয় নেতা দ্বিপাক্ষিক সম্পর্কের সামগ্রিক দিক এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়গুলি নিয়ে আলোচনা করেন। এক বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বে বর্তমান এক গভীর অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। খাদ্য, জ্বালানি কিংবা সরবরাহ ব্যবস্থা প্রতিটি ক্ষেত্রেই অনিশ্চয়তার প্রভাব পড়ছে। তিনি জোর দিয়ে বলেন, এমন প্রতিকূল পরিস্থিতিতেও ভারতের অর্থনীতি তার অগ্রগতির ধারা বজায় রেখেছে। তিনি জানান, গত ত্রৈমাসিকে ভারত 7.8% বৃদ্ধি অর্জন করেছে।
1: দুনিয়াকে কই হিসো মে সংঘর্ষ কি স্থিতি বনি হুই হ্যায়, ফুড, ফুয়েল ইয়া সাপ্লাই চেইনস, হর ক্ষেত্র মে অনিশ্চিততা কা প্রভাব পড় রাহা হ্যায়। इस चुनौतीपूर्ण माहौल में भी भारत की इकोनॉमी ने अपनी गति बनाए रखी है। पिछले क्वार्टर में हमने 7.8% की ग्रोथ दर्ज की है। आज भारत की ग्रोथ स्टोरी दुनिया के लिए विश्वास और नए अवसरों का स्रोत बन रही है।
0: শ্রী মোদী বলেছেন, সেমিকন্ডাক্টর, ক্রিটিক্যাল মিনারেল সহ একাধিক ক্ষেত্রে দুদেশের সম্পর্ক বৃদ্ধি পাচ্ছে।
1: ক্রিটিক্যাল মিনারেলস মে হমনে প্রসেসিং আর রিসাইক্লিং মে সহযোগ বাড়ানো কাজ নির্ণয় লিয়া হ্যায়। সেমিকন্ডাক্টরস মে বেলজিয়াম কি এক্সপার্টাইজ আর ভারত কা স্কেল এক দূসরে কে পূরক হ্যায়। ইস দিশা মে হম বেলজিয়াম কে আইমেক ইনস্টিটিউট কো ভারত কে সেমিকন্ডাক্টর ইকোসিস্টেম সে জোড়নে কে লিয়ে মিলকর কাম করেঙ্গে। হমনে ইন্ডিয়া বেলজিয়াম বিজনেস ফোরাম কো এক রেগুলার মেকানিজম বানানে কাজ নির্ণয় লিয়া হ্যায়।
0: সংবাদ মাধ্যমে দেওয়া বিবৃতিতে বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডি ওয়েভার ভারতকে বিশ্বের বৃহত্তম গণতন্ত্র এবং দ্রুততম বৃদ্ধির অর্থনীতির দেশ হিসেবে অভিহিত করে দিল্লিকে গুরুত্বপূর্ণ মিত্র বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, বেলজিয়াম ও ভারত বিশ্বের অন্যতম উন্মুক্ত ও আন্তর্জাতিকভাবে সংযুক্ত অর্থনীতি।
2: Be here as the first Belgian Prime Minister in 20 years. It's too long. In those 20 years, India has changed enormously, and certainly in the period of the leadership of Prime Minister Modi. Today, you are not only the world's largest democracy, but also the fastest growing major economy. That's become an economic and technological powerhouse and a major geopolitical factor whose voice carries way beyond this region.
0: বেলজিয়ামের প্রধানমন্ত্রী বর্তমানে 3 দিনের ভারত সফরে রয়েছেন। প্রধানমন্ত্রী ডি ওয়েভারের সফরসঙ্গী হিসেবে রয়েছেন সেদেশের প্রতিরক্ষামন্ত্রী। ভারত ও বেলজিয়াম আজ বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। দুই নেতার মধ্যে আলোচনার পর প্রকাশিত যৌথ বিবৃতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডি ওয়েভার দ্বিপাক্ষিক বাণিজ্যের ক্ষেত্রে বিভিন্ন খাতের ক্রমবর্ধমান বৈচিত্র্যকে স্বাগত জানিয়েছেন। ভারত ও বেলজিয়াম আগামী 5 বছরের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ দ্বিগুণ করার এক উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্য নির্ধারণ করেছে। উভয় পক্ষই ওষুধ শিল্প, জীবনবিজ্ঞান, সেমিকন্ডাক্টর, প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন, গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ, নবায়নযোগ্য শক্তি, বন্দর, লজিস্টিক্স, মহাকাশ এবং উন্নত প্রযুক্তির ক্ষেত্রে সহযোগিতার ব্যাপক সম্ভাবনার কথা চিহ্নিত করেছে। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আজ চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে দেশের 7.8% জিডিপি বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার জন্য ক্ষুদ্র ও মাঝারি শিল্প সংস্থাগুলির প্রশংসা করেন। মুক্ত বাণিজ্য চুক্তির সুযোগ কাজে লাগানোর বিষয়ে নতুন দিল্লিতে আয়োজিত জাতীয় কর্মশালায় সভাপতিত্ব করে শ্রী গোয়েল বলেন, বিভিন্ন দেশের সঙ্গে স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তি ভারতকে বিশ্বের অন্যতম প্রধান রপ্তানিকারক দেশ হয়ে ওঠার পথে এগিয়ে দেবে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ বলেছেন, ভারত বরাবরই বলে আসছে এটি যুদ্ধের যুগ নয় এবং যুদ্ধক্ষেত্র থেকে কোনো সমাধান বেরিয়ে আসবে না। ইউক্রেনের কিয়েভে ইউক্রেনের বিদেশমন্ত্রী আন্দ্রেস সিভিহার সঙ্গে বৈঠকের পর তিনি একথা বলেন। ডক্টর জয়শঙ্কর বিস্কেকে দুদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে বক্তব্য পেশ করেছিলেন তার পুনরাবৃত্তি করে বলেন, অন্তহীন যুদ্ধের পরিবর্তে এখন যুদ্ধের অবসান ঘটা প্রয়োজন। এছাড়া সংঘাতের সময় বাণিজ্যিক জাহাজ চলাচলের উপর হামলার বিষয়টিও তিনি তুলে ধরেন। তিনি বলেন, এর ফলে গ্লোবাল সাউথের অনেক দেশ নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং জ্বালানি, সার ও খাদ্যের ঘাটতি দেখা দিচ্ছে। তিনি জানান, ভারত এ পর্যন্ত ইউক্রেনকে বহু সাহায্য পাঠিয়েছে। এর মধ্যে রয়েছে 160 টন ওজনের জেনারেটর সেট, ওষুধ ও চিকিৎসা। দ্বিপাক্ষিক সহযোগিতার ভবিষ্যৎ সম্ভাবনার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ডিজিটাল সক্ষমতা, উদ্ভাবন এবং স্টার্ট আপের ক্ষেত্রে উভয় দেশই এগিয়ে চলেছে।
2: India has consistently maintained that this is not an era of war and that solutions will not emerge from the battlefield. Prime Minister Modi declared that endless war must now give way to the end of war. Every passing day of conflict only means more deaths and more destruction. Understandably, it is for the parties involved to find a way. But if India can be of any help in any manner,
0: ডক্টর জয়শঙ্কর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গেও সাক্ষাৎ করেন। কেন্দ্রীয় সরকার ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথিকে সেন্টার অফ এক্সেলেন্স হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে। কলকাতায় আজ প্রতিষ্ঠানের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এক অনুষ্ঠানে আয়ুষ প্রতিমন্ত্রী প্রতাপ রাও যাদব বলেন, এটি দেশের মধ্যে অন্যতম সেরা হোমিওপ্যাথি ইনস্টিটিউট, একে আরও উন্নত হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে। মন্ত্রী আরও জানান, নতুন হাসপাতাল ভবনের নির্মাণ ও গবেষণা কেন্দ্র গড়ে তোলার জন্য ছাত্রছাত্রীদের আর্জি যুক্তিসঙ্গত, কাজেই সরকার সে বিষয়ে উদ্যোগ নেবে। স্নাতকোত্তর ছাত্রছাত্রী এবং ইন্টার্নদের স্টাইপেন্ড বাড়ানোর বিষয়টিও বিবেচনা করা হবে। অনুষ্ঠানে শ্রী যাদব ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথিতে নবনির্মিত অত্যাধুনিক মডিউলার অপারেশন থিয়েটারের উদ্বোধন করেন। এই ওটিতে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবস্থা রয়েছে বলেও তিনি জানান। এই সংস্থার 50 বছরে এই যাত্রাকে গৌরবময় সাফল্য হিসেবেও অভিহিত করেন তিনি। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। উত্তরপ্রদেশে ভারী বৃষ্টিপাত এবং ব্যারেজ থেকে জল ছাড়ার ফলে 23টি জেলা বন্যা কবলিত রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তাঁর সংসদীয় কেন্দ্র বারাণসীর জেলাশাসক সত্যেন্দ্র কুমারের সঙ্গে টেলিফোনে কথা বলে বন্যা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। বিহারের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। পাটনা এবং আরও কয়েকটি জেলার গঙ্গা নদীর জলস্তর ক্রমাগত বাড়ছে, এর ফলে নতুন নতুন এলাকায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। ভারতের আবহাওয়া দপ্তর IMD আগামীকাল মধ্যপ্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়ে কমলা সতর্কতা জারি করেছে। এছাড়া আগামীকাল হরিয়ানা, চণ্ডীগড়, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পশ্চিম উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড এবং উত্তর পূর্ব ভারতের কিছু অংশেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মাইথন ও পাঞ্চের জলাধার থেকে জল ছাড়ার জেরে দামোদরের জলস্তর দ্রুত বৃদ্ধি পাওয়ায় রাজ্য সরকার বিশেষ তৎপরতা নিচ্ছে। পরিস্থিতি খতিয়ে দেখতে ডিভিসির চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছেন মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল। একই সঙ্গে দামোদরের নিম্ন অববাহিকা এলাকার 4 জেলাকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। জন্মাষ্টমীর প্রাক্কালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেছেন, ভগবান শ্রীকৃষ্ণের জীবন ও শিক্ষা ভারতীয় সাংস্কৃতিক ও দার্শনিক ঐতিহ্যকে নতুন প্রাণশক্তি যোগায়। তিনি উল্লেখ করেন যে শ্রীমদ্ ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ কঠিন সময়ে বিচক্ষণ সিদ্ধান্ত গ্রহণ এবং নৈতিক মূল্যবোধে অবিচল থাকার শিক্ষা দিয়েছেন। উৎসবের মেজাজে মহানায়ক উত্তম কুমারের জন্মশতবার্ষিকী উদযাপন আজ সূচনা হল। রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এই অনুষ্ঠান চলবে এ মাসের 6 তারিখ পর্যন্ত। নন্দন 1 ও 2 এবং টালিগঞ্জের রাধা স্টুডিওতে তাঁর অভিনীত চলচ্চিত্রের প্রদর্শনী থাকছে প্রতিদিন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সকালে টালিগঞ্জে মহানায়কের মূর্তিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান। তিনি বলেন, সারা দেশ আজও গর্ব অনুভব করে প্রবাদ প্রতিমে এই অভিনেতার জন্য। সন্ধ্যায় নন্দন চত্বরে শ্রদ্ধাঞ্জলি পদযাত্রায় অংশগ্রহণের পর একতারা মুক্ত মঞ্চে মহানায়কের জন্মদিন উপলক্ষে কেক কাটার অনুষ্ঠান অংশ নেন মুখ্যমন্ত্রী। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। ভারত ও বেলজিয়াম দুদেশের মধ্যে সম্পর্ককে আরও গভীর করার লক্ষ্যে প্রতিরক্ষা সহযোগিতা সহ আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ চুক্তি ও সমঝোতাপত্রে স্বাক্ষর করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডি ওয়েভার আজ দিল্লিতে দ্বিপাক্ষিক বৈঠক করেন। শ্রী মোদী এক বিবৃতিতে বলেছেন, আন্তর্জাতিক পরিস্থিতি প্রতিকূল থাকা সত্ত্বেও দেশ গত ত্রৈমাসিকে 7.8% বৃদ্ধি করতে সক্ষম হয়েছে। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল চলতি অর্থবছরের প্রথম ত্রৈমাসিকে দেশের 7.8% জিডিপি বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় ক্ষুদ্র ও মাঝারি শিল্প সংস্থাগুলির প্রশংসা করেছেন। খবর শেষ হলো, পরবর্তী খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

0: আকাশবাণী এফএম গোল খাঁটি শোনা।
1: আপনি শুনছেন গানে গানে বাজিমাত, গানে গানে বাজিমাত 100.1 FM গোল্ডে।

0: আজ মহানায়ক উত্তম কুমারের জন্মদিনে তার সিনেমার গান দিয়ে সাজানো গানে গানে বাজিমাত। সঙ্গে আছি শ্রাবস্তী আর রাজর্ষী। নিউজের আগে শুনেছিলেন স্বর্ণকণ্ঠ রাউন্ডের প্রশ্ন, উত্তর জানব, কিন্তু তার আগে চলে যাই আমাদের পরবর্তী রাউন্ড সুরব্যঞ্জনে।
1: সুরব্যঞ্জন রাউন্ড, গান তৈরির খেলা। আপনাকে আমরা শোনাব তিনটি রেট্রো গানের অংশ। সেই গানের অংশগুলিতে আমরা কোনো শব্দ বা শব্দবন্ধকে মিউট করে দিয়েছি। সেই শব্দগুলিকে আপনাকে প্রথমে চিনতে হবে, তারপর সাজাতে হবে, আর সাজালেই পাবেন আরো একটি চেনা বাংলার রেট্রো গান। তাহলে এই গান তৈরির খেলাতে আপনারাও চলে আসুন হোয়াটসঅ্যাপ বা SMS এ। আমাদের নাম্বার 9903059992। উত্তরের সাথে আপনার পুরো নাম আর লোকেশন লিখতে ভুলবেন না কিন্তু। প্রথম গান।

0: দ্বিতীয় গান।
1: জানি না তুমি আমার চোখে স্বপ্নের মায়া দিলে, পলকে হৃদয় নিলে।
0: তৃতীয় গান।
2: সুরব্যঞ্জন, সুরব্যঞ্জন।

0: ही बाजी मात।
1: स्वर्ण कंठ এবার চলে আসি স্বর্ণকণ্ঠ রাউন্ডের উত্তরে। শুনেছিলেন এক প্রবাদ প্রতিম শিল্পীর স্মৃতিচারণ মহানায়ক উত্তম কুমারকে নিয়ে।
2: উত্তম কুমার নিজে ভালো গান জানতেন, তাই ছবিতে তার মুখে গানগুলো বিশেষ রূপ নিত বলেই আমার ধারণা। অর্থাৎ অভিনয়ে যেমন, তেমনি গানের সঙ্গে সুরের সঙ্গে মিশে যেতেন তিনি।
1: বলাই বাহুল্য, কণ্ঠটি হেমন্ত মুখোপাধ্যায়। সঠিক উত্তর কারা কারা দিয়েছেন তাদের নাম তো বলবো, তবে তার আগে থাকলো সুখ সারি সিনেমা থেকে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গান।

তাহলে স্বর্ণকণ্ঠ রাউন্ডে কিন্তু প্রচুর সঠিক উত্তর পেয়েছি। সঠিক উত্তর দিয়েছেন শুক্লা হালদার নয়াবাদ পঞ্চশাহর থেকে, ব্যান্ডেল থেকে প্রদীপ সেনগুপ্ত, শ্রীরামপুর থেকে মৈনাক ব্যানার্জি, সোদপুর থেকে অভিজিৎ পাল চৌধুরী, বজবজ থেকে অদিতি মিত্র, ক্যানিং থেকে মৌমিতা মান্না, বেহালা থেকে অনিমেষ ভট্টাচার্য, হাওড়া বেলগাছিয়া এল রোড থেকে নন্দা রায় পোরেল, গোলাপবাগ পূর্ব বর্ধমান থেকে নাজরিন নাহার, গারুলিয়া বাবুঘাট, উত্তর চব্বিশ পরগনা থেকে সুব্রত রঞ্জন দাস, গিরিশ পার্ক কলকাতা ৬ থেকে সঞ্জয় ভর, মহেশতলা থেকে বিজলী চক্রবর্তী, বেলঘড়িয়া থেকে বরুণায়ন দাস, বেহালা থেকে অনিন্দিতা রায় চৌধুরী, ঢাকুরিয়া থেকে সুমিতা রায়, বারাসাত থেকে শঙ্করচন্দ্র দে, বাটানগর থেকে নবনীতা সেনগুপ্ত, বরিশা থেকে আশিস দাস এবং দমদম ক্যান্টনমেন্ট থেকে সোমনাথ ঘোষ। এবং যারা সঠিক উত্তর দিলেন তাদের জন্য রয়েছে

0: গানে গানে বাজি মাত, গানে গানে বাজি মাত।
1: আপনি শুনছেন গানে গানে বাজি মাত। একটু পরে ফিরে আসছে সোনাতে এই গান।

উত্তম কুমারের প্রেমে পড়েনি এমন মেয়ে মনে হয় এই ধরাধামে নেই। তার এক হাসিতে আমরা খুন হয়ে যাই। আজ শোনাতে এ গানের এই পর্যায়ে আপনি বলবেন উত্তম কুমার অভিনীত সিনেমার রোমান্টিক গানের কথা। গানের অনুরোধ জানানোর সময় এখন থেকে ঠিক 3 মিনিট। প্রথমে লিখবেন SAG, তারপর একটা স্পেস দিয়ে লিখবেন আপনার পছন্দের গান, আর একটা স্পেস দিয়ে নিজের নাম লোকেশন লিখে SMS বা হোয়াটসঅ্যাপ করবেন 9903059992 নম্বরে।

0: first, because when we work together, possibilities become progress.
1: Gaane kothay golden shomoy. Apni shunchen 100.1 FM Gold. 100.1 FM Gold. FM Gold. Shuro Benjon.
2: এবার সুরব্যঞ্জন রাউন্ডের উত্তর শোনার পালা। প্রথম গানটি ছিল

0: এবার শুনে নিন 3 নম্বর গানটি।
1: কেন যে কানা বারে বারে।
0: এই 3টি গান থেকে একটি একটি করে যে শব্দ আমরা তুলে নিয়েছিলাম, সেই শব্দগুলোকে সাজালে যে গানটিকে আমরা পাই সেটি হল
2: কখন ভালো লাগে, কেন যে ভালো লাগে, কাকে যে ভালো লাগে।

0: তাহলে আপনারা শুনলেন কিন্তু, কিন্তু সঠিক উত্তর কারা কারা দিয়েছে, না সঠিক উত্তর কিন্তু এই রাউন্ডে আমরা পাইনি, অর্থাৎ সুরব্যঞ্জন রাউন্ডে সঠিক উত্তরদাতা আমরা পাইনি। কিন্তু হ্যাঁ, আমরা শুনিয়ে দিয়েছি সঠিক উত্তরদাতাদের নাম, তাই জন্যে বলতে পারছি না, সঠিক উত্তরের গানটা কিন্তু শুনিয়ে দিয়েছি। তাহলে চলে যাই এখনের যে রাউন্ড, আপনাদের অনুরোধের গানের রাউন্ড।
1: শোনাতে এ গান, শোনাতে এ গান যে গে যা।
0: এবারের গান অনুরোধ করেছেন শুক্লা হালদার নয়াবাদ পঞ্চশায়র থেকে, শুনতে চেয়েছেন শ্যামল মিত্রের কণ্ঠে এই গান।

এবারের গান অনুরোধ করেছেন স্বাগত পাল সুরজ পাল মামুদপুর আমতলা থেকে। শুনতে চেয়েছেন মান্না দের কণ্ঠে ছদ্মবেশী ছায়াছবির এই গান।

পালেং চেমুরি পালিয়ে যাবার রাস্তা ধরি, হয়তো মনের দরজা খুলে তুমিও ছিলে বসে, বেসতে গেল সুন্দরী গো সবই কপাল দোষে, হয়তো মনের দরজা।

0: আকাশবাণী কলকাতা, একটি ঘোষণা। শিশুমহল ও গল্পদাদুর আসরে শিল্পী হিসেবে অংশগ্রহণ করার জন্য একটি প্যানেল গঠন করা হবে। ইচ্ছুক প্রার্থীদের অভিভাবকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে, যার ভিত্তিতে সংশ্লিষ্ট বিভাগ থেকে ফর্ম দেওয়া হবে। প্রার্থীর বয়সসীমা 31 অগস্ট 2026 তারিখে 6 বছর পূর্ণ ও 12 বছরের মধ্যে হতে হবে। এই আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীর অভিভাবকেরাই। স্ক্রিনিং হবে আবৃত্তি, কণ্ঠসঙ্গীত ও যন্ত্রসঙ্গীতে। আবৃত্তিতে একক এবং গ্রুপ দুয়ের জন্যই আবেদন করা যাবে। ফর্মে উল্লেখ করতে হবে প্রার্থী কোন কোন বিষয়ে স্ক্রিনিংয়ে অংশ নিতে চায়। এক বা একাধিক বিষয় হলেও একটি ফর্ম দেওয়া হবে, যাতে সেই বিষয়গুলোর উল্লেখ থাকবে। গ্রুপের রেজিস্ট্রেশন থাকতে হবে। গ্রুপের যিনি লিডার তার নামে আবেদনপত্র হবে, ঠিকানাও গ্রুপেরই হতে হবে এবং আবেদনপত্রে গ্রুপের প্রত্যেক সদস্যের নাম, বয়স ও রেজিস্ট্রেশন নাম্বারের উল্লেখ থাকবে। ফর্মে প্রার্থীর বয়সের উল্লেখ অবশ্যই থাকবে। ফর্মের সঙ্গে দিতে হবে প্রার্থীর বয়সের প্রমাণপত্রের প্রত্যয়িত নকল। এছাড়া ফর্মে উল্লেখ থাকতে হবে অভিভাবকের পোস্টাল অ্যাড্রেস, হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন নাম্বার ও ইমেল আইডি। ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 অগস্ট 2026 থেকে 8ই সেপ্টেম্বর 2026 পর্যন্ত। শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11ই সেপ্টেম্বর 2026। ফর্ম বাছাইয়ের পর স্ক্রিনিংয়ে অংশগ্রহণ করার জন্য প্রার্থীর অভিভাবকের ইমেল আইডি এবং ফোন নম্বরে স্ক্রিনিংয়ের দিন ও সময় জানিয়ে দেওয়া হবে। ফর্মের সঙ্গে কোনো রকম ফিস জমা দিতে হবে না। আবেদন করতে হবে এই ঠিকানায়: শিশু বিভাগ, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। আবারও জানাচ্ছি, ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 অগস্ট 2026 থেকে 8ই সেপ্টেম্বর 2026 পর্যন্ত, শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11ই সেপ্টেম্বর 2026। ঘোষণাটি শেষ হল।
1: কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড।

আবারও চলে যাব অনুরোধের গানে। এবারের গান অনুরোধ করেছেন সীমা দাস দমদম ক্যান্টনমেন্ট থেকে, শুনতে চেয়েছেন কিশোর কুমার এবং আশা ভোসলের কণ্ঠে আনন্দ আশ্রম ছায়াছবি থেকে এই গান।

এবারের অনুরোধটা বেশ ইন্টারেস্টিং। বেহালা থেকে দেবদাস মুখার্জি অনুরোধ করেছেন দেবদাস ছায়াছবির গান মান্নাদের কণ্ঠে। শুনে নেব এই নজরুলগীতি।

এবারের গান অনুরোধ করেছেন বাঘা যতীন থেকে কবিতা দাস, বাটানগর থেকে নবমিতা সেনগুপ্ত, ভবানীপুর থেকে তন্ময়। শুনতে চেয়েছেন আলো আমার আলো ছায়াছবি থেকে মান্নাদের কণ্ঠে এই গান।

এবারের গান অনুরোধ করেছেন সোনালি কালীঘাট থেকে। শুনতে চেয়েছেন হেমন্ত মুখোপাধ্যায় এবং সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে সপ্তপদী ছায়াছবি থেকে সেই বিখ্যাত গান।

0: गाने बाजी मात।
1: लाइट्स ऑन, कैमरा
2: रोलिंग,
1: एक्शन।
3: চিত্রধ্বনি
0: চিত্রধ্বনি
3: চিত্রধ্বনি রাউন্ডে শুনবেন একটি সিনেমা সংলাপ। সিনেমায় এই সংলাপের শেষেই ছিল একটি গান, আপনাকে বলতে হবে সেই গান কোনটি। উত্তর দেবেন হোয়াটসঅ্যাপ বা SMS করে, আমাদের নাম্বার 9903059992। উত্তরের সাথে অবশ্যই নিজের পুরো নাম আর লোকেশনটা লিখবেন।
0: চিত্রধ্বনি
4: চিত্রধ্বনি। এই তোমার ঘর নতুন পোশাক?
5: আমার তা মন্দ নয়, কিন্তু কাকে বেদখল করলাম? তোমাকে?
4: কাউকে বেদখল করতে হয়নি, অতিথিদের ব্যবস্থা আমাদের এখানে থাকে।
5: আচ্ছা, গহর কোথায়? ও কি চলে গেল? ও বুঝি প্রায় এখানে আসে। নবীন কিন্তু খুব রেগে আছে দেখলাম।
4: তাই বুঝি, আসলে উনি ভক্ত কবি মানুষ, বড় বসন্তকে খুব স্নেহ করেন কিনা।
5: গহর ধনীর লোক, টাকাও দেয় করার জন্য।
4: না নতুন বসে, ওটা একটা মুখেই থাকুক। আমি চলি, আরতির সময় হয়ে গেল, তুমি একটু বিশ্রাম নিয়ে তারপরে এসো। আরতির পরে যত খুশি ঝগড়া করো।
0: চিত্রধ্বনি
1: চিত্রধ্বনি।
0: গানে গানে বাজি মাত, গানে গানে বাজি মাত।
6: একটা সংবাদ বিরতির ওপারে ফিরে আসছি ঠিক রাত 11:10। শুনতে থাকুন 100.1 FM গোল্ড, শুনতে থাকুন গানে গানে বাজি মাত।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: আপনি শুনছেন গানে গানে বাজিমাত, গানে গানে বাজিমাত 100.1 FM গোল্ডে।

আজও আমাদের হৃদয়ে মহানায়ক উত্তম কুমার, তাঁরই সিনেমার গান দিয়ে সাজানো আজকের গানে গানে বাজিমাত। সঙ্গে রয়েছি রাজর্ষি আর শ্রাবস্তী। নিউজের আগে শুনেছিলেন চিত্রধ্বনি রাউন্ডের প্রশ্ন, উত্তর জানব, কিন্তু তার আগে চলে যাই শোনাতে এ গানে।

কুমার আছেন আমাদের সাথে প্রতিদিন, প্রতি মুহূর্তে। প্রেমে যেমন পাই, তেমনি আছে বিরহে, একাকিত্বে। শোনাতে এই গানের এই পর্যায়ে আপনি অনুরোধ করবেন উত্তম কুমার অভিনীত সিনেমার এমনই একটি জীবনবোধের গান। পরবর্তী তিন মিনিটের মধ্যে জানাবেন আপনার অনুরোধ। প্রথমে লিখবেন SAG, তারপর একটা স্পেস দিয়ে লিখবেন আপনার পছন্দের গান, আর একটা স্পেস দিয়ে নিজের নাম লোকেশন লিখে SMS বা হোয়াটসঅ্যাপ করবেন 9903059992 নম্বরে।

0: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability, with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress. Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability, with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
1: Gaane Kothay Golden Shomoy. Aapni shunchen 100.1 FM Gold. 100.1 FM Gold. FM Gold.
2: Chitra Dhoni. Chitra Dhoni.
3: Ebar chole ashi Chitra Dhoni rounder uttore. Shunechilen ei shonglapti.
4: এই তোমার ঘর নতুন পোশাক?
5: আমার তা মন্দ না, কিন্তু কাকে বেদখল করলো? তোমাকে?
4: কাউকে বেদখল করতে হয়নি, অতিথিদের ব্যবস্থা আমাদের এখানে থাকে।
5: আচ্ছা গহর কোথায়, ওকে চলে গেল? ও বুঝি প্রায় এখানে আসে। ইয়ে নবীন কিন্তু খুব রেগে আছে দেখবা।
4: তাই বুঝি, আসলে উনি ভক্ত কবি মানুষ, বড় বসন্তকে খুব স্নেহ করেন কিনা।
5: আচ্ছা গহর ধনী লোক, টাকাও দেয় আঁকড়ার জন্য।
4: না নতুন পোশাক, ওটা একটা মুখেই থাকুক। আমি চলি, আরতির সময় হয়ে গেল, তুমি একটু বিশ্রাম নিয়ে তারপরে এসো। আরতির পরে যত খুশি ঝগড়া করো।
3: শুনেছিলেন কমললতা সিনেমার সংলাপ। এই সংলাপের পরেই ছিল সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে গান। রাত পোহালেই জন্মাষ্টমী, শ্রীকৃষ্ণকে নিয়েই আবেগ ঘন সেই গান এবার আপনাদের জন্য।

0: তাহলে আমরা উত্তর পেয়েছি, উত্তর পেয়েছি এবং সঠিক উত্তর দাতাদের নামও পেয়েছি।
1: একেবারে তাই। শ্রীরামপুর থেকে মৈনাক ব্যানার্জি, ক্যানিং থেকে মৌমিতা মান্না এবং শান্তিপুর থেকে সন্ধ্যা বিশ্বাস সঠিক উত্তর দিয়েছেন।
0: আর সঠিক উত্তর দিলে অবশ্যই
2: গানে গানে বাজি মাত, গানে গানে বাজি মাত।
3: সুরের এই ঝড় ঝড় ঝরনা,
2: সুরের ঝরনা, সুরের ঝরনা।
0: শুনছেন 100.1 FM গোল্ড, শুনছেন গানে গানে বাজিমাত। চলে এলাম সুরের ঝর্ণা রাউন্ডে। এই রাউন্ডে বাংলার রেট্রো গানের প্রিলিউড, গানের অংশ বা ইন্টারলিউডের উপর থাকে প্রশ্ন। উত্তর দেবেন নিজের পুরো নাম আর লোকেশন লিখে হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে আমাদের নাম্বার 9903050।

0: 9992। এখন শুনবেন গানের প্রিলিউড, উত্তর দেবেন হোয়াটসঅ্যাপ বা SMS করে।
1: সুরের এই ঝর ঝর ঝর না,
2: সুরের ঝর না, সুরের ঝর না।

এবারের গান অনুরোধ করেছেন বেলঘড়িয়া থেকে বরুণায়ন দাস এবং বেহালা থেকে অনিমেষ ভট্টাচার্য। শুনতে চেয়েছেন মান্নাতের কণ্ঠে এই গান।

0: মায়ের শাড়ির ভাঁজ ভাঙা গন্ধ, নতুন বইয়ের পাতার গন্ধ বা কিছু উদ্ভট গন্ধ, যেমন কেরোসিন তেল, কর্পূরের গন্ধ, এসবই প্রতিটি মানুষ আর তার প্রিয় গন্ধ, যেখানে পারফিউমও হার মেনে যায়, যে গন্ধ আর্টিফিশিয়াল নয় কিন্তু আত্মতৃপ্তি দেয়। প্রিয় গন্ধ নিয়ে গল্প এবার বলেই ফেলুন, হোক না তা উদ্ভট বা স্মৃতি মাখানো, সেই মন কেমনের গন্ধ নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70টি শব্দের মধ্যে, আর পাঠিয়ে দিন 9903050992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, FM গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন aifmgoldkolkata@gmail.com-এ। সেপ্টেম্বর মাসের অনুগল্প লেখার বিষয় মন কেমনের গন্ধ। গল্প পাঠানোর শেষ তারিখ 25শে সেপ্টেম্বর। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM গোল্ডে।
1: গানে গানে বাজি মাত, গানে গানে বাজি মাত।
2: সুরের ঝর্ণা, সুরের ঝর্ণা
3: শুনছেন 100.1 FM গোল, শুনছেন গানে গানে বাজিমাত। আপনারা আছেন সুরের ঝর্ণা রাউন্ডে। একটু আগে আপনারা শুনেছিলেন এটি প্রিলিউড, আর সেই প্রিলিউডের গানটি হলো

0: ধমকি দেওয়ার কিছু নেই, আপনাদের ঘরে রেডিওর মধ্যে দিয়ে চলে এসেছি আমরা দুজন, শ্রাবস্তী আর রাজশ্রী। আর আপনার মোটামুটি রাত্রিরে এই ঘুমটা আর আসবে না, তার কারণ হচ্ছে আপনাদের যে গানগুলো আমরা শোনাচ্ছি সেই গানগুলো শুনতে শুনতে আপনাদের আরও কিছু ভাবতে হবে, ভাবতে হবে উত্তম কুমারকে নিয়ে। আজ উত্তম কুমারের জন্মদিনে গানে গানে বাজিমাতের প্রশ্ন উত্তম কুমারের সিনেমার গান, যেমন এটি ছিল মঞ্জুরি অপেরার সিনেমার গান, এবং অদ্ভুত এক সিনেমা, এবং সেখানে সবিত্র চট্টোপাধ্যায় ছিলেন, উত্তম কুমার ছিলেন, অসাধারণ অভিনয়।
1: সঠিক উত্তর দিয়েছেন শ্রীরামপুর থেকে মৈনাক ব্যানার্জি, ক্যানিং থেকে মৌমিতা মান্না, এবং তেঘরিয়া থেকে তপন মার্জিত।
0: সমস্ত বন্ধুদের জন্য রইল এটা।
2: গানে গানে বাজি মাত, গানে গানে বাজি মাত। সুরের ঝর্ণা, সুরের ঝর্ণা,
0: শুনছেন FM গোল, শুনছেন গানে গানে বাজিমাত, আপনারা আছেন সুরের ঝর্ণা রাউন্ডে। এবার শুনবো গানের অংশ, এটি শুনে আপনাকে বলতে হবে কোন গান। উত্তর দেবেন হোয়াটসঅ্যাপ বা SMS করে, আমাদের নাম্বার 9903059992। উত্তরের সাথে অবশ্যই লিখবেন নিজের পুরো নাম আর লোকেশন।
2: সুরের ঝর্ণা, সুরের ঝর্ণা, সুরের ঝর্ণা।

0: गाने गाने बाजी मात, गाने गाने बाजी मात।
1: शुरेर झरना, शुरेर झरना।
2: শুনছেন 100.1 FM গোল্ড, শুনছেন গানে গানে বাজিমাত। সুরের ঝর্ণা রাউন্ডে আপনারা শুনেছিলেন একটি গানের অংশ। অনেকেই উত্তর দিয়েছেন, দেখুন তো আপনার উত্তরটা মিলল কিনা।

0: এবার সঠিক উত্তর কাটাখেরা দিলেন।
1: সঠিক উত্তর দিয়েছেন শ্রীরামপুর থেকে মৈনাক ব্যানার্জি, সোদপুর থেকে অভিজিৎ পাল চৌধুরী, বজবজ থেকে অদিতি মিত্র, বেহালা থেকে অনিমেষ ভট্টাচার্য, বেলঘরিয়া থেকে বরুণায়ন দাস, ঢাকুরিয়া থেকে সুমিতা রায়, বারাসাত থেকে শঙ্করচন্দ্র দে, জলপাইগুড়ি থেকে শুভঙ্কর বাগচি, দমদম ক্যান্টনমেন্ট থেকে সীমা দাস, নিউ টাউন থেকে রুমা দত্ত, বেহালা থেকে দেবস্মিতা, বাঘাযতীন থেকে কবিতা দাস এবং সোদপুর থেকে শীলা চ্যাটার্জি।
2: গানে গানে বাজি মাত, গানে গানে বাজি মাত,
3: সুরের এই ঝর ঝর ঝরনা,
2: সুরের ঝরনা, সুরের ঝরনা।
4: শুনছেন এফএম গোল্ড, শুনছেন গানে গানে বাজি মাত। এবারের প্রশ্ন গানের ইন্টারলিউড এর উপর। নিজের নাম আর লোকেশন লিখে হোয়াটসঅ্যাপ বা এসএমএস করবেন 9903059992 নম্বরে।
2: সুরের ঝরনা, সুরের ঝরনা।
4: আরো একবার শুনে নিন ইন্টারলিউড।
3: সুরের এই ঝর ঝর ঝরনা,
2: সুরের ঝরনা, সুরের ঝরনা।

0: গানে গানে বাজি মাত, গানে গানে বাজি মাত।
1: সুরের এই ঝর ঝর ঝরনা,
2: সুরের ঝরনা, সুরের ঝরনা।
3: শুনছেন এফএম গোল্ড, শুনছেন গানে গানে বাজিমাত, শুনছেন সুরের ঝর্ণা রাউন্ড। একটু আগে শুনেছিলেন ইন্টারলিউড, আর ইন্টারলিউডের গানটি হলো

0: গান শুনতে শুনতে স্টুডিওর ঘড়ি বলছে রাত 11টা বেজে 56 মিনিট। সঠিক উত্তর কারাকারা দিয়েছে?
1: সঠিক উত্তর দিয়েছেন ক্যানিং থেকে মৌমিতা মান্না এবং শ্রীরামপুর থেকে মৈনাক ব্যানার্জি।
0: আমাদের দুই বন্ধুকে অনেক শুভেচ্ছা সঠিক উত্তর দেওয়ার জন্য, আর আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই অনুষ্ঠানের সাথে থাকার জন্য। আর আজকের অনুষ্ঠান ছিল উত্তম কুমারের সিনেমার বিভিন্ন গানকে নিয়ে। স্টুডিওর ঘড়ি বলছে এবার অনুষ্ঠান শেষের পথে, আর শেষের পথে শ্রাবস্তী আর রাজশ্রী আপনার সাথে থাকবে এবং সাথে থাকবে গান অগ্নিস্বর সিনেমার সেই রবীন্দ্রসঙ্গীত হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। ভালো থাকবেন, ভালো রাখবেন,
1: শুভরাত্রি।

ইটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন আধুনিক গান। এবারের শিল্পী শ্রীকান্ত, মাফ করবেন, সৈকত মিত্র।

আধুনিক গানের অনুষ্ঠানে এক ঘন্টা কেটে গেল। বাকি এক ঘন্টায় শুনবেন আরও কয়েকজন শিল্পীর কণ্ঠে গান। এবারের শিল্পী প্রতিমা বন্দ্যোপাধ্যায়।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন আধুনিক গান। আধুনিক গানের অনুষ্ঠানে এবারের শিল্পী মাধুরী চট্টোপাধ্যায়।

আধুনিক গানের অনুষ্ঠানে। এবারে শুনবেন আশা ভোঁসলে ও রাহুল দেব বর্মনের দ্বৈত কণ্ঠে একটি গান,

0: একটু আরো থেকে যাও।
1: এবারে শুনবেন গৌরীপ্রসন্ন মজুমদারের কথায় আশা ভোঁসলের কণ্ঠে একটি গান।

আধুনিক গান শুনলেন কিশোর কুমারের কণ্ঠে। সেই সঙ্গেই আধুনিক গানের অনুষ্ঠানটি এখানেই শেষ হলো।

আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়, সেই সঙ্গে নিউজ অন এআইআর অ্যাপের আকাশবাণী বাংলা ও মৈত্রীতে। এখনকার অনুষ্ঠান বাংলা ছায়াছবির গান। এই অনুষ্ঠানে প্রথমে শুনবেন দ্বীপ চলে যায় ছায়াছবি থেকে কয়েকটি গান। প্রথম গানটি হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

এবারে শুনবেন পলাতক ছায়াছবি থেকে কয়েকটি গান। প্রথম গানটি গেয়েছেন রুমা গুহ ঠাকুরতা, গীতা দত্ত ও অন্যান্য।

এবারে শুনবেন দোলন চাপা আছে ছবি থেকে কয়েকটি গান। প্রথম গানটির শিল্পী আশা ভোঁসলে।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন বাংলা ছায়াছবির গান। এবারে শুনবেন অনন্যা ছায়াছবি থেকে কয়েকটি গান। প্রথম গানটি কুমার শানু ও বিটু সমাজপতির দ্বৈত কণ্ঠে।

ব্রিটিশ বাংলা পরিষেবায় বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানে এবারে শুনবেন প্রেমের কাহিনী ছায়াছবি থেকে একটি গান শান ও শ্রেয়া ঘোষালের দ্বৈত কণ্ঠে।

শুনলেন অন্তহীন ছায়াছবি থেকে শ্রেয়া ঘোষালের গাওয়া গান। ছায়াছবির গানের অনুষ্ঠানটি এখানেই শেষ হলো।

আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। এখনকার অনুষ্ঠান নানা রঙের গান। এই অনুষ্ঠানে প্রথমে শুনবেন বাংলা ব্যান্ড মহিনের ঘোড়াগুলির গাওয়া কয়েকটি গান।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন নানা রঙের গান। শুভ জন্মাষ্টমীর পুণ্যতিথি শুরু হয়ে গেছে, তাই আপনাদের কয়েকটি ভক্তিগীতি শোনাই। প্রথম শিল্পী গৌর সুন্দর গায়েন।

নানা রঙের গান অনুষ্ঠানে এবারে আর এক প্রেমের ঠাকুর রবি ঠাকুরের গান আমরা শুনব। প্রথম শিল্পী প্রমিতা মল্লিক।

শুনছেন রবীন্দ্রসঙ্গীত। এবারে রবীন্দ্রসঙ্গীতটি শুনবেন প্রমিতা মল্লিক ও মনোময় ভট্টাচার্যের দ্বৈত কণ্ঠে।

রবীন্দ্রসঙ্গীত শুনলেন মনোময় ভট্টাচার্যের কণ্ঠে। সেই সঙ্গেই ডিটিএইচ বাংলা পরিষেবায় রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানটি শেষ হল। সকলকে শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা। সবাই ভালো থাকুন। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

শাস্ত্রীয় সঙ্গীত ভোর পাঁচটায় চিরন্তনী। স্টুডিওর ঘড়ি বলছে সময় এখন ভোর চারটে। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতীতে এই মুহূর্তে সেতার বাদন, রাগ রামকেলি, শিল্পী কল্যাণ মজুমদার, তবলায় রূপক মিত্র।

রূপক মিত্র। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 107 FM রেনবোয়ে। এখন তবলায় লহড়া শিল্পী অনুব্রত চ্যাটার্জি, ঝাপতাল তালে হারমোনিয়ামে হিরণময় মিত্র।

এতক্ষণ ঝাঁপতালে তবলা লড়া শোনালেন অনুব্রত চ্যাটার্জি, হারমোনিয়ামে ছিলেন হিরণময় মিত্র। প্রভাতী আজ এই পর্যন্তই। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 107 FM রিনবোয়ে। ভোর ঠিক 5টায় আপনাদের প্রিয় অনুষ্ঠান চিরন্তনী।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: কিছু কথা আছে চিরকালীন, যা আমাদের মনের মধ্যে নতুন করে ভাব তৈরি করে। সেই কথাগুলোকে নিয়েই কিন্তু আজকের চিরন্তনী সাজানো। আজকের চিরন্তনীটা একটু অন্যভাবে কেন বললাম তার কারণটা আপনারা বুঝতে পারবেন। কারণ আজকে চিরন্তনী সাজিয়েছি যেভাবে, সেটা কিন্তু প্রতিদিনের গতানুগতিক ফরম্যাটে নয়। আর এই কারণেই আজকে চিরন্তনী প্রথমে আমি কিছু কথা বলছি না, একদম সরাসরি গানেই চলে যাই। আর গানের পরে দেখা যাক কী হয় ব্যাপারটা। কারণ এটুকু বলতে পারি আজকের চিরন্তনী একটু অন্যরকম, চিরদিনের এই চিরন্তনী।

চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM।

0: গতকাল ছিল আমার জন্মদিন। আজ থেকে 100 বছর আগে আমার জন্ম হয়েছিল এই কলকাতায়। আপনারা আমাকে ভালোবেসেছেন, ভালোবেসেছেন আমার কাজকে, আমি জানি আজও ভালোবাসেন। আপনাদের সেই ভালোবাসার টানে আজ আমি উজ্জ্বলের অনুরোধে চিরন্তনী অনুষ্ঠানের আমন্ত্রণ উপেক্ষা করতে পারলাম না। আপনাদের শোনাবো আমার জীবনের কিছু গল্প। অভিনেতা হিসেবে বাইরে থেকে আমাদের জীবনটা হয়তো বেশ আরামের, আনন্দের মনে হয়। ক্যামেরার সামনে সামান্য কয়েকটা মিনিটের জন্য দাঁড়ানো, দাঁড়ালে বোঝা যায় অভিনয় শুধু মুখের বা কণ্ঠের অভিব্যক্তি নয়। শুটিংয়ে কখনো একটা ছোট্ট দৃশ্যের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়, অধৈর্য হলে চলে না। সেটের ছোট্ট পরিসর, চড়া লাইট, মেকআপ, আশেপাশের লোকজন সব কিছু উপেক্ষা করে নিজেকে সম্পূর্ণভাবে মিশিয়ে চরিত্র হয়ে উঠতে হয়। আমার কখনো নিজের মন খারাপ, তবু ক্যামেরার সামনে এসে হেসে অভিনয় করতে হয়, কিংবা কখনো দুটো শিফটে দুটো রকম ভিন্ন রকম চরিত্র। তাই বুঝেছি অভিনয় ছেলে খেলা নয়। তখন মনে হয় আমার শরীরের পেছনে যে মনটা আছে সেই মনটাই আসল অভিনেতা। মনের মধ্যে যত অস্থিরতা থাকে সব ভুলে যেতে হয়, কারণ ক্যামেরার সামনে তখন আমি নই, আমি যে চরিত্রটি করছি সেই মানুষটাই সত্যি। হয়তো সেই কারণেই অভিনয় শেষ করেও অনেক সময় চরিত্রটা মন থেকে বেরোতে চায় না। আমি জানি সেই ছবিগুলো দেখার পর আপনাদের মন থেকেও অনেক সময় সেসব চরিত্রগুলো বেরোতে চায় না। লিখতে পারেন আজকে আমার করা আপনার প্রিয় চরিত্রটির কথা। আমার গল্পের পর উজ্জ্বল না হয় সেসব আপনাদের শুনিয়ে দেবে।
1: কানু কহে

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: একদিন সন্ধ্যেবেলায় বুড়ো জানালো যে বাবার বসবার ঘরে আমার ডাক পড়েছে। ভয় ভয়ে গিয়ে দেখি বাবার বাল্যবন্ধু পুলিনবাবু বসে রয়েছেন। আমাকে দেখে বললেন,
2: আমি একটা ছবি করছি, নামবে নাকি আমার ছবিতে?
1: আমার ভেতরে রক্তটা যেন সলাৎ করে উঠল। পুলিনবাবু জানালেন,
2: ওরে যাত্রী বলে একটা ছবি তুলছি, তোমাকে সেকেন্ড হিরোর পার্ট করতে হবে, রাজি আছো?
1: আমি মনে মনে ভাবছিলাম, সেই কথা আছে না, ভাত খাবি আয় না হাত ধোব কোথায়। আমতা আমতা করে বললাম, ছবিটা পরিচালনা করবেন কে?
2: রাজেন চৌধুরী। হিরোর পার্ট করতে পারলে বড় খুশি হতে না? দেখো, বই যদি ভালো চলে তাহলে আমার নেক্সট ছবিটা তোমাকে হিরো করতে আপত্তি থাকবে না, অবশ্য দর্শক যদি তোমাকে নেয়।
1: সেদিন প্রবীণ প্রযোজকের মুখের কথার

0: কিছু বুঝতে পারিনি। ভেবেছিলাম নিউয়া বা না নিউয়ার ব্যাপারটা তো পরিচালক প্রযোজকের হাতে। সে কথার অর্থ বুঝেছিলাম আরো বেশ কিছুদিন বাদে। আমাকে চুপ করে থাকতে দেখে পুলিনবাবু বললেন,
1: একদিন এসো আমার ধর্মতলার অফিসে, চুক্তিপত্রটা সেখানেই সই করে দেবে।
0: বাবা তখন বললেন,
1: ছেলেটার বড় শখ ফিল্মে নামবে, দেখো শিখিয়ে পড়িয়ে যদি নিতে পারো তারপরে ওর ভাগ্য। হ্যাঁ,
0: এই ভাগ্যের কথায় মনে হলো স্টুডিওর দরজায় দরজায় ঘুরেছি, পরিচালক প্রযোজকদের সঙ্গে দেখা হওয়া তো দূরের কথা, স্টুডিওর গেট পর্যন্ত পার হতে পারিনি। ছবিতে নামবার আশা আমার কেবল স্বপ্নই থেকে গেছে। তখন বোধ হয় শীতকাল, গঙ্গাসাগর বা ওই ধরনের কোনো একটা মেলা উপলক্ষে হঠাৎই রাস্তায় এক সাধুর সঙ্গে দেখা হয়েছিল। সে বলেছিল,
1: একদিন যে বড় অভিনেতা হবে সেই ভাবছে কি করে ফিল্মে চান্স পাওয়া যায়, সংসারে যদি আঘাত আসে জানবে পেছনেই থাকবে তোমার সফলতা, দিন আর রাত্রি যেমন পরপর যাওয়া আসা করে ঠিক তেমনি আশা আর নিরাশা মানুষের জীবনেও আসে ঘুরে ঘুরে, নিরাশায় ভেঙে পড়ো না, এগিয়ে চলো।
0: তখন পোর্ট কমিশনের অফিসে সামান্য কেরানির চাকরি করি। আমাদের অফিসের বড়বাবু আর দু একজনের সহযোগিতায় ছুটি ম্যানেজ করে শুটিং করতে গেলাম পুলিনবাবুর সেই ওরে যাত্রী ফিল্মে। অভিনেতা উত্তম কুমারকে হয়তো আপনারা কোনোদিনই দেখতে পেতেন না যদি সেদিন অফিস থেকে এরা আমাকে সাহায্য না করতেন। তাদের অকৃত্রিম স্নেহ আর বন্ধুত্বের কথা জীবনে কখনোই ভুলতে পারবো না।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: ইন্দ্রপুরি স্টুডিও, তখন স্টুডিওর পরিবেশ আজকের মতন নয়। একদল লোক সর্বদাই সেটের মধ্যে থাকত, তারা শিল্পীও নয়, টেকনিশিয়ানও নয়, অথচ সব পরিচালক প্রযোজক থেকে শুরু করে বড় বড় সমস্ত শিল্পীদের সঙ্গেও তাদের ঘনিষ্ঠ পরিচয়। নবাগত কোনো ছেলে বা মেয়েকে দেখলেই তারা পত্রপাঠ বুঝিয়ে দিতেন, এর দ্বারা কিচ্ছু হবে না। রমা মানে সুচিত্রা সেন থেকে শুরু করে আমার সঙ্গেও এর কোনো ব্যতিক্রম হয়নি। সেদিন ছিল আমার একটা ডাক্তারের পার্ট, স্টেথোস্কোপ গলায় জড়ানো। আমার রোগী এসেছেন মঞ্চ পর্দার বিখ্যাত অভিনেত্রী প্রভা দেবী। তখন আমি খুবই রোগা ছিলাম, মুখে আলো পড়তেই ওই অবাঞ্ছিত দলের একজন কেউ বলে উঠলেন,
2: রাজেন দা, এই কোলির ভীমকে কোথায় পেলেন? পায়ে পাথর বেঁধে না রাখলে তো ঝড়ে উড়ে যাবে।
1: আর একজন মন্তব্য করলেন,
3: একেবারে নতুন আমদানি, গা থেকে এসেছে গো।
1: একই নার্ভাসনেস আর উত্তেজনায় আমার গলা শুকিয়ে যাচ্ছে। তারপরে এই ধরনের মন্তব্য শুনে তো হাত পা একদম ঠান্ডা হয়ে যেতে থাকলো। মনে হলো, থাক আমার অভিনয়, থাক আমার সব কিছু পড়ে আমি ফিরে যাই আমার সেই পোর্ট কমিশনার্সের অফিসে। কিন্তু যাব বলে তো আসিনি। অভিনয়ের আগে বুঝলাম পারিপার্শ্বিক পরিস্থিতি আমাকে জয় করতে হবে, তাই মনে বিরক্ত হয়েও মুখে হাসির ভাব নিয়ে তাদেরকে ক্যান্টিনে চা পানের জন্য আপ্যায়ন করলাম। পরের শুটিং থেকে দেখলাম একদম ভোল বদল। যদিও আমার দুর্ভাগ্য, এই ছবিটাও দর্শকরা সেভাবে নিল না। মন খারাপ, আবার যাই অফিসে, মন বসাবার চেষ্টা করি, কিন্তু মন আর বসে কই, মনই তো বসে নেই। দুপুরবেলা কাজ করতে করতে অলস মুহূর্তে নিজের কানে যেন হঠাৎই শুনতে পাই,
2: লাইট সাউন্ড অ্যাকশন।
1: চমকে উঠে সামনের দিকে চেয়ে দেখি, কোথায় কি, বেয়ারা এসে ডাকছে,
2: অরুণ বাবু, এ অরুণ বাবু।
1: মুহূর্তের মধ্যে স্টুডিওর উত্তম কুমার হয়ে যাই পোর্ট কমিশনার্সের অরুণ চট্টোপাধ্যায়। মাঝে মনে পড়ে সেই ছোটবেলাকার কথা। আমার জ্যাঠামশায় ছিল সুহৃদ সমাজ বলে একটা যাত্রা ক্লাব, আর তার আদরের ভাইপো বলে বোধ হয় রিহার্সালে যাওয়ার অধিকারটুকু ছিল আমার। সেই সমস্ত যাত্রার বিভিন্ন ভঙ্গি, পার্ট, আবৃত্তি, গান,

আমাকে মুগ্ধ করত। ছোট থেকে ভাবতাম কবে বড় হব, কবে আমি যাত্রা করার সুযোগ পাব। যাত্রা দেখতে দেখতে কতদিন যে ক্লাব ঘরে ঘুমিয়ে পড়েছি তারই অত্যা নেই। এরপরে আমার জীবনের সুযোগ আসে পরিচালক শ্রী নব্যেন্দু সুন্দর ব্যানার্জির সহযোগিতায় কামনা ছবিতে শ্রীমতী ছবি রায়ের বিপরীতে একেবারে নায়কের পার্ট। ছবিতে পারিশ্রমিক পেলাম 1500 টাকা, কিন্তু দর্শক ছবি নিল না। নায়ক সেজে আমার অভিনয় করার স্বপ্ন স্বপ্ন হয়েই মিলিয়ে গেল। মনে হতে লাগলো, দর্শকের মনে যদি রেখাপাত নাই করতে পারলাম তাহলে আর আমার অভিনয় করে লাভ কী?

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: একটা কথা আছে, স্বভাব যায় না মূলে, তাই বারবার আঘাত পেলেও মনের ইচ্ছে বোধ হয় ম্লান হয় না। কেবলই মনে হয় একটা ভালো ছবিতে যদি কাজ করতে পারতাম, কিন্তু তেমন ভালো ছবি পাই কোথায়?

0: যারা যারা ছবি তুলবেন তাদেরও তো আমাকে পছন্দ হওয়া চাই। অভিনেতা প্রদীপ কুমার অন্য একটা ছবিতে আটকে যাওয়ায় তার পরিবর্তে প্রযোজক পরিচালক সরোজ মুখার্জির নতুন ছবি মর্যাদাতে নায়ক চরিত্রে আমি অভিনয়ের সুযোগ পেলাম। এই ছবিতে আমার নামকরণ হলো অরূপ কুমার। এমপি স্টুডিওর ম্যানেজার বিমল ঘোষ মশাই একদিন আমার অজান্তেই স্টুডিওয়ে এসে আমার কাজ দেখে গিয়েছিলেন। ছবিতে ছিলেন পাহাড়িদা, পাহাড়ি সান্যাল। তাকে আমার অসাক্ষাতে জিজ্ঞেস করেছিলেন,
1: ছেলেটি কেমন অভিনয় করে, চলতে পারে কি?
0: উত্তরে সেদিন নাকি পাহাড়িদা বলেছিলেন, আমার তো মনে হয় ঘষলে মাজলে ভালোই হতে পারে। সরোজবাবুর মর্যাদা ছবির কাজও শেষ হলো। ভাগ্যে আমার সেই একই ফল, ছবি ফ্লপ করল, দর্শক নিল না। মন যখন চরম হতাশায় ভেঙে পড়েছে এমন সময় হঠাৎ এলো শ্রী মুরলীধর চট্টোপাধ্যায়ের এমপি প্রোডাকশন থেকে একখানা চিঠি। তাদের ধর্মতলা অফিসে গিয়ে আমাকে দেখা করতে বলা হয়েছে। বারবার একই ইতিহাসের পুনরাবৃত্তি, তাই মনে জোর পাচ্ছিলাম না। ভাই বুড়ো আর বন্ধু তারাপদর জোড়াজুড়িতে গেলাম এমপির অফিসে একদিন দুপুরবেলা, অফিস ছুটি নিয়ে। গিয়ে দেখি একটি ঘরের মধ্যে একদম গোল হয়ে একদল ছেলে মেয়ে বসে, মাঝখানে একজন ভদ্রলোক দাঁড়িয়ে উচ্চস্বরে তাদের কি যেন বলছেন। পরে বুঝলাম এমপির নতুন ছবি সহযাত্রীর রিহার্সাল চলছে। রিহার্সাল দেওয়াচ্ছিলেন বিখ্যাত অভিনেতা সন্তোষ সিংহ মহাশয়। ম্যানেজার বিমলবাবু বললেন,
1: সন্তোষবাবু দেখুন তো এই ছেলেটাকে দিয়ে কিছু হবে কিনা, ওপরের চেহারাটা মন্দ নয়, তবে মাকাল ফল না হলেই হয়।
0: সন্তোষবাবু আমাকে পরীক্ষা করতে শুরু করলেন। বুকের মধ্যে শেখরার ঠুকঠাক যেন কামারের হাতুড়ির ঘা হয়ে উঠল। বুড়োটার উপর প্রচন্ড রাগ হতে শুরু করল। পাড়াতে শখের দলে যাত্রা থিয়েটার করতাম, পরপর ফ্লপের জন্যে ফিল্মের অভিনয় তো ছেড়েই দেব ভেবেছিলাম। এখানে এত লোকের সামনে না অপমানিত হতে হয়। সোনার হরিণ চেয়েছিলাম, কিন্তু সোনার হরিণ চিরকালই তো অধরা থেকে যায়।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: কান্নার পার্ট, হাসির পার্ট, রোমান্টিক পার্ট, বিভিন্ন ধরনের দৃশ্য আমাকে পড়তে দিচ্ছেন সন্তোষবাবু। আবেগের সঙ্গে পড়ে ফেললাম দৃশ্যগুলো। প্রবীণ অভিনেতা সন্তোষবাবু বিমলবাবুকে বললেন,
2: মনে হচ্ছে ঘোষলে মাজলে চলে যাবে।
1: সেদিনই বিমলবাবু আমার হাতে একটা চুক্তিপত্র তুলে দিলেন। এমপির নিজস্ব অভিনেতা হিসেবে 3 বছরের জন্য। প্রথম ববছর আমাকে দেওয়া হবে 400 টাকা, দ্বিতীয় বছর 600 টাকা করে, আর তৃতীয় বছরে প্রতি মাসে পাব 700 টাকা করে। চিমটিকেটে দেখতে ইচ্ছে করলো, স্বপ্ন দেখছি না তো। সহযাত্রী ছবিতে নায়ক মনোনীত হয়েছিলেন অসিত বরণ, কিন্তু আর একটা ছবির কাজের জন্য করতে পারলেন না। শিখে ছিল আমার ভাগ্যে বিপরীতে তখনকার প্রখ্যাত অভিনেত্রী ভারতী দেবী। অভিনয় হলো, ছবিও তৈরি হলো, নানান প্রেক্ষাগৃহে দেখানো হলো, কিন্তু এবারেও সেই আমার একই ভাগ্য, ছবি চলল না। কোন অভিনেতার জীবনে ছবি না চলা যে কতখানি দুঃখের তা বলে কেউ বোঝাতে পারবে না। তখনকার দিনের একটা বিখ্যাত সাপ্তাহিক পত্রিকায় আমার একটা কার্টুন বেরোলো, বাংলার নায়ক নামকরণে। একটি মেয়ের কোলের ওপরে একটি 6 মাসের শিশু দুহাত তুলে মেয়েটিকে বলছে, আমি তোমায় ভালোবাসি। হায়রে, আমার চেয়ে বয়সে বড় সব নায়িকার সঙ্গে অভিনয়ের দোষ কি আমার? মনটা ভেঙে গেল।